বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বুধবার 27 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 23 জিলহজ 1447 ইজরি, 10 জুন 2026 খ্রিস্টাব্দ। প্রীতিময় শুভেচ্ছা সবার জন্য। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রথম অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে অপি মন্ডল, ফাহমিদা নাহিন অন্ত্রিলা এবং রুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয়শ্রোতা, প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন ভোর হয়, প্রতিদিন আমরা নতুন প্রত্যয়ে বেরিয়ে আসি সফলতা চূড়ায় পৌঁছানোর প্রত্যাশায়। প্রত্যেকের জীবনে আসুক সফলতা, সে প্রত্যাশাই এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা বেতার কেন্দ্রে সকাল 8টার ইংরেজি সংবাদ শোনার জন্য, এবং এরপর পরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Wednesday, the 27th of Joshto, the 23rd of Jilhaz, and June the 10th. The news read by Taslima Omar. First, the headlines. ECNET approves 8 development projects worth 2,266 crore 41 lakh taka. International UN Peacekeepers Day is being observed in the country through various programs. No plan to exclude Bangla philosophy and history from honors course, Assad's education minister. Government decides to upgrade all Upazila health complexes to 101-bed facilities. Dhaka proposes to increase number of Bangladeshi workers in Russia to 1 lakh within next 1 year. U.S. attacks Iran in response to downing of a U.S. Apache helicopter. And Bangladesh bid visiting Australia by 86 runs in DLS method in first of 3-match ODI series in Dhaka. Now, on to the details. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved 8 development projects with an estimated cost of 2,266 crore 41 lakh taka. The approval came from the 12th ECNEC meeting of the current fiscal held at the Secretariat in the capital with ECNEC Chairperson and Prime Minister Tariq Rahman in the chair. Of the total project cost, 2,229 crore 13 lakh taka will be financed from the government's own resources, while the remaining 37 crore 28 lakh taka will come from the concerned implementing agency's own funds. Among the approved projects, 3 are new, 3 are revised, and 2 have received 10-year extensions. The approved projects include the maintenance and rehabilitation of the Borishal Irrigation Project Phase 1, the expansion project of Bangladesh Shishu Hospital and Institute under Project 2, the project for constructing a cancer center at Combined Military Hospital in Dhaka. The International Day of United Nations Peacekeepers is being observed in the country today with due respect. Although the International Day of UN Peacekeepers is observed globally on 29th May each year, this year's observance in Bangladesh has been rescheduled due to a public holiday. Prime Minister Tariq Rahman issued a message marking the day. The Premier called for upholding the values of peace, humanity and work together to build a better and safer world. He said, Bangladesh will take initiatives and participate actively in the UN peacekeeping operations to promote global peace in the future. On the occasion, a program has been organized at the Sena Kunjo of Dhaka Cantonment this morning. Prime Minister Tariq Rahman is expected to attend the program. Bangladesh Betar will broadcast the program live. Meanwhile, Bangladesh Betar, Bangladesh Television and private television channels are airing special discussion programs. Besides, special supplements highlighting the significance of the day were published in national newspapers. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary has informed the Jatiya Shongshad that allocation of 400 crore taka has been proposed for the startup fund in next budget to inspire women and young entrepreneurs and create employment. He was responding to a question from Syed Zainul Abidin of Opposition Bench, Bangladesh Jamaat Islami from Dhaka 4 constituency yesterday. Earlier, the Jatiya Shongshad resumed its sitting with Speaker Major retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair. Replying to another question, the finance minister said, due to the ongoing conflict in the Middle East and the instability in the global energy market, Bangladesh may have to pay an additional subsidy of about 42,600 crore taka in the oil, gas, electricity and fertilizer sectors in the outgoing fiscal year 2025-26. The House will resume its sitting at 3 p.m. today. Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon has categorically said the government has neither any plan nor any discussion to exclude fundamental subjects such as Bangla, Philosophy and History from honours courses. He said this while responding to a question from journalists regarding rumours circulating over the issue after ECNET meeting at the Secretariat in the capital yesterday, referring to the government's current reforms and priorities in the education sector. Education Minister said government is mainly emphasising career-oriented and technical education. The government has decided to upgrade all existing 31-bed and 50-bed Upazila health complexes to 101-bed facilities to ensure quality health care services at the grassroots level. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman disclosed the information at a weekly press briefing at the Secretariat in the capital yesterday. He said Bangladesh University of Engineering and Technology, BUET, will manufacture electric ambulances to implement government's initiative in this regard to provide emergency health care services more quickly at people's doorsteps. This is Bangladesh Betar giving you the news. Dhaka has proposed Moscow to increase the number of Bangladeshi workers in Russia from prevailing 10,000 to 1 lakh within next 1 year. A foreign ministry press release yesterday said Foreign Minister Dr. Khalilur Rahman placed the proposal during his ongoing 3-day official visit to Russia. The release said the Russian authorities have agreed to work on this proposal with sincerity. It added that cooperation in technology, especially artificial intelligence, between the two countries gained importance in the discussion. The death reference, along with the judgment in Ramisa rape and murder case, has been sent to the High Court. Dhaka Metropolitan Children's Violence Suppression Tribunal sent the documents yesterday. It may be mentioned that the Dhaka Metropolitan Children's Violence Suppression Tribunal convicted Sohail Rana and his wife Shokna Akhtar and sentenced them to death in the case on last Sunday. It also fined Sohail Rana 5 lakh taka and Shapna Akhtar 2 lakh taka. The case is among the fastest disposed rape murder cases in the country's judicial history. U.S. Central Command, CENTCOM, says its forces began launching self-defense strikes against Iran. Explosions were reported in the southern Iranian port city of Sirik, as well as other sites around the Strait of Hormuz. CENTCOM added that the attacks were in response to yesterday's downing of a U.S. Army Apache helicopter. U.S. President Donald Trump earlier said Washington must respond to the alleged attack, but later seemed to downplay it, saying it was not a big deal. Iran's deputy foreign minister tells Al Jazeera that there was no deliberate targeting of a U.S. helicopter by Iran. Iran's foreign minister Abbas Araghchi says foreign forces near Iranian territory should leave. Israeli attacks killed almost 20 people in southern Lebanon on Tuesday, while thousands of civilians were ordered to flee as Israel issued more forced displacement orders ahead of planned military action. Cricket and Bangladesh beat visiting Australia by 86 runs in the DLS method in the first of the three-match ODI series at Mirpur Sher-e Bangla National Stadium yesterday. Batting first, Bangladesh scored 284 for 8 in their stipulated 50 overs. In reply, before the match stopped due to rain, Australia scored 191 for 9 in 42 over 2 balls. Mossadegh Hussain was elected player of the match. With brilliant performances by both batters and bowlers, Bangladesh won the ODI against Australia after a long 21 years. Finally, weather and forecast valley till 1 this afternoon says there were chances of rain or thundershowers with temporary south-southwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Dinajpur, Bogura, Tangail, Mamasing, Khulna, Borishal, Potuakali, Nuakali, Chattogram, Cox's Bazar and Silat. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. ECNET approves 8 development projects worth 2,266 crore 41 lakh taka. International UN Peacekeepers Day is being observed in country through various programs. no plan to exclude Bangla philosophy and history from honours courses, Assad's education minister. Government decides to upgrade all Upazila health complexes to 101-bed facilities. Dhaka proposes to increase number of Bangladeshi workers in Russia to 1 lakh within next 1 year. U.S. attacks Iran in response to downing of a U.S. Apache helicopter. And Bangladesh beat visiting Australia by 86 runs in DLS method in first of three-match ODI series in Dhaka. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুমানা মুস্তফা। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর 29 মে দিবসটি পালিত হলেও এবছর দিনটি সরকারি ছুটি থাকায় আজ দিবসটি পালিত হচ্ছে। বিশ্বের শান্তি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা শান্তিরক্ষা মিশনের সংশ্লিষ্টদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। খুলনা মহানগরী এলাকায় ইপিআই কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ইপিআই রিভিউ সভা গতকাল শেরেবাংলা রোডস্থ নগরস্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সভায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানানো হয় এবং আগামীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিগুলো সফলভাবে মোকাবেলা করার জন্য বিশেষ করে শিশুদের বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। নগরীতে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে মশাবাহিত রোগের সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে আনা যায়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিতে সচিব মোহাম্মদ রেজা রশিদ, সিভিল সার্জন ডা মোহাম্মদ মাহফুজা খানম, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ শামিউল ইসলাম ও ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা তাপস কুমার হালদার এ সময় উপস্থিত ছিলেন। ইউনিসেফের সহযোগিতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করে। কম্বেটিং হিউম্যান ট্রাফিকিং থ্রো স্ট্রেন্থনিং 4PS প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির শীর্ষক এক কর্মশালা গতকাল খুলনার একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদেশে যাওয়ার আগে চুক্তিনামা সঠিক আছে কিনা, সঠিক এজেন্সি ও প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে যাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ইরুফা সুলতানা এতে প্রধান অতিথি এবং সিনিয়র সিভিল জজ মোহাম্মদ রশিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং বিসিক জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন বিশেষ অতিথি ছিলেন। খুলনা জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ সভাপতিতে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং সাংবাদিক সহ স্থানীয় সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি, আইনজীবী এবং পাচারের শিকার সার্ভাইভাররা এ সময় উপস্থিত ছিলেন। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে সমবায় ব্যবস্থাপনা, সঞ্চয় ও বিনিয়োগ, সদস্যদের দায়িত্ব কর্তব্য, আর্থিক স্বচ্ছতা এবং সমবায়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা সমবায় কর্মকর্তার সভাপতিত্বে জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে ফুলের চারা রোপণ করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল সাদাত সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুর পৌরসভার 2026-27 অর্থবছরের জন্য 16,59,00,000 টাকা সুষম বাজেট ঘোষণা করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে গতকাল এই বাজেট ঘোষণা করেন। পৌরসভা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জামায়াতের আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তুলতে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি খুবিসাস বিশ্ববিদ্যালয়ে গতকাল মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর নাজমুস সাদাত বিশেষ অতিথি ছিলেন। খুবিসাসের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান, সহযোগী অধ্যাপক ও প্রভাষক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও খুবিসাসের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। এই উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা সহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। খুবিসাস এর আয়োজন করে। বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে 13,22,000 টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি, রেণু ও ওষুধ আটক করেছে। আটককৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে বিজেপি সদস্যরা গতরাতে যশোরের বেনাপোল চেকপোস্ট ICP সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 2,03,000 টাকা মূল্যের শাড়ি ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে। আটককৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর। ক্রিকেট। সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের গতকালের খেলায় কুষ্টিয়ার SHMH স্কুল 126 রানে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। কুষ্টিয়ার SHMH স্কুল প্রথমে ব্যাট করে নির্ধারিত 25 ওভারে 8 উইকেটে 237 রান সংগ্রহ করে। জবাবে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় 18 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 111 রান সংগ্রহ করে। ফুটবল। মাগুরার শালিখার তালখড়ি ইউনিয়ন পরিষদ মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ভবনহাটি একাদশ টাই ব্রেকারে 1-0 গোলে আড়পাড়া একাদশকে পরাজিত করেছে। এদিকে খুলনা জেলা স্টেডিয়ামে গতকাল এক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক গোষ্ঠী 1-0 গোলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীকে পরাজিত করেছে। পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটির কথায় মোহাম্মদ রফিকুজ্জামান, কণ্ঠে রফিকুল আলম ও সাম্য আক্তার।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শ্রোতা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। দেশাত্মবোধক গানের এবারের শিল্পী, দেশাত্মবোধক গানের এবারের গীতিকার গোলাম সরোয়ার সলুক। গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

0: আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন ননি গোপাল বিশ্বাস, তার কথাই শুরু করেছেন শেখ আব্দুস সালাম, শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন।

সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালীর আয়োজনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানটি শিল্পী ইন্দ্রজিৎ সাধু। গানটিতে কথা সাজিয়েছেন কাশিদুজ্জামান সেলিম এবং সুর করেছেন প্রদীপ রাহা।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শুনছেন বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারই শাহানা সুলতানা বিউটি গিয়েছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি সুরে, আর এই গানটির কথামালা সাজিয়েছেন অচিন্ত্য কুমার ভৌমিক।

0: প্রিয়শ্রুতি, এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল নয়টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহজাহান মুস্তফা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 2,266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। গতকাল রাজধানী সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে 2,229 কোটি 13 লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি 37 কোটি 28 লাখ টাকা সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে নেওয়া হবে। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ, পরিবহন, জনপ্রশাসন, স্বাস্থ্য, প্রতিরক্ষা, শিক্ষা ও জ্বালানিসহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে একটি ক্যান্সার কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধিত পর্যায়েও অনুমোদন করেছে। এছাড়া দেশজুড়ে 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন সহ শিক্ষা খাতের সংশোধিত কয়েকটি প্রকল্প অনুমোদন করা হয়। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর 29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এবছর দিনটি সরকারি ছুটি থাকায় দিবসটি আজ পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। এদিকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ বিভিন্ন কার্যক্রম। দিবস উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী অর্থ বছরের বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তা তৈরিতে স্টার্ট আপ তহবিলে 400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী 2025-26 অর্থ বছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় 42,600 কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। এদিকে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদকে জানান, দেশের সাইবার নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে সরকার সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026-30 প্রণয়নের কাজ করছে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। গতকাল সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। দেশে তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিদ্যমান সকল 31 ও 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের কারিগরি সহায়তায় দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরি করা হবে। আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশী কর্মী সংখ্যা 1 লাখে উন্নীত করতে মস্কোকে প্রস্তাব দিয়েছে ঢাকা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ায় 3 দিনের সরকারি সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই প্রস্তাব দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুশ কর্তৃপক্ষ এই প্রস্তাবের উপর দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ডিএলএস মেথডে 86 রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 284 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 42 ওভার 2 বলে 9 উইকেট হারিয়ে 191 রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস মেথডে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়। আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি 11টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯:০৫ আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।

0: কি জানো তো, আমাদের মনটা যে সবসময় ভালো থাকবে এমন কিন্তু কোনো কথা নেই। তারপরেও মনের উপর কারোর হাত নেই। হয়তো কখনো কখনো আমাদের মুড এমন হয় যে কথা বলতে ভালো লাগছে আবার লাগছে না। সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো, যদি আপনার মন খারাপ থাকে বা মুড অফ থাকে, খুব কাছের যাকে আপনি বিশ্বাস করতে পারেন তার সাথে আপনি একটু কথা বলে মনটাকে হালকা করতে পারেন। আর সেই সাথে কাজের অতিরিক্ত চাপ থাকলে একটু কমিয়ে দিন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আরও যদি সময় হাতে থাকে তাহলে একটু বিশ্রাম নিন। সব কিছু মিলিয়ে আপনার মন ভালো হবে, কিংবা মুড যদি অফ থাকে, আমরা যেটাকে বলি মুড সুইং হওয়া, সেটিও পরিবর্তন হবে বলে আমরা আশা করছি। আর হ্যাঁ, প্রয়োজন হলে আপনি ব্যায়ামও করতে পারেন, সব কিছুতেই আপনি ভালো ফলাফল পাবেন। সেই প্রত্যাশায় প্রত্যেকের মন থাকুক ভালো, সবার মন হোক একেবারে আজকে সকালের মতো ঝকঝকে উজ্জ্বল, সেই প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপালী ভুবনের সাথে রয়েছি লুবনা আস্তাফার মিষ্টি,
1: ফাহমিতা নাহিন ঐন্দ্রিলা,
0: এবং আরো আছেন অপি মন্ডল, অধিবেশন তত্ত্বাবধানে আছেন রুজিহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এবং প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বন্ধুরা, আপনাদের সাথে আজ সবকটি মাধ্যমে কিন্তু কথা হবে, যদিও আমাদের আজকের অনুষ্ঠানের সময়সীমা কিন্তু একটু কম, কেননা আজকে কিন্তু সকাল 10টায় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তাই আমাদের অনুষ্ঠানের সময়সীমা অনেকটাই কম। তাই খুব সংক্ষেপে নাম ঠিকানা জানিয়ে অনুরোধের কথাটি আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইব, শুনতে চাইব, এবং পাশাপাশি চিঠিও আছে, চিঠিও পড়বো। তবে সবকটি মাধ্যমের ঠিকানাগুলো আমরা বলে দিই, এবং ফোন নম্বরটি
1: ফোন করতে পারবেন 01974 121970 এই নম্বরটিতে। পাশাপাশি চিঠি লিখবার ঠিকানা রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়।
0: হ্যাঁ বন্ধুরা, তো প্রথমে যে চিঠিটি হাতে নিয়েছি এটি লিখেছেন আমাদের বন্ধু ভালোবাসী বেতার শ্রোতা সংঘ থেকে, লিখেছেন ভান্ডারখোলা মোল্লাহাট বাগেরহাট থেকে, রয়েছেন ফারজানা ইয়াসমিন লিমা, সুনীল কুমার বিশ্বাস, শেখ আমিনুর রহমান, আরও আপনাদের সাথে নাম দেখতে পাচ্ছি অসিত শীল, আর ঠিক বোঝা যাচ্ছে না আসলে, একটু ভাঙা ভাঙা লেখা। তো যাই হোক, এই সবাই মিলিয়ে আমাদের সাথে আছেন এবং শুনতে চেয়েছেন আপনারা শ্রাবণ মেঘের দিন ছবির গান।
1: আচ্ছা, কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

0: আমার কাছে এই মুহূর্তে আছে একটি রঙিন পোস্টকার্ড, যেখানে অনেকগুলো কালিতে
1: বিভিন্ন রঙের রাগে লেখা চিঠি, তাই না? আসলে ভালো লাগে এটা, এটার জন্য যে পরিশ্রম, অর্থাৎ এই পরিশ্রমটা কিন্তু মানুষ এমনি করে না, ভালো বেশি করে, তাই না?
0: তুমি তাই। আমাদের কাছে এত সুন্দর একটি চিঠি লিখে পাঠিয়েছেন মোহাম্মদ কাশিম সর্দার, উলাগ্রাম ডুমুরিয়া খুলনা থেকে। তিনি লিখেছেন খুলনা বেতার হলো আমার হৃদয়ের স্পন্দন, শুনে অনেক ভালো লাগলো।
1: অবশ্যই তাই,
0: মাঠে ঘাটে সব জায়গায় খুলনা বেতার শোনেন।
1: তারপর
0: আর খুবই সুন্দর একটি গানের অনুরোধ করেছেন
1: লেডি
0: রংবাজ ছায়াছবি থেকে।
1: আচ্ছা আচ্ছা, অবশ্য গতদিনই আমরা লেডি রংবাজ ছবি গান শুনেছি, আজও শোনাচ্ছি, কোনো সমস্যা নেই। কারণ আপনারা অনুরোধ করলে একবার না, এক গান আমরা বারবার প্রচার করতে পারি, কিন্তু সময় মতো আমাদের কাছে এসে পৌঁছাতে হবে, তাই না? অনেকে অভিযোগ করেন যে কেন আমাদের চিঠি পড়ে শোনানো হয় না। এই যে পড়ে শোনালাম, তা যে মানে যে কথাটা বলছিলাম যে বিভিন্ন রঙের রাঙিয়ে লেখার সাথে কি আর কোনো বন্ধু নেই শুধু কাশেম?
0: আশা করছি সকলে মিলেই আমাদের শুনছেন। তবে চিঠি একজন লিখেছেন।
1: আচ্ছা, চিঠি একজন লিখেছেন, যখন তো চলুন আপনার পছন্দের গান আমরা সবাই মিলে এই মুহূর্তে শুনে আসি। লেডি রংবাজ ছবির গান ডলি শান্তনী এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে অপেক্ষা করছি আপনাদের জন্য। আমরাও ঠিক আপনাদের মতো করি। তো খুব সংক্ষেপে নাম ঠিকানাটি জানিয়ে নিশ্চয় অনুরোধের কথাটি বলবেন। তো প্রথম বন্ধু কে আছেন?
2: হ্যালো,
3: ওয়ালাইকুম আসসালাম।
2: জি, আমরা সকলে ভালো আছি। কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি কুষ্টিয়া থেকে ভামারা কুশিয়ামারা গ্রাম। আমি কি ফুলুলা বলছি?
1: অবশ্যই কিন্তু প্রতিটি আয়োজনে আমাদের সাথে থাকতে হবে, কারণ সাথে যদি না থাকেন তাহলে কোন সময় গানটি বেজে উঠবে আপনি কিন্তু
4: কষ্ট পাবেন। আচ্ছা, এবার কে আছেন? হ্যালো, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা আরো একবার চেষ্টা করুন। নিশ্চয়ই 01974121970 এই নম্বরটিতে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সংযোগ যদি পেয়ে যাই তাহলে তো কথা অবশ্যই বলবো আমরা। তো কে রয়েছেন বন্ধু? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। অনেক দূরের বন্ধু ফুলবাড়ি মামুনসিং এর কাছে, একেবারে কাছে না, অনেক দূরে, তাই না? এবার কোন বন্ধু আছেন?
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আপা মনে ভালো আছেন?
1: জি, আমরা সকলেই ভালো আছি।
3: আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ধামারা থেকে বলছি।
1: জি বলুন।
3: হ্যাঁ, ছবির নাম ভিলেন। এই ভিলেন ছায়া ছবি থেকে মনির খান ও কনক
4: বাবা কন্ঠে
3: গানের কথা, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার।
4: বুঝতে পেরেছি, ভিলেন ছবির গান শুনতে চেয়েছেন। ও বন্ধু তুমি শুনতে কি পাও, আমরা কিন্তু শুনতে পাই আপনাদেরকে। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আদাব, কার সাথে কথা বলছি?
5: কোন চন্দ্র দেগোলা,
4: কোন আট পাঁচ রাজবাড়ি
5: থেকে।
4: হ্যাঁ দাদা বলুন।
5: ছবির নাম আছে আসাম।
4: হ্যাঁ হ্যাঁ,
5: ছবি থেকে দেখুন একটি গান শোনাবেন
1: আমার। আসাম,
4: ছবিটার নাম আরেকবার বলুন।
5: আসাম।
4: আসাম নাকি আসামি নাকি শুধু আসাম?
1: আসাম ছায়া ছবি থেকে আপনি গান শুনতে চাই?
4: আচ্ছা ঠিক আছে, আমরা লিখে রাখছি,
1: যদি আমরা থাকে আমরা অবশ্যই শোনার চেষ্টা করব।
4: হ্যাঁ সেটাই, যদি না থাকে তাহলে কিন্তু শোনাতে পারবো না, মন কিন্তু খারাপ করতে পারবেন না।
1: হ্যালো,
3: হ্যালো দিদি, নমস্কার।
1: আদাব।
3: আরে আর মতে কি জানা তো বলবি।
1: জি দাদা বলুন।
3: গান শোনা বলুন নরম গরম ছবি থেকে।
4: নরম গরম ছবির গান নিত্যানন্দ দা, আপনি রায়মহল খুলনা থেকে অনুরোধ করেছেন, ঠিক আছে আমরা চেষ্টা করব। বৃষ্টি ভেজা আজকে, কালকে রাত ছিল,
1: গত রাতে বৃষ্টি হয়েছে। এর বৃষ্টি হলে কিন্তু ঘুমটা খুব সুন্দর
4: ভালোই হয়,
1: ঠান্ডা
4: সেই আর কি। প্রচন্ড তাপদাহের মধ্যে বৃষ্টি মানে হচ্ছে এক ফোঁটা, এক মানে এক পশলা বৃষ্টি আমরা যাত পাখির মতো অপেক্ষা করে থাকি, তাই না?
1: তবে রাতের ঠান্ডা এবং দিনের গরমে কিন্তু অনেকে অতিষ্ঠ হয়ে পড়েন, অনেকের শারীরিক অনেক বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, থাকতে হবে একদমই তাই। কে আছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: আমি গোলখালি কলাপ থেকে,
4: আচ্ছা ঠিক আছে,
1: কিছু কিছু মানুষ থাকে জীবনে যাদেরকে চাইলেও কখনো ভোলা যায় না,
4: সত্যি তাই, আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না। তো এবারে কে আছেন, কোন মনোরেখা বন্ধু আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন একটু জোরে বলুন। কি দিলাম দলিল ভরে কথা বলতে হবে, কথা বলতে হবে বন্ধু, সংযোগ পেলে কথা বলুন। বোঝা যায়নি, ওসমান খান,
6: আমাকে শোনাবেন স্বপ্নের পৃথিবী, স্বপ্নের পৃথিবী ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও আগুনের কণ্ঠে, বৃষ্টি রে বৃষ্টি আয়না জুড়ে।
4: আমাদের সবারই মানে প্রত্যাশা এখন না, বৃষ্টির বৃষ্টি
1: গরমে আমাদের এই বৃষ্টিটাই তো বড় প্রত্যাশা।
4: আমরা কিন্তু আর একটি কিংবা দুটি ফোন নিয়ে ফিরে যাব গানের কাছে, তাই দ্রুত বলবো বন্ধুরা আমাদেরকে ফোন করুন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো হ্যালো, দুঃখিত বন্ধু, আপনাকে শুনতে পেলাম না, সংযোগ পেয়েছি কিন্তু আপনার কথা আমরা শুনতে পাইনি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার আরো একবার চেষ্টা করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
7: আপু আমি চট্টগ্রাম বন্দর জেলা থেকে হাবিবুর রহমান বলছি।
4: হাবিবুর রহমান চট্টগ্রাম বন্দর থেকে, তাই তো? আপনি খুব মানে নগদ বিশ্বাসী, যা হবে আজকেই আগামী দিন আর না, ঠিক আছে। এবারে কে আছেন?
1: হ্যালো,
8: শুভ সকাল।
1: শুভ সকাল,
8: আমি তুহিন বলছি, গোলাপনগর কুষ্টিয়া থেকে।
4: তুহিন?
1: এবং আপনি কিন্তু খুব সুন্দর একটি নগর থেকে আমাদেরকে ফোন করেছেন, গোলাপনগর থেকে, হ্যাঁ, ফুলের রানী।
4: আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো গানের কাছে।
1: ওয়ালাইকুম আসসালাম,
4: অসংখ্য
1: ধন্যবাদ যারা ফোন করেছেন, আর যারা সংযোগ পাননি এখনো পর্যন্ত, তারাও মন খারাপ করার কোনো কারণ নেই, নিশ্চয়ই পরবর্তী আয়োজনে সাথে কথা হয়ে যাবে, এমনই প্রত্যাশা রেখে আবারও চলে যাচ্ছি গানে। আর এবারের গানটি শোনাবো প্রতারক, তবে আমরা চাই না কেউ প্রতারণা করুক কারোর সাথে,
4: আমরা কিন্তু কারোর সাথে প্রতারণা করি না, কেননা আপনাদের গানগুলো আমরা শোনাই, তাই না?
1: একদমই তাই। ছায়াছবি প্রতারক আর শিল্পী রুনা লায়লা ও ইন্দ্রকিশোর, গানটি শুনতে যে আমাদের কাছে অনুরোধ করেছিলেন
4: কিছুক্ষণ আগে আমাদের ফোন ইন পর্বে বলেছিলেন, এর পরের গানটি যেন আমার নাম বলা হয়, তাই আমরা আর আপনার মতোই নগদ বিশ্বাসী হাবিবুর রহমান, আপনি চট্টগ্রাম বন্দর থেকে শুনতে চেয়েছিলেন যে কোনো একটি গান, আর পাশাপাশি আগে সফল বিশ্বাস
1: রায়ের মহল খুলনার বন্ধু আপনিও শুনতে চেয়েছিলেন। চলুন সকলে মিলে শুনে আসি আপনাদেরই পছন্দ করা গান, নিশ্চয়ই সঙ্গে থাকবেন, শুনতে থাকুন।

0: প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ঢাকা সেনানিবাস ঢাকায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। চলুন আমরা ঢাকা কেন্দ্রে এই অনুষ্ঠান উপভোগ করি।
1: একটা স্বয়ংসম্পূর্ণতার দিকে যাবে, আর আমরা যদি খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারি তাহলে যে সকল দ্রব্য আমরা যেমন পার্শ্ববর্তী দেশের দিকে তাকিয়ে থাকি বা তাদের থেকে আমরা ইম্পোর্ট করে থাকি, সেই জায়গা থেকে কিন্তু আমাদের উন্নতি হবে। কারণ জমি যত উর্বর হবে, জমি উর্বর হলে আমাদের চাষিরা ঠিক মতো চাষাবাস করতে পারবে, সেদিক থেকে আমাদের পণ্যের উৎপাদন যে ক্ষমতা সেটা বাড়বে এবং দ্রব্যমূল্যের দামও।
0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। এখন শুনুন দেশের গান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদেরকে আমরা ঢাকা বেতার কেন্দ্রে আবারও নিয়ে যাব।

0: এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের মতো রূপালীর আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো রূপালীর আয়োজন থেকে। শুভ সকাল।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, কিছুক্ষণে

0: বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উদযাপন উপলক্ষে ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসুল ইসলাম। এবং আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ মঞ্চে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। শ্রোতা বন্ধুরা, 1988 সালে মাত্র 15 জন সামরিক পর্যবেক্ষক দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশটি বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের অন্যতম শীর্ষ অবদান রাখা রাষ্ট্রে পরিণত হয়েছে। এ পর্যন্ত 43টি দেশে 63টিরও বেশি মিশনের 2,06,000-এর বেশি বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করেছেন। এ পর্যন্ত একই সঙ্গে কিন্তু 3,800 জনেরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে নিষ্ঠা, দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেওয়া অবদান রাখার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব শান্তিতে পরোক্ষভাবে অবদান রেখে চলেছে এবং শুরু থেকেই কিন্তু বিভিন্ন বৈশ্বিক মিশনে বাংলাদেশের শুধুমাত্র শান্তি মিশনে কেবলমাত্র যোদ্ধাই নয় বরং চিকিৎসক প্রকৌশলীর অংশ নিয়েছেন এবং এটি বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে বাংলাদেশের অবদানের একটি দুর্দান্ত স্বীকৃতি এনে দিয়েছে। বিশেষ করে 1993 এবং 1994 সালে সবচেয়ে আলোচিত রুয়ান্ডা, সোমালিয়া এবং বসনিয়ায় এই তিনটি শান্তি মিশনে দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একেবারে বিশ্ব শান্তি রক্ষায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 1995 সালে ইউরোপের একমাত্র শান্তি মিশন বসনিয়ায় ফ্রান্স ব্যাটালিয়ন প্রত্যাহার করলে বাংলাদেশ সেনারা তাদের জায়গায় কাজ শুরু করে এবং বিশ্বের 34টি দেশের সেনাদের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু তখন বাংলাদেশের ব্যাটালিয়নকে শান্তিরক্ষার কাজে নিজেদের যোগ্যতার প্রমাণ করতে হয়েছিল এবং সেই প্রমাণ কিন্তু তারা রেখেছিল বলেই কিন্তু আজকে বিশ্ব শান্তিতে তারা অনবদ্য ভূমিকা রাখতে পেরেছে। বাংলাদেশের এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের যে সাফল্য কেবল সামরিক দক্ষতার ফল নয় বরং নিজেদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, নেতৃত্ব এবং পেশাদারিত্বের যে প্রতিফলন সেটি কিন্তু আমরা দেখেছি এ পর্যন্ত। কেবলমাত্র যে কথা আমরা বলছিলাম যে বাংলাদেশের শান্তিরক্ষী যারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন মিশনে তারা যুদ্ধ বিধ্বস্ত এবং সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, অবকাঠামো নির্মাণ এবং শিক্ষার প্রশাসন নানা ধরনের মানবিক সহায়তা প্রদান করছেন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু সারা বিশ্বে এক অনন্য নজির সৃষ্টি করেছে এবং রোল মডেলে কিন্তু পরিণত হয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীদের মধ্যে এ পর্যন্ত প্রায় 175 জন শান্তিরক্ষী বিশ্ব শান্তিরক্ষায় বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে আত্মবিসর্জন দিয়েছেন এবং তাদেরকে কিন্তু আজকে স্মরণ করা হবে এবং আমরাও কিন্তু আজকে তাদের এই সম্প্রচারের শুরুতে গভীর কৃতজ্ঞতা স্মরণ করছি। বাংলাদেশের শান্তিরক্ষীদের পরিচালিত প্রধান মানবিক কাজগুলো হল স্বাস্থ্যসেবা এবং চিকিৎসার সহায়তা প্রদান, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় মানুষের বিনামূল্যে চিকিৎসা, জরুরি ওষুধ অস্ত্রোপচার সেবা প্রদান, বাংলাদেশ থেকে পাঠানো বিশেষ মেডিকেল টিম অত্যন্ত প্রশংসিত হয়েছে বিভিন্ন মিশনে, খাদ্য এবং ত্রাণ বিতরণ করা হচ্ছে বিভিন্ন সময়ে, যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং বাস্তুচ্যুত মানুষের মাঝে নিয়মিত জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছে, অবকাঠামো নির্মাণ এবং মেরামত করছে, যেমন সংঘাতের ফলে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, সেতু, স্কুল, হাসপাতাল পুনর্নির্মাণ এবং স্থানীয় জনজীবন স্বাভাবিক করতে সহায়তা করছে, শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখছে, স্থানীয় শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা এবং শিক্ষা উপকরণ বিতরণ, সেই সাথে নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, বিপদাপন্ন মানুষদের রক্ষা করার পাশাপাশি মানুষের মানবাধিকার সুরক্ষায় সরাসরি কাজ করছে। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এই অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হবেন এবং তিনি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আজকের অনুষ্ঠানটি শুরু হবে এবং শুরু হওয়া মাত্রই আমরা তা সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করব। চলুন অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গানটি।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এই মাত্র অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখতে পাচ্ছি তিনি ধীরে ধীরে মঞ্চে উঠছেন এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন তিন বাহিনীর প্রধানগণ, রয়েছেন তাঁর মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক প্রতিরক্ষা উপদেষ্টা, রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ ইসলাম এমপি, রয়েছেন পুলিশের মহাপরিদর্শক, সবাই মঞ্চে আসন গ্রহণ করছেন। বিশ্ব শান্তি রক্ষায় অনবদ্য অসামান্য অবদানের জন্য সারা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আমরা এবার অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: Commemoration ceremony of the International Day of United Nations Peacekeepers 2026. The International Day of United Nations Peacekeepers is observed every year to pay tribute to the professionalism, dedication and courage of all men and women who have served in United Nations peacekeeping operations and honor the memory of the thousand peacekeepers who have lost their lives in the cause of peace.
2: Excellencies, ladies and gentlemen, let me have the honor to highlight today's program of events. At first, recitation from the Holy Quran. Then 1 minute silence in honor of the fallen peacekeepers. This will be followed by the speeches of the United Nations Resident Coordinator at Interim in Bangladesh, Senior Most Peacekeeper in Service, Chief of Army Staff, Bangladesh Army, Honorable Defense Advisor and Honorable State Minister of Foreign Affairs.
1: A short documentary film on achievements of United Nations peacekeepers, honoring the injured peacekeepers and families of the fallen peacekeepers. A speech of the Honorable Chief Guest. Interaction of the Honorable Chief Guest with the Bangladeshi peacekeepers deployed in various United Nations mission areas through video teleconference. At last, a group photograph session.
2: To commence today's commemoration in honor of the United Nations peacekeepers, now recitation from the Holy Quran by Religion Counseling Officer Abu Turab Mushtaq Ahmed. Ladies and gentlemen, words from the Holy Quran.
3: Assalamu alaikum.

0: আর তারা যদি শান্তি স্থাপন করতে আগ্রহ প্রকাশ করে তাহলে তুমিও সেদিকে আগ্রহী হও এবং আল্লাহ তাআলার উপর ভরসা করো, নিঃসন্দেহে তিনি শ্রবণকারী পরিজ্ঞাত। সূরা আল আনফাল আয়াত 61। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: English translation of the verse from the Holy Quran. And if they incline to peace, then incline to it also and rely upon Allah. Indeed, it is He who is the hearing, the knowing. Surah Anfal, verse 61. Excellencies, ladies and gentlemen, we have all gathered here to commemorate the events and reiterate our place for continued peace in the world. Now, we shall observe 1 minute silence in tribute to the brave heroes who have sacrificed their valuable lives for the noble cause of world peace. May I now request everyone to rise, please.

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ, অ্যাক্টিং আইজিপি, অন্যান্য বাহিনী প্রধানগণ, প্রাক্তন বাহিনী প্রধানগণ, ডিস্টিংগুইশড ডিপ্লোম্যাটস ফ্রম ডিফারেন্ট এম্বাসিজ, ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর ইন বাংলাদেশ, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সচিববৃন্দ এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত শান্তিরক্ষীবৃন্দ, উপস্থিত আহত শান্তিরক্ষীবৃন্দ, শহীদ শান্তিরক্ষীদের নিকট আত্মীয়গণ এবং অভ্যাগত সুধীমণ্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। বাংলাদেশের জ্যেষ্ঠ শান্তিরক্ষী হিসাবে আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 175 জন বীর শান্তিরক্ষীকে, যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে তাদের জীবন উৎসর্গ করেছেন। আরও স্মরণ করছি গত 13 ডিসেম্বর 2025 তারিখে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সুদানের আবেই অঞ্চলে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের। আমি তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটা স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ 1988 সাল থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে শান্তি রক্ষার কাজে বাংলাদেশ সেনাবাহিনীর 3608 জন, নৌবাহিনীর 302 জন এবং বিমান বাহিনীর 267 জন এবং পুলিশের 35 জন সহ সর্বমোট 4212 জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশের 9টা শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছেন। পুরুষ সদস্যদের পাশাপাশি আমাদের নারী শান্তিরক্ষীরাও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। অদ্যাবধি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের সর্বমোট 3905 জন মহিলা শান্তিরক্ষী সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে 294 জন মহিলা সদস্য শান্তিরক্ষার কাজে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়োজিত আছেন। বর্তমান বিশ্বে শান্তিরক্ষা মিশনের প্রকৃতি ও চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সদা প্রস্তুত আছে। বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ জাতিসংঘের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা এবং নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ শান্তিরক্ষার নতুন উদ্যোগ হিসাবে হাইতিতে গঠিত গ্যাং সাপারেশন ফোর্স এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে। ফর অল আওয়ার ফরেন ফ্রেন্ডস, আই উড অ্যাসিওর ইউ অফ আওয়ার সলিড কমিটমেন্ট টু গ্লোবাল পিস বাই পারসিস্টেন্টলি রেসপন্ডিং টু দি কলস অব দি ইউনাইটেড নেশনস। উই রিমেইন ডেডিকেটেড এনহ্যান্সিং অপারেশনাল এফেক্টিভনেস, প্রমোটিং প্রোটেকশন অব সিভিলিয়ান্স অ্যান্ড স্ট্রেন্দনিং পার্টনারশিপ আন্ডার দি ইউএন ফ্রেমওয়ার্ক। I convey my sincere appreciation to the United Nations and international community for your continued confidence on Bangladeshi peacekeepers in maintaining global peace. আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের দক্ষতা, সাহস, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা আরো উজ্জ্বল করবে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ইয়াদের দূরদর্শী নেতৃত্ব, অব্যাহত দিক নির্দেশনা ও সার্বিক সহায়তা বাংলাদেশের শান্তিরক্ষীদের আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, ভবিষ্যতেও শান্তিরক্ষা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। পরিশেষে বাংলাদেশের সকল শান্তিরক্ষীর পক্ষ থেকে এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সকলকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আজকের এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। মাই হার্টফেল থ্যাঙ্কস টু অল দি ফরেন ফ্রেন্ডস ফর গ্রেসিং দিস অকেশন। মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর সদয় উপস্থিতির জন্য সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।
1: Thank you, sir.

0: Excellencies, ladies and gentlemen, may I now request the Honorable Defense Advisor, Brigadier General Dr. AKM Shamsul Islam, retired, to deliver his speech. Ladies and gentlemen, the Honorable Defense Advisor.
1: Bismillahir Rahmanir Rahim. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রপতি মন্ত্রী, বাংলাদেশের সেনা নৌ এবং বিমান বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ভারপ্রাপ্ত মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, নিহত শান্তিরক্ষী পরিবারের সদস্যগণ, আহত বীর শান্তিরক্ষীগণ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের এই মহেন্দ্রক্ষণে আমি সেই সকল বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সংঘাত নিয়ন্ত্রণে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ জাতিসংঘ মিশনে আমাদের যাত্রার শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় আমাদের 175 জন বীর সন্তান জীবন উৎসর্গ করেছেন এবং 287 জনেরও বেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আপনাদের প্রত্যেকের অবদানের কথা আমরা আন্তরিকভাবে স্বীকার করে বলতে চাই। আপনাদের আত্মত্যাগ কেবল একটি দেশ অথবা বাহিনীর গৌরবের নয়, এটি সমগ্র জাতি মর্যাদা, আত্মত্যাগ এবং মানবিকতা ও দায়িত্বশীলতার প্রতীক। এই আত্মত্যাগের কারণেই আজ আমাদের লাল সবুজের পতাকাটি কেবল একটি রাষ্ট্রের প্রতীক নয়, বরং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে আটকে পড়া লক্ষ কোটি মানুষের কাছে নিরাপত্তার এক আলোকবর্তিকা হিসেবে সারা বিশ্বে সমাদৃত। আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার কোন আকস্মিক বিষয় নয়, এটি আমাদের রাষ্ট্রীয় দর্শন এবং শান্তিকামী ও জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের 43টি দেশে এবং 63টি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে অন্যতম এবং বৃহৎ শান্তিরক্ষী প্রান্তের দেশ হিসেবে প্রতিষ্ঠিত। বর্তমানে শান্তিরক্ষা মিশনের সৈন্য এবং পুলিশ প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ চতুর্থ। অতীতে বহুবার বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে মর্যাদা অর্জন করেছে। তবে আমাদের সবচেয়ে বড় পরিচয় কেবল সংখ্যায় নয়, আমাদের পরিচয় দায়িত্ব পালনের মানদণ্ড। বাংলাদেশ শুধু সৈন্য পাঠায় না, শান্তির দূত পাঠায়। কঙ্গোতে নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষিণ সুদানে অবকাঠামো উন্নয়ন কিংবা মধ্য আফ্রিকা চিকিৎসা সেবা, যেখানেই তারা দায়িত্ব পালন করেছে সেখানেই তারা উদীয়মান, দায়িত্বশীল ও মানবিক বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। বিশ্বের দুর্গম প্রান্তে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার এই কৃতিত্ব আমাদের শান্তিরক্ষীদেরই। আজকের এই সাফল্যের পিছনে আমাদের সশস্ত্র বাহিনীর দীর্ঘ প্রাতিষ্ঠানিক বিকাশ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ধারাবাহিক যাত্রার এই প্রতিফলন। স্বাধীনতার পর এক কঠিন ও অস্থিতিশীল সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে তিনি সশস্ত্র বাহিনীর কমান্ড কাঠামো পুনর্গঠন করেন, শৃঙ্খলা ও প্রশিক্ষণের মান উন্নয়ন করেন এবং আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপন করেছিলেন। একই সঙ্গে সেনাবাহিনীর যে মূল স্পিরিট মিলিটারিজম অ্যান্ড বেসিক সোলজারিংকে সৈনিক জীবনের মূল ভিত্তি হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। এই প্রাতিষ্ঠানিক রূপের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আমাদের সশস্ত্র বাহিনী যে পেশাদার সক্ষমতা বর্তমানে বিকশিত হচ্ছে তার মূলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দর্শন, যা আজ দেশ ও বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সাফল্যের মূল প্রেরণা। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতিসংঘ কার্যক্রম এবং শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের বর্তমান মর্যাদার পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক সংস্কারই সবকিছুর ভিত্তি। শান্তিরক্ষী কার্যক্রমে আমাদের এই গর্বের পিছনে আরও একটি বিষয় অবতারণা না করলেই নয়, সেটা হল আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের সীমাহীন ত্যাগ, কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা এবং সর্বোপরি বাংলাদেশী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং জাতীয় সনদ, জাতিসংঘের সনদ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা। আমি নিজে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় এবং পরবর্তীতে অবসর পরবর্তী সময়েও আমি একজন শান্তিরক্ষী হিসেবে নিজে প্রত্যক্ষ করেছি আমাদের শান্তিরক্ষীরা কিভাবে পেশাদারিত্ব, দক্ষতা, নিরাপেক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির এক অনন্য সমন্বয় ঘটিয়ে সীমাহীন চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের উপর অর্পিত দায়িত্ব কতটা প্রজ্ঞার সাথে পালন করে আসছে। তাদের দায়িত্ববোধ বাংলাদেশকে আজ বিশ্বমঞ্চে এক সম্মানের অবস্থানে পৌঁছে দিয়েছে। আজকের এই অনুষ্ঠান সেই মর্যাদাবোধের এক উৎকৃষ্ট প্রতিফলন। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে শান্তিরক্ষা মিশনের চরিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। অতীতে যেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মূলত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত নিয়ন্ত্রণ, বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া এবং যুদ্ধ পরবর্তী পর্যবেক্ষণের মাধ্যমে মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ সেই বাস্তবতা অপারেশনালি অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং। বর্তমানে সংঘাতের মাত্রা ক্রমাগত বৃদ্ধি সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ড্রোন, মিসাইল, সাইবার সক্ষমতা এবং অন্যান্য হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করায় শান্তি রক্ষা কার্যক্রম এক পূর্ণমাত্রায় নিরাপত্তা অথবা সামরিক অভিযানের মতো জটিল, ঝুঁকিপূর্ণ এবং প্রযুক্তি নির্ভর অপারেশনে পরিণত হয়েছে। আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে মনে করিয়ে দিতে চাই, যখন আপনারা বাংলাদেশের পতাকার সাথে ব্লু হেলমেট পরিধান করেন তখন আপনারা দেশের আপাময় জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীকে পরিণত হন। আপনাদের কারণেই আজ দূর দেশের কোন এক শিশু স্কুলে যেতে পারছে, কোন একটি গোত্র বা গ্রামের মানুষ নির্ভয়ে রাতে ঘুমাতে পারছে, নারী ও শিশুরা নির্বিঘ্নে বাইরে তাদের জীবনযাপন করতে পারছে, এমনকি কোন এক দেশের মানুষেরা আমাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার কারণে বাংলা ভাষায় কথা বলছে। শান্তি প্রতিষ্ঠার কাজে নিয়োজিত দেশ হিসাবে এটি সত্যি আমাদের জন্য অনেক আবেগ, সম্মান এবং সৌভাগ্যের, আর আপনারাই সেই সাফল্য এবং সম্মানের বাহক এবং ধারক, যা নিয়ে আমরা সমগ্র জাতি গর্বিত। আমরা গভীরভাবে বিশ্বাস করি ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতিতে জাতিসংঘ একমাত্র প্ল্যাটফর্ম যা বহুজাতিক এবং সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম। তাই দায়িত্বহীন ভাষায় আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চয়তা দিতে চাই বিশ্ব শান্তি রক্ষায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সরকার আগামী দিনগুলোতেও জাতিসংঘের সকল প্রচেষ্টাকে সর্বাত্মকভাবে সমর্থন করবে। সবার আগে বাংলাদেশ। এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার জাতীয় প্রতিরক্ষা এবং শান্তি রক্ষার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে বাংলাদেশ বাহিনীগুলোকে আধুনিকায়নকরণের জন্য বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন এবং প্রতিনিয়ত সেটাকে পর্যবেক্ষণ করছেন। ইনশাআল্লাহ জাতীয় সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্তে সর্বোত্তম সময়ে সুসজ্জিত প্রযুক্তি সক্ষম শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের লক্ষ্যে আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ সর্বদা প্রস্তুত ছিল, আছে এবং থাকবে বলে আমরা দৃঢ়ভাবে নিশ্চয়তা প্রদান করতে পারি। পরিশেষে জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার এই সেতু বন্ধন আরো সুদৃঢ় হোক এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
2: থ্যাংক ইউ স্যার।
3: Excellencies, ladies and gentlemen, may I now request the Honorable State Minister, Ministry of Foreign Affairs of Bangladesh, Ms. Shama Obaid Islam MP, to kindly deliver her speech. Ladies and gentlemen, Honorable State Minister of Foreign Affairs,

Bismillahirrahmanirrahim. Mananiya Pradhan Mantri, ambassadors and diplomats, Sena Bahini, Nau Bahini, Obiman Bahinir Pradhan Gon, Polish Mahaporidarshok, Bangladesh Jati Sangher Resident Coordinator, ebong sammanito uposthiti. Assalamu alaikum ebong shubho sokal. Pradhimondoli, 1980 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 35তম অধিবেশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, শান্তি কখনো বিভাজিত হতে পারে না।

এ ধরনের বিভাজন শান্তির জন্য গভীর হুমকি সৃষ্টি করে। ভূ রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতে পরিপূর্ণ বর্তমান বিশ্বে তার সেই দূরদর্শী বক্তব্য আজও আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। তাই আজকের এই দিনে আমি সেই সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং একটি শান্তিপূর্ণ পৃথিবী বিনির্মাণে আন্তর্জাতিক আদর্শকে ধারণ করেই সংলাপ ও সহযোগিতার এই আদর্শকে ধারণ করেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে একটি শান্তিকেন্দ্রিক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। আপনারা জানেন যে বাংলাদেশে 1988 সালে জাতিসংঘ প্রতি শান্তি রক্ষা কার্যক্রম অংশগ্রহণ শুরু করে। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আমাদের শান্তিরক্ষীরা তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও সক্ষমতার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জন করেন। এর ফলে শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং সেই ধারাবাহিকতায় আজ আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ সেনা ও পুলিশ প্রেরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ সদস্যরা যেমন দেশের মুক্তিযুদ্ধের সময় অনন্য ভূমিকা রেখেছেন, বিভিন্ন সময় গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখেছেন, একইভাবে সারা বিশ্বে শান্তি রক্ষার মধ্য দিয়ে তারা একটি অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। আমাদের সকল শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে। তাদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং আত্মত্যাগ আমাদের জাতীয় সীমানার গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের নিঃস্বার্থ সেবা আমাদের জাতির জন্য অনন্য গৌরব ও মর্যাদার একটি উজ্জ্বল প্রতীক। একই সাথে আমি শান্তিরক্ষা কার্যক্রমে প্রিয়জন হারানো শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, যার মধ্যে গত ডিসেম্বরে সুদানে মর্মান্তিকভাবে প্রাণ হারানো 6 জন বাংলাদেশি শান্তিরক্ষীও রয়েছেন। মাত্র কিছুদিন আগেই 6 জুন 2026 তারিখে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের এই 6 বীর শহীদকে মরণোত্তর ড্যাগ হামারশোল্ড পদক প্রদান করেন, যা জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননার মধ্যে অন্যতম। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যেসব প্রতিকূল পরিস্থিতিতে অন্যরা দ্বিধাগ্রস্ত হয়েছে সেসব ক্ষেত্রে আমাদের সাহসী শান্তিরক্ষীরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আমাদের শান্তিরক্ষীদের এই বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি দিয়েছে এবং ভূয়সী প্রশংসা করেছেন। এ প্রেক্ষিতে আমি আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি ঘটনা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনক্রমে সম্প্রতি মরক্কো, রাবাত এবং সেনেগালের ডাকারে শান্তি রক্ষা এবং শান্তি নিরাপত্তা বিষয়ক দুটি আন্তর্জাতিক সম্মেলনে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছিল। সেখানে আমি প্রত্যক্ষ করেছি আফ্রিকার দেশগুলো বাংলাদেশি শান্তিরক্ষীদের গত গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে। এটি শুধু আমাদের জাতির জন্য অহংকারের বিষয় নয়, বরং বিশ্ব মঞ্চে বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতারও উজ্জ্বল নিদর্শন। একজন নারী হিসেবে আরেকটি বিষয় আমাকে বিশেষভাবে গর্বিত করে, তা হল জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের নারীদের অর্থবহ অংশগ্রহণ। এটি নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি এবং জাতীয় জীবনে সর্বস্তরে আমাদের নারীদের ক্রমবর্ধমান নেতৃত্বের সুস্পষ্ট প্রতিফলন। শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও সম্প্রসারণের মাধ্যমে আমাদের বর্তমান সরকার জাতিসংঘের নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডাকে আরও এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘ শান্তি কার্যক্রমে বাংলাদেশের অগ্রযাত্রা আজ এক গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং তথা বিপসট দেশি বিদেশি শান্তিরক্ষীদের জন্য উচ্চ মানের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ঢাকায় অবস্থিত আমাদের পিস বিল্ডিং সেন্টারও বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সহায়তাকারী বেসামরিক বিশেষজ্ঞ তৈরিতে

0: গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর পাশাপাশি বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের অন্যতম সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে, যা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারী বহিঃপ্রকাশ। এই অর্জন ও অভিজ্ঞতার আলোকে আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার তুলে ধরতে চাই, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে আমরা বিশ্বাস করি। প্রথমত, শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অবশ্যই সকল শান্তিরক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। সেজন্য মিশনের ম্যান্ডেটকে বাস্তবসম্মত ও সুস্পষ্ট করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত জনবলের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, শান্তিরক্ষা ম্যান্ডেট প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বেসামরিক জনগণের সুরক্ষাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক নিয়ম ও নীতির সাথে সঙ্গতি রেখে দায়িত্বশীল, নৈতিক এবং জবাবদিহিমূলক পদ্ধতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং উদীয়মান প্রযুক্তিগুলোকে শান্তিরক্ষা কার্যক্রমে একীভূত করতে হবে এবং তারল্য সংকটের কারণে শান্তিরক্ষা মিশনের সক্ষমতা ও কার্যকারিতা যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে, কারণ এর ফলে বেসামরিক জনগণের সুরক্ষা এবং মিশনের মূল লক্ষ্য উদ্দেশ্য উভয়ই ব্যাহত হতে পারে। পরিশেষে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আমি আমাদের শান্তিরক্ষীদের আবারও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। ইউ মেক আস প্রাউড। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বৈশ্বিক শান্তি, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় যে অঙ্গীকার ও কর্তব্য বোধ নিয়ে তারা কাজ করে যাচ্ছেন, তাদের সেই অর্জিত অভিজ্ঞতা আমাদের দেশ ও জনগণের সেবায় আগামী দিনে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: Thank you, sir.

0: Bangladesh is one of the largest troops contributing countries in the world, with a nearly four-decade-long track record in United Nations peacekeeping operations. Peacekeepers from Bangladesh keep raising the flag higher and higher through their professional commitment, general acceptance, and honest empathy. Bangladesh Army pioneered the peacekeeping journey by sending a 15-member military observer team in 1988 as part of UNIBOM after the Iran-Iraq War. Soon after, in 1989, the Bangladesh police joined UNTAC in Namibia. 4 years later, in 1993, the Bangladesh Navy joined UNMOS in Mozambique, while the Bangladesh Air Force joined UNPROFOR in Bosnia and Herzegovina. Since its inception, Bangladeshi peacekeepers have earned global trust through their unwavering dedication and diligent efforts.
1: জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশ এক অনন্য নাম। ভবিষ্যৎ প্রজন্ম যেন যুদ্ধের ভয়ে নয়, শান্তির নিশ্চয়তায় বড় হতে পারে, এই লক্ষ্যেই নতুন উদ্যমে আমরা যেন কাজ করি। মানবতার জয়ই হোক আমাদের সর্বোচ্চ অঙ্গীকার ও কাঙ্ক্ষিত
0: অর্জন। At present, 4,212 Bangladeshi peacekeepers are deployed in 9 different places, including United Nations headquarters, bolstering the United Nations peacebuilding endeavors under the prudent guidance of the Honorable Prime Minister of the People's Republic of Bangladesh.
2: Bangladesh dridhabhabe bishwas kore, prithibike nirapod o sthitishil rakha amader shobar নৈতিক দায়িত্ব। কেবল জাতীয় বা অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্বে লিপ্ত না হয়ে আমাদের উচিত আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক বিশ্ব গড়ে তোলা।
0: বাংলাদেশ আর্মি ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু আওয়ার পিস কিপিং এফোর্টস। অ্যাট প্রেজেন্ট, আ টোটাল অফ 3,608 বাংলাদেশ আর্মি পিস কিপার্স আর ডিপ্লয়েড ইন 9 ডিফারেন্ট প্লেসেস, from protecting civilians to aiding in nation building and delivering life-saving assistance. They are at the forefront of international peace. The Chief of Army Staff of the Bangladesh Army remains actively engaged with the peacekeepers, providing timely and crucial directives and motivation.
3: এখন শান্তিরক্ষীদের শুধু সংঘাত মোকাবেলা নয়, সন্ত্রাসবাদ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রযুক্তি নির্ভর নতুন চ্যালেঞ্জের সঙ্গেও কাজ করতে হচ্ছে। এসব পরিস্থিতিতে শান্তিরক্ষীদের আরো দক্ষ, সচেতন ও পেশাদার হতে হবে।
0: The Bangladesh Navy has the pride of being the only member among the five Asian countries to deploy Bangladesh Navy ships in the Mediterranean Sea. At present, 302 peacekeepers of Bangladesh Navy are deployed in 6 different places, upholding peace within the mission areas under the guidance of the Chief of Naval Staff of Bangladesh Navy.
4: Bangladesh Navy's Nari and Purush Sadushara, বিভিন্ন দেশে military observer or staff officer হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
0: With our C-130 military transport aircraft and 4 Mi-17 series helicopters, a total of 267 Bangladesh Air Force peacekeepers are deployed in 6 different places, playing a significant role in fostering global peace in accordance with the directives of the Chief of Air Staff of the Bangladesh Air Force.
5: বিমান বাহিনীর শান্তিরক্ষীরা আধুনিক আকাশযান, পেশাদারিত্ব এবং দক্ষ নেতৃত্বের সমন্বয়ে দুর্গম ও সংঘাত পীড়িত অঞ্চলগুলিতে নির্বিঘ্নভাবে দায়িত্ব পালন করছে।
0: A total of 35 personnel of Bangladesh Police are currently deployed in the United Nations peace operations in 3 different places. The Inspector General of Bangladesh Police is committed to every endeavor necessary to safeguard peace in the conflicted regions.
6: জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জ্বল অবদান ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অটুট থাকবে, এটি আমাদের প্রত্যাশা।
0: The Bangladesh Institute of Peace Support Operation Trail, BIPSOT, transforms professional soldiers into elite international peacekeepers, delivering world-class training to personnel from Bangladesh and beyond. A total of 3,905 Bangladeshi female peacekeepers have participated in various United Nations peacekeeping missions. 294 female peacekeepers are currently deployed around the world. In addition to carrying out their responsibilities in United Nations missions, our peacekeepers have earned the trust and respect of the local population through their wholehearted devotion to the service of humanity, inspired by the noble principle, humans are for humanity.
7: An investment in peacekeeping is an investment in a safer future. Let us always support the people who help make peace possible.
0: Peacekeeping is now more challenging than ever before. Yet, Bangladesh's peacekeepers remain unwavering. Since their first deployment, 175 peacekeepers have made the supreme sacrifice, and 287 have been injured. Recently, on 13 December 2025, six peacekeepers of Bangladesh Army embraced martyrdom, and nine others were injured in a drone attack on the Bangladeshi contingent camp under UNIFA in Abyei. We pay homage to all the fallen peacekeepers. With a hard-earned reputation and confidence, our peacekeepers stand ever ready to render their best for the cause of global peace and humanity. Our 38 years' legacy in the United Nations peacekeeping operations has made Bangladesh a brand name with glory and pride. We are proud to be the nation of peacekeepers.
8: Excellencies, ladies and gentlemen, it's the time for us to honor our valiant colleagues who embraced martyrdom and sustained injuries in the noble cause of world peace. On the costly way to peace, they are the glittering stars in a glorious history of peacekeeping operations under the United Nations. Now, the chief guest of today's program, the Honorable Prime Minister, Mr. Tariq Rahman, will hand over the mementos to the family members of six fallen peacekeepers and 11 injured peacekeepers. May I now request family members of the fallen peacekeepers and injured peacekeepers to stand at the designated places.

0: Excellencies, ladies and gentlemen, may I now request the chief guest, Honorable Prime Minister of the Government of People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman, to kindly deliver his valuable speech on this auspicious occasion. Ladies and gentlemen, the Honorable Prime Minister, Mr. Tariq Rahman.
1: Bismillahir Rahmanir Rahim. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী পরিষদ সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিনিধিগণ, UN Resident Coordinator in Bangladesh, members of Diplomatic Corps, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তির রক্ষা দিবসের এই দিনে আমি সারা বিশ্বের সেই সব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আমি আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। হতাহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে এবছর যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আজকের এই বিশেষ দিনে তাদের পরিবারকে সম্মাননা জানাই। আমি আমার বিশ্বাস থেকে একটি কথা বলতে চাই, শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্বই নয়, বরং জাতিসংঘের পতাকা তলে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মূল্যে শান্তি রক্ষায় বদ্ধপরিকর। উপস্থিত শ্রোতৃবৃন্দ, আমাদের শান্তিরক্ষীরা বিশ্বমঞ্চে যে গৌরব ও কৃতিত্ব অর্জন করেছেন, এটা কিন্তু খুব সহজ ছিল না। তাদেরকে কত প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এই মহান ও মানবিক দায়িত্ব পালন করতে হয়েছে। একটি প্রতিকূল পরিবেশে আপনারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনাদের এই অবদানের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি যতদূর জানতে পেরেছি, এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর 2 লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের 43টি দেশে প্রায় 63টি শান্তিরক্ষা মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও প্রায় 4,212 জনের বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন প্রান্তে 9টি শান্তিরক্ষা মিশনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। হাইতিতে নতুন একটি মিশনে যোগ দেওয়ার প্রস্তুতিও চলছে পাশাপাশি। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পুরুষের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশের প্রায় 11% নারী সদস্য সাহসের সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। আমি বিশ্বাস করি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনগুলোতেও নারী সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের এই গৌরবের ইতিহাস একদিনে অবশ্যই রচিত হয়নি। প্রায় চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। উপস্থিত সুদেবৃন্দ, এবার আমি বিশেষ করে সশস্ত্র বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দু একটি কথা উল্লেখ করতে চাই। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সম্মান এবং সাহসের প্রতীক। বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা সুখ্যাতি পেয়েছে। তবে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি কারণ সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাত দিয়ে এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কি ঘটেছিল সেটি এখানে উপস্থিত আমাদের সকলের জানা। সুতরাং ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। সুতরাং শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন অথবা সরকারি কিংবা প্রশাসনে জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। উপস্থিত প্রতিমণ্ডলী, বর্তমান বিশ্ব এক জটিল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণ এবং প্রযুক্তি দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্ব শান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যৎ মিশনগুলো হতে হবে আরো আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। এমন পরিস্থিতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর মডার্নাইজেশনের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। বাংলাদেশে সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। আমাদের সংবিধানে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহ অবস্থান এবং ন্যায় বিচারের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, আমরা তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল জাতি হিসাবে রাজনৈতিক অঙ্গনে সবসময় শান্তি, বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার পক্ষে বাংলাদেশের অবস্থান শিরোদৃঢ় থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক, কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আই হাইলি অ্যাপ্রিসিয়েট দি ফরেন ডিপ্লোম্যাটস অ্যান্ড ডেলিগেটস প্রেজেন্ট হিয়ার ইনক্লুডিং ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর ইন বাংলাদেশ অ্যান্ড থ্যাংক দেম ফর দেয়ার কন্টিনিউড সাপোর্ট ফর পিস কিপিং এফোর্ট অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার এবং সৈনিক বৃন্দ, বাংলাদেশের শান্তি রক্ষা, বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের আন্তরিকতা, কর্তব্যবোধ এবং পেশাদারিত্বের উজ্জ্বল গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। শান্তিরক্ষা মিশনের প্রতিটি সদস্য বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের প্রতিনিধি, দেশের মান সম্মানের বাহক। আমি আজকের এই দিনে দৃঢ়ভাবে প্রত্যাশা করি, আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন। এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
2: Thank you very much, Honorable Prime Minister, for your visionary and enlightening words. Your gracious presence amongst us has inspired the entire peacekeeping community.
3: Ladies and gentlemen, now the Honorable Prime Minister will interact through video teleconference with the peacekeepers of Bangladesh Army, Navy, Air Force and Police deployed in various mission areas. I would like to request the Honorable Prime Minister to kindly join the video teleconference, please. Senior most peacekeeper in service and selected guests are also requested to accompany the chief guest.
4: শ্রোতা বন্ধুরা, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই যারা দেশের বাইরে শান্তিরক্ষী মিশনগুলোতে কাজ করছেন তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কথোপকথনে অংশ নেবেন এবং তাদের খোঁজখবর দেবেন। শ্রোতা বন্ধুরা, আজকের এই সরাসরি সম্প্রচারের বিদায় লগ্নে আমরা জানি যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, স্টুডিও তত্ত্বাবধানে হাসনাদুল আজম ও মোহাম্মদ শহীদুল্লাহ। সরাসরি সম্প্রচারের সমন্বয়ে ছিলেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব শান্তি সুসংহত হোক, শান্তির বারোতায় ভরে উঠুক সারা বিশ্বের প্রতিটি প্রান্ত, এবং বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যরা যেন নিরাপদে স্বস্তিতে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলত করতে পারে, এই কামনা রেখে শেষ করছি আজকের এই সরাসরি সম্প্রচার এবং আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে সেনাকুঞ্জ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
5: এতক্ষণ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উদযাপন উপলক্ষে ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
6: প্রিয় শ্রোতা, এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা সেনানিবাস ঢাকায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হল। মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল থেকে। প্রিয়শ্রোতা, এর সাথে শেষ হল আমাদের আজকের প্রথম অধিবেশন। আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে কথা হবে ঠিক বেলা 11:59 এই একই মিটার ব্যান্ডে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সে প্রত্যাশায় শুভ সকাল।

শান্তিরক্ষী দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হল। মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল থেকে। প্রিয়শ্রোতা, এর সাথে শেষ হল আমাদের আজকের প্রথম অধিবেশন। আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে কথা হবে ঠিক বেলা 11:59 মিনিটে এই একই মিটার ব্যান্ডে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সে প্রত্যাশায় শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা ১১টা বেজে ৫৯ মিনিট। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড ৮৮.৮ মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় দ্বিতীয় পালায় সাথে আছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অপি মণ্ডল ও ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। কিছুক্ষণের মধ্যেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সামন্তী দাস পিউ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনে অধিকতর যোগ্যতা অর্জনে সক্ষম করে তোলার লক্ষ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের জন্য আধুনিক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে নিহত সৈন্যদের পরিবার এবং যুদ্ধাহত শান্তিরক্ষীদের অংশগ্রহণে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে বিশ্ববাসীর আস্থা ও নির্ভরশীলতার প্রতীকে পরিণত হয়েছে। প্রতিকূল পরিবেশে শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করতে যেয়ে শহীদ বাংলাদেশী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশী শান্তিরক্ষীরা গৌরব অর্জন করেছে। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ পুলিশ নারী সদস্যদের অংশগ্রহণ আমাদেরকে আশান্বিত করছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধেও এই বাহিনী বলিষ্ঠ অবদান রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এর আগে তারেক রহমান শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে শহীদ সদস্যদের উত্তরাধিকার এবং যুদ্ধাহত শান্তিরক্ষীদের স্মারক ও সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। উল্লেখ্য, প্রতিবছর ২৯শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এবছর দিনটি সরকারি ছুটি থাকায় দিবসটি আজ পালন করা হচ্ছে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। এদিকে গতকাল স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হলে প্রশ্নোত্তর পর্বে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে আগামী অর্থ বছরের বাজেটে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে চলতি ২০২৫-২৬ অর্থ বছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে অতিরিক্ত প্রায় ৪২,৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। গতকাল সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। দেশের তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে বিদ্যমান সকল ৩১ ও ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর কারিগরি সহায়তায় দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরি করা হবে। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অব্যাহত থাকার মধ্যেও হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে। গতকাল একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে মার্কিন সৈন্যরা ইরানের প্রতিরক্ষা ও রাডার স্থাপনায় হামলা চালায়। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিরিক ও হরমুজ প্রণালীর আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে ইরান হামলা চালায় বাহরাইন, জর্ডান ও কুয়েতে মার্কিন স্থাপনায়। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বাহরাইনে মার্কিন সপ্তম নৌবহরের ড্রোনের সাহায্যে হামলা চালায়। এছাড়া ক্ষেপণাস্ত্রের সাহায্যে জর্ডানে একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে IRGC। এদিকে কুয়েতের আলী আল সালেম মার্কিন ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। খেলার খবর, হ্যান্ডবল। ৫ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ট্রফি আজ থেকে রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে। বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান এই ৬ জাতির অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দেশগুলোর অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৮ বিভাগ এতে অংশ নেবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 11 জুন বৃহস্পতিবার বেলা 3টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের বাজেট পেশ করবেন। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা একযোগে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ডে। বাজেট বক্তৃতার সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচার হবে। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলি করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। ফুটবল ফ্ল্যাশ বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বেলা 2:40। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা 1:05। কৃষি আঞ্চলিক বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ বিকেল 4:05। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধ্যে 6:10। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান প্রচারিত হবে বেলা 2:30। আধুনিক গান শুনবেন মঞ্জুরুল আলম টুটুলের কণ্ঠে দুপুর 12:30। ছায়াছবির গান বিকেল 3:05। আঞ্জুম আফরোজ মালার কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে পাবেন দুপুর 12:30। পাঁচ বিশালী গান বিকেল 3:30। সুকুমার বাউলের কণ্ঠে বাউল গান শুনতে পাবেন দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সাকেরা বানু। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এবছর দিনটি সরকারি ছুটি থাকায় দিবসটি আজ পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ব শান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ বিভিন্ন কার্যক্রম। দিবসটি উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে উপস্থিত ছিলেন। খুলনা মহানগরী এলাকায় ইপিআই কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ইপিআই রিভিউ সভা গতকাল শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সভায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানানো হয় এবং আগামীতে ডেঙ্গু ও চিকুনবুনিয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিগুলো সফলভাবে মোকাবেলা করার জন্য বিশেষ করে শিশুদের বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া নগরীতে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে মশাবাহিত রোগের সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে আনা যায়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে সচিব মোহাম্মদ রেজা রশিদ, সিভিল সার্জন ডক্টর মোসাম্মদ মাহফুজা খানম, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শরীফ সামিউল ইসলাম ও ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডক্টর তাপস কুমার হালদার এর সময় উপস্থিত ছিলেন। ইউনিসেফের সহযোগিতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করে। এর আগে তিনি সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে মহানগরীতে পরিকল্পিত বৃক্ষরোপণ সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে গঠিত কমিটির এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি বলেন, সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের চেয়ে রোপণকৃত বৃক্ষের সঠিক পরিচর্যা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি নগরীর সরকারি ও বেসরকারি সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন। কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নবিউল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, কেসিসির সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা, চিফ প্ল্যানিং অফিসার, বাজেট কাম অ্যাকাউন্টস নির্বাহী প্রকৌশলী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভেটেরিনারি সার্জন সহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয় স্ট্র্যাটেজির এডিটোরিয়াল বোর্ডের এক সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্ট্র্যাটেজির এডিটর ইন চিফ প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশ্ববিদ্যালয় স্ট্র্যাটেজে প্রকাশনার জন্য জমাকৃত গবেষণা নিবন্ধ সমূহের প্রকাশনা ও জার্নালের ইন্ডেক্সিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এডিটোরিয়াল বোর্ডের সদস্য প্রফেসর ডক্টর আব্দুস সোবহান মল্লিক ও প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুস সাদাত সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় তামাক ও নিকোটিনের স্বাস্থ্যগত ক্ষতিকর দিক, তামাকজাত পণ্যের ভয়াবহ পরিণতি এবং তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত ভূমিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধে এবং প্রলোভনের মুখোশ উন্মোচনে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন মোসাম্মদ মাহফুজা খাতুনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জাকিয়া সুলতানা, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল বাকি, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে তামাক বিরোধী সর্বোচ্চ সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল বাকি এবং সর্বোচ্চ অর্থ জরিমানা করায় খুলনা সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদী হাসানকে সম্মাননা ক্রিস্টসহ সনদপত্র প্রদান করা হয়। এর আগে মহানগরের শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ও শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে গতকালের খেলায় কুষ্টিয়ার SHMH স্কুল 126 রানে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনমালায় রয়েছে একটি দেশের গান। গানটিতে কথা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন এবং গানটিতে কণ্ঠ দিবেন আঞ্জুমান আরা লামিয়া।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শিল্পী আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আঞ্জুম আফরোজ মালার কণ্ঠে পরপর দুখানি নজরুলসঙ্গীত শুনবার জন্য।

আপনারা আনজুম আফরোজ মালার কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। অ্যাজেন্ডালিতে এবারে রয়েছে আধুনিক গান। সোহেল আলমের কথায় এবং মঞ্জুরুল আলম টুটুলের কণ্ঠে আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনবেন।

0: আপনারা পরপর দুখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মঞ্জুরুল আলম টুটুল, বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, আগামী 9 জুন মঙ্গলবার 2026 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের তিনটি টি-20 ক্রিকেট ম্যাচ। এই খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন
1: 537.63 মিটারে 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ট্রাফিক আইন মেনে চলুন এবং নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান। প্রেসটুতে যে কোনো মুহূর্তে হুটহাট করে হতে পারে বৃষ্টি, তাই বাইরে বের হবার আগে অবশ্যই বর্ষাতি কিংবা ছাতা নিয়ে বের হতে একদম ভুল করবেন না। বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল থাকে, তাই নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবেন। রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং, আন্ডারপাস বা ওভারব্রিজ যেগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত আর ফুটপাথ দিয়ে হাঁটা উচিত। রাস্তা পার হবার সময় প্রথমে ডানে, পরে আবারও বামে, এরপর আবার ডানে যদি নিরাপদ মনে করেন তখনই রাস্তা পার হবেন। মনে রাখবেন, একদিনের দুর্ঘটনা যেন আপনার সারা জীবনের বা আপনার পরিবারের কান্না না হয়ে থাকে, তাই থাকুন নিরাপদ, মানুন ট্রাফিক আইন।
2: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বাউল গান শোনার জন্য। শিল্পী সুকুমার বাউলের কণ্ঠে পরপর দুখানি বাউল গান শুনবেন।

0: সুপ্রশ্রোতা বন্ধুরা, সুকুমার বাউলের কণ্ঠে পরপর দুখানি বাউল গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলো হার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন। গীতিকার কাজী নজরুল ইসলাম, শিল্পী মোহাম্মদ আমিরুল ইসলাম।

0: রান্না করবো।
1: আপনারা আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
2: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজ, রাজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটু ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: শ্রোতা বন্ধুরা, বাইরে প্রখর রোদ আর গ্রীষ্মের তীব্র উষ্ণতা, ব্যস্ত দিনের এই সময়ে একটু স্বস্তি, একটু প্রশান্তি আর কিছু প্রিয় সুর নিয়ে আবারও আমরা হাজির হয়েছি আপনাদের কাছে। শুরু করছি আমাদের নিজস্ব আয়োজন, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আজকের এই আয়োজনের প্রতিটি সুর এসেছে আপনাদের পছন্দের ভুবন থেকে, দূর দূরান্ত থেকে শ্রোতাদের অনুরোধে সাজানো গানগুলোই আজ ছড়িয়ে দেব সুরের আবেশে। চলুন কিছুক্ষণ হারিয়ে যাই সুরের সেই নির্ভর জগতে। সাথে আছি আমি হানিকা উলফাতেশা,
2: সৈয়দা রুকসানা হক,
1: এবং আমাদের সাথে আরও আছেন ইসরাত জাহান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আব্দুল আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন সাইফুজ্জামান। তো শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি গানে। আমরা প্রথম গানটি শুনব কোন ছায়াছবি থেকে?
2: উত্থান পতন ছায়াছবি থেকে, শিল্পী ডলি সায়ন্তিনী, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনু বিশ্বাস, রায়ের মহল, খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন সমাধি ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম আর অনুরোধকারী শ্রোতা রায়ের মহল খুলনা থেকে মকরন্দ মণ্ডল।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন আমাদের নিজস্ব আয়োজন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শুনবেন যত প্রেম তত চালা ছায়াছবি থেকে কনক চাঁপা ও কুমার বিশ্বজিতের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রায়ের মহল খুলনা থেকে নিত্যানন্দ।

আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শোনাবো সুজন সখী ছায়াছবির গান আব্দুল আলিম ও সামিনা ইয়াসমিনের কণ্ঠে, আর গানটি পছন্দ করেছেন আব্দুস সামাদ কুষ্টিয়া থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, কথা ছিল কথা হবার, ঠিক তাই কথা রাখতেই আমরা চলে এলাম। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের গান শোনানোর শুনতে চাওয়ার অনুরোধের জন্য। নম্বরটি যদিও জানেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে, নম্বরটি আরেকটিবার জানিয়ে দিচ্ছি 01974121970। দেখে নিয়ে ফোনের ওপারে কে আছেন।
3: হ্যালো দিদি, শুভ দুপুর।
4: শুভ দুপুর
3: দিদি, আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলবাংলা, আরামগেটা, খুলনা। দিদি আমায় গান শোনাবেন, ছবির নাম নরম গরম।
4: হুম,
3: নরম গরম ছবির থেকে যে কোনো একটি গান শোনাবেন।
4: দাদা আপনি কোথা থেকে বলছেন?
3: উত্তর বিলবাংলা, উত্তর বিলবাংলা, আরামগেটা, খুলনা।
4: ঠিক আছে, আরামগেটা বলবেন।
2: দেখে নিই ওপারে কে আছেন।
5: ওয়ালাইকুম আসসালাম।
6: হ্যালো।
5: হ্যালো
6: হ্যালো,
5: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন ভাই, কোথা থেকে?
6: নাম জামান ফকির, ডুমুরিয়া, গজেন্দ্রপুর।
5: আচ্ছা আচ্ছা, গজেন্দ্রপুর ডুমুরিয়া থেকে লাল।
6: আমরা আপু অনেক লোকে, অনেক লোক আছে, আমরা একটা গান শুনতে চাচ্ছি গুরুপদর কণ্ঠে, ওরেও টুকটুকির মা, বয়স আমার বেশি না।
5: আচ্ছা আচ্ছা, ওরে টুকটুকির মা, গুরুপদ গুপ্তর কণ্ঠে। আচ্ছা ধন্যবাদ, অবশ্যই সাথে থাকবেন, শুনতে পাবেন আপনার পছন্দের গানটি। কে রয়েছেন?
2: শুভ দুপুর, কে বলছেন? আমরা সকলে ভীষণ ভালো রয়েছি, কে বলছেন, কোথা থেকে?
6: আমি এনডি ওহিদুজ্জামান, কুজামাড়া বাজার, ভেড়ামারা কুচকা থেকে বলছি আপু।
2: জি বলুন।
6: আগে গান শোনাবেন, ছবির নাম বৌমা, ছবির নাম বৌমা, শিল্পী রোনালাইলা ও এন্ড্রু কিশোর, গানের কথা, আজ কেন এত ভালো লাগছে, দুটি মনে ফুল ফুল লাগছে, অবশ্যই শোনাবেন আপু।
2: অবশ্যই শোনাবো, আপনাদের গান শোনানোর জন্য তো আমরা অপেক্ষারত। কে রয়েছেন ওপারে?
4: শুভ দুপুর।
7: দিদি কথা বলছি পলাশ কুমার সরকার।
4: হ্যাঁ বলুন।
7: ঠিকানা কাঞ্চনগর ডুমুরিয়া। দিদি অন্তর অন্তর ছবি থেকে এন্ড্রু কিশোর ও রুনা লালার কণ্ঠে, এখানে দুজনে নিরোধনে সাজাবো প্রেমেরও পৃথিবী, এই গান শোনাবেন।
2: কে রয়েছেন? হ্যালো,
8: আসসালামু
2: আলাইকুম। আসসালাম,
8: মোহাম্মদ লায়েব বলদিক বেতার, বাবুখালি বাংলা।
2: জি বলুন।
8: আমাকে গান শোনাবেন ছবির নাম টিকা পুচ্ছের গল্প।
2: জি,
8: শিল্পী কুমার বিশ্বজিৎ।
2: আচ্ছা,
8: কুমার বিশ্বজিৎ। গড়লার বাংলা, গড়লার বাংলা।
2: আচ্ছা, আপনার নামটি বলুন শ্রোতা।
5: আচ্ছা ধন্যবাদ, সাথে থাকবেন, অনুষ্ঠান সব শুনবেন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গানটি।
9: দিদি নমস্কার।
2: আদাব, কে বলছেন?
9: খোকন চন্দ্র
2: ছায়াছবির নাম
4: চুয়াডাঙ্গার বউ।
2: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন।
4: চাপাডাঙ্গার বউ আছে, চুয়াডাঙ্গার বউ।
2: হ্যালো,
10: ওয়ালাইকুম।
2: ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
10: আব্দুল মজিদ বলছি, শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।
2: জি বলুন।
10: নাগিন সুফের
4: নাগিন
2: নাগিন
10: হ্যাঁ নাগিন নাগিন সুফের গান শুনবেন, এখন একটা গান শোনালে
2: ঠিক আছে, সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন ঝিনুক মালা ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর গানটি শুনতেছে অনুরোধাকারী শ্রোতা বালিয়া তালা থেকে রেজাউল।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন। ভাই
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

বন্ধুরা, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমরা কৃষির উপর নির্ভরশীল। তো অবশ্যই খাল খনন সম্পর্কে যে তথ্যটি শুনলেন, এ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। শুনছেন ছায়াছবির গান, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শোনাব ফেরদাউসি রহমান ও খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে অমর প্রেম ছায়াছবি থেকে নেওয়া হয়েছে, আর গানটি পছন্দ করেছেন কপিল মণি থেকে আজিজ।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বেলা দুটোর বাংলা সংবাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে অধিকতর যোগ্যতা অর্জনে সক্ষম করে তোলার লক্ষ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের জন্য আধুনিক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত সৈন্যদের পরিবার এবং যুদ্ধাহত শান্তিরক্ষীদের অংশগ্রহণে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে বিশ্ববাসীর আস্থা ও নির্ভরশীলতার প্রতীকে পরিণত হয়েছে। প্রতিকূল পরিবেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ বাংলাদেশী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশী শান্তিরক্ষীরা গৌরব অর্জন করেছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ নারী সদস্যদের অংশগ্রহণ সকলকে আশান্বিত করেছে। 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধেও এই বাহিনী বলিষ্ঠ অবদান রেখেছে। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করে শহীদ সদস্যদের উত্তরাধিকার এবং যুদ্ধাহত শান্তিরক্ষীদের স্মারক ও সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, প্রতিবছর 29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে পালিত হলেও এবছর দিনটি সরকারি ছুটি থাকায় দিবসটি আজ পালন করা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামীকাল প্রথমবারের মতো জাতীয় সংসদে আগামী 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপসমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট। এদিকে আজ বিকেল 3টায় জাতীয় সংসদে বাজেট অধিবেশনের বৈঠক আবার শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ শোকজের জবাব দিয়েছে। প্রয়োজনীয় তথ্যের বাইরে তারা অস্পষ্ট ও অপ্রয়োজনীয় তথ্য দিয়েছে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে সরকার সন্তুষ্ট নয়, এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আজকে এই বিষয়ে মিটিং হবে, কি সিদ্ধান্ত তা আগামীকাল জানানো হবে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের মন্ত্রী পর্যায়ের সভায় এই আহ্বান জানান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, সকলের জন্য শোভন কর্মসংস্থান, সামাজিক ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে এই অঞ্চল বেকারত্ব, দক্ষতার ঘাটতি, অনানুষ্ঠানিক খাত এবং জলবায়ু পরিবর্তনের মতো একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। সরকার বর্তমান অর্থ বছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ব্যবহার করার জন্য জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মাধ্যমে 412.71 কোটি টাকার টিকা ক্রয় করার প্রস্তাব অনুমোদন করেছে। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন করা হয়। সূত্র অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগ সুপারিশকৃত সরবরাহকারী ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য করে। ক্রয় করা টিকাগুলো শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা প্রদানের জন্য ব্যবহার করা হবে। আগামীকাল ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজন করছে। আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় উদ্বোধনী ম্যাচে মেক্সিকান সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক মেক্সিকোর মোকাবেলা করবে। এবার প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ। এ পর্যায়ে শুনবেন রাজদুলারি ছায়াছবি থেকে শিল্পী রুনালালার কণ্ঠে এই গানটি। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে।

0: মনের খোরাক পাবে প্রেমের সোহাগ পাবে খুশির ঝলক পাবে সুরের লহর পাবে মন পাবে প্রেম পাবে খুশি পাবে
1: আরে বাহ রে বাহ রে বাহ।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শ্রোতা বন্ধুরা, আবারও আমরা চলে এলাম আপনাদের সাথে যুক্ত হতে ফোনের মাধ্যমে। আমাদের সাথে যুক্ত হতে পারেন 01974121970 এই নম্বরে। দেখে নিই প্রথম বন্ধু কে আছেন।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: ভাই আপু কেমন আছেন?
2: জি আমরা সবাই ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ বলুন, আপনার অনুরোধের গানের কথা বলুন।
3: বুক ভরা ভালোবাসা ছবি দেখে সাগরের ঢেউ বলে তীর বেয়েছি, আকাশের পাখি বলে নীর বেয়েছি, এই গানটি শোনাবেন।
2: ধন্যবাদ আপনাকে।
3: সাগরের ঢেউ বলে তীর বেয়েছি।
1: শ্রোতা বন্ধুরা, এবারে কে রয়েছেন?
4: ওয়ালাইকুম
1: আসসালাম। জি আমরা সকলে ভালো রয়েছি, কে বলছেন?
2: আপনি, হ্যাঁ শ্রোতা, আপনি তো বললেন এ কথা, আপনি যদি নিয়মিত আমাদেরকে শোনেন তাহলে অবশ্যই শুনতে পাবেন। হ্যাঁ জি শ্রোতা, সাথে থাকবেন এবং বাংলাদেশ বেতারের সব অনুষ্ঠান শুনবেন, তবে আপনার অনুষ্ঠান শুনতে পাবেন।
1: কে রয়েছেন?
5: ওয়ালাইকুম
1: সালাম, কে বলছেন?
5: আমি
1: সকলে ভালো রয়েছি। আপনার
5: কষ্ট? আমি গান শুনতে চাই, নাগরদুল্লা, এই নাগরদুল্লা ছায়াছবি থেকে শিল্পী অরবিন্দনাথ রায় কণ্ঠে গানের কথা। তুমি আমার সময়ে কান্দাইয়া, এই গান শুনে
1: অবশ্যই আপনাদের পছন্দের গান শোনানোর জন্যই তো আমরা অপেক্ষারত। কে রয়েছেন?
5: হ্যালো,
2: হ্যাঁ সবাই ভালো আছি। জি বলুন। আচ্ছা নিত্যানন্দ, জি বলুন।
5: আচ্ছা
2: হ্যাঁ জি,
5: আচ্ছা
2: আচ্ছা আচ্ছা জি, বর্তমান ছায়াছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা। শ্রোতা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশ বেতারের সব অনুষ্ঠান শুনবেন।
6: শুভ
2: দুপুর।
6: হ্যাঁ
2: বলুন অনুদি।
7: আপনি আমাদের আপনার পছন্দের গান শুনতে পেয়ে খুব খুশি হয়েছেন, সেজন্য আমরাও খুশি হয়েছি।
2: ওয়ালাইকুম আসসালাম।
8: ভালো আছেন আপনারা সবাই?
2: জি আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন?
8: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি
2: হ্যাঁ বলুন। আজকে আপনার এই গানটি আছে, দেখা যাক।
8: গান শোনাবেন আপু, আমার মতো পারে।
1: ঠিক আছে, সঙ্গে থাকুন। কে রয়েছেন ওপারে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
9: দিদি আব্দুর রহমান, পাংশা রাজবাড়ি।
1: জি বলুন।
4: আপনার লুৎফার ভাইয়ের যে পছন্দ আমারও একই পছন্দ।
1: বাহ ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যালো, শ্রোতা বন্ধুরা, এই ফোন কলটির সাথে সাথে আপাতত আজকের মতো বিদায় নিতে হচ্ছে ফোন ইন পর্ব থেকে। এবারে আমরা কোন গানটি শুনব?
6: স্বামী ছিনতাই ছায়াছবি থেকে কুমার শানু ও অনুরাধা পরওয়ালের কণ্ঠে এই গানটি, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বিজন গোমস্তা কাকচিড়া বরগুনা থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন অগ্নিসাক্ষী ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন পাংশা রাজবাড়ি থেকে লুৎফর জোয়ারদার।

শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন আঁখি মিলন ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন এনামুল জাকির, লোকনাথপুর, চুয়াডাঙ্গার বন্ধু।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বিদায় নেওয়ার। এতক্ষণ সাথে ছিলাম আমি আনিক উলফাতেশা এবং সাথে ছিলেন ইসরাত জাহান ও সৈয়দা রুকসানা হক। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুলের মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বেতার খুলনা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গানে শোনার। প্রথম গানটি শুনবেন এম এ হামিদের কণ্ঠে এবং গানটির কথা সাজিয়েছেন আবু জাফর।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ, গ্রন্থনা ও উপস্থাপনা আব্দুল্লাহ আল মামুন।
1: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনার আয়োজনে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। বিশ্বকাপ ফুটবল নিয়ে থাকবে এই অনুষ্ঠানে আলোচনা, মজার তথ্য, ভক্তদের উচ্ছ্বাস সহ নানা আয়োজন। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আল মামুন। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ দামামা, আর মাত্র একদিন পরেই মাঠে গড়াচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে খ্যাত বিশ্বকাপ ফুটবল। এবারের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো 48টি দল অংশগ্রহণ করছে। কেমন হলো এবারের বিশ্বকাপ ফুটবলের গ্রুপিং, কতটা জমতে পারে এবারের বিশ্বকাপ, কারাই বা ফেভারিট তালিকায় রয়েছে, কোন কোন প্লেয়ারের দিকে থাকছে বিশেষ নজর, এসব নিয়ে আমরা আজ আলোচনা করব। আলোচনায় আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় কামরুজ্জামান সেলিম। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু আলোচনা করতে চাই, আজ মাত্র একটি দিন পরেই কিন্তু 4 বছর পর পর যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় সেটি আসলে শুরু হতে যাচ্ছে। তো বিশ্বকাপ ফুটবল নিয়ে কিন্তু সারা বিশ্বেই উন্মাদনা তৈরি হয়, সেই উন্মাদনা কিন্তু আমাদের দেশে আমাদের প্রতিটি পাড়া মহল্লা এলাকায় ছড়িয়ে পড়ে। আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত এই বিশ্বকাপ উন্মাদনা আপনি কতটা দেখছেন?
2: ধন্যবাদ মামুন ভাই। উন্মাদনা এখনো যদিও শুরু হয় না এইভাবে, আমরা ছোটবেলা থেকে যখন হচ্ছে গিয়ে খেলাধুলা করতাম তখন দেখতাম হচ্ছে গিয়ে অনেক উন্মাদনা হবে, এটা উন্মাদনা হচ্ছে গিয়ে জিনিস, যেহেতু ফুটবল সারা পৃথিবীতে ফুটবল ভক্ত এত বেশি, বিশ্বকাপ বলতে একটা কথা, তাও ফুটবল বিশ্বকাপ, লক্ষ কোটি মানুষ হচ্ছে গিয়ে এর ভক্ত, বাংলাদেশে হচ্ছে গিয়ে যে পরিমাণ হচ্ছে গিয়ে মানুষ ফুটবল পছন্দ করে, অন্য দেশে কতটা কী করে এটা আমরা অনেকেই জানি। তো আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে গিয়ে, যেহেতু একদিন পরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে, ফার্স্ট খেলা হচ্ছে গিয়ে মেক্সিকো আফ্রিকা রাত 1টায়, তো আমার কাছে যেটা মনে হচ্ছে ফুটবলটা হচ্ছে গিয়ে সেকেন্ড রাউন্ড থেকে খুব মজার হবে। যদি ফার্স্ট রাউন্ড
1: আমরা সেই জায়গাটাতে যেতে চাই সেলিম ভাই, যদি একটু আমরা গ্রুপিং নিয়ে আলোচনা করি, আপনি জানেন যে এবার প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে 48টি দেশ অংশগ্রহণ করছে এবং 12টি গ্রুপ হয়েছে, এবং গ্রুপগুলোর দিকে যদি একটু নজর দিই, আমরা যদি একটু দেখি যে গ্রুপ এইচ যেটা, সেটাকে একটু ধরা হচ্ছে একটু শক্তিশালী বা একটু বড় গ্রুপ, যেখানে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব রয়েছে। এর পাশাপাশি আমরা গ্রুপ আইতে দেখেছি ফ্রান্স, নরওয়ে, সেনেগাল, ইরাক, 4টির মধ্যে অন্তত 3টি বড় টিম রয়েছে যেখানে হাড্ডাটি লড়াই হওয়ার কথা রয়েছে। আমরা গ্রুপ জিতে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান টিম দেখছি, একইভাবে গ্রুপ গি কেতে পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তানের মতো গ্রুপ দেখছি। তো একটু যদি গ্রুপ অ্যানালাইসিস করি, আপনার দৃষ্টিতে শক্তিশালী গ্রুপ বা ডেথ গ্রুপ এটি আসলে কেমন দেখছেন আপনি?
2: আসলে কি ডেথ গ্রুপ হচ্ছে কি ওইভাবে আমি বলবো না, আই গ্রুপটা আমার কাছে মনে হচ্ছে অনেক শক্তিশালী। জি, ফ্রান্স,
1: নরওয়ে রয়েছে,
2: সেনেগাল, ইরাক, নরওয়ে, এটা হচ্ছে কি অনেকটা শক্তিশালী টিম। কে গ্রুপটা হচ্ছে কি অনেকটা শক্তিশালী টিম, যে গ্রুপটা হচ্ছে কি মোটামুটি শক্তিশালী টিম, অস্ট্রিয়ার টিম অনেকদিন পরে আবার আসছে, মোটামুটি ওরা ভালো করবে। আলজেরিয়া টিম হচ্ছে কি আফ্রিকান টিম, অনেক ভালো টিম, আর আমাদের বাংলাদেশ এশিয়া থেকে জর্ডান এবার নতুন গেছে, ওরাও আশা করি ভালো করবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আই গ্রুপটা,
1: জি,
2: ফ্রেঞ্চ গ্রুপটা হচ্ছে গিয়ে অনেক শক্তিশালী, স্পেনটাও অনেক, এইখানে হচ্ছে সৌদি আরব আছে, একটা টিম আমার কাছে নরমাল মনে হচ্ছে, বাদ বাকি
1: তিনটা টিম যে কেউ যেতে পারে,
2: অন্যান্য টিম হচ্ছে গিয়ে অন্যান্য গ্রুপগুলি।

0: তো খারাপ না। ব্রাজিল হচ্ছে গিয়ে মনে করেন হচ্ছে গিয়ে ভালো একটা গ্রুপে পড়ে গেছে, ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড, স্কটল্যান্ড ভালো টিম, মরক্কো তো নো ডাউট গতবার হচ্ছে গিয়ে সেমিফাইনাল খেলে ফেললো,
1: খেলে ফেলেছিল, জি জি,
0: ওটা আমার কাছে মনে হচ্ছে ভালো টিম।
1: তার মানে হচ্ছে কি আপনার কি মানে খুব মানে গ্রুপ পর্ব থেকেই আমরা খুব জমজমাট ম্যাচ দেখতে পাচ্ছি?
0: নো ডাউট, এটা নো ডাউট হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে প্রথম রাউন্ড থেকেই আমার কাছে মনে হচ্ছে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, কেন এখানে বিশ্বকাপে সবাই হচ্ছে কি সেরাটা দিতে আসে, সেরাটা দেওয়ার জন্যই সবাই এখানে আসে।
1: একটু যদি খুব কাছাকাছি ম্যাচগুলো আমরা দেখি, যে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বড় দলগুলো কিন্তু সবাই মোটামুটি ভালো রেজাল্ট করেই বিশ্বকাপে পা রাখতে যাচ্ছে, সেই জায়গা থেকে যদি আমি সর্বশেষ আর্জেন্টিনার কথা বলি, যারা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, বা ধরেন ব্রাজিল, বা আমি যদি ফ্রান্সের কথা বলি বা স্পেনের কথা বলি, এদেরও নিশ্চয়ই সম্ভাবনা রয়েছে প্রথম থেকেই?
0: আমার কাছে যেটা মনে হচ্ছে কি বেসিক্যালি স্পেন টিমটা অনেক শক্তিশালী, ফ্রান্স টিমটা অনেক শক্তিশালী, ওদের লাইন আপটা আমি যেটা দেখছি অনেক শক্তিশালী। তারপর হচ্ছে কি আর্জেন্টিনা স্কলোনি যে কোচ, মেসি আর্জেন্টিনা, মেসি আর হচ্ছে কি স্কলোনি ফুটবল একসাথে ফুটবল খেলছে,
1: জি জি,
0: মানে ও টিমটা হচ্ছে গিয়ে ওদের লাইন আপটা অনেক ভালো, পর্তুগালের লাইন আপটা ভালো, ইংল্যান্ডের হচ্ছে গিয়ে একঝাঁক তারকা হচ্ছে গিয়ে ইংল্যান্ড টিমে আছে,
1: জি জি জি,
0: সেনেগালটাও ভালো করবে আমার আমার কাছে মনে হচ্ছে, আফ্রিকা থেকে সেনেগালটা
1: এখন আসলে মূলত মাঠের লড়াইয়ের জন্য আমাদের অপেক্ষা।
0: আমার কাছে মনে হচ্ছে কি লাইন আপটা হচ্ছে গিয়ে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিলটা আমি ফেলে রাখবো না,
1: জি জি,
0: ব্রাজিলটা হয়তো বা ভালো করবে,
1: জি জি,
0: দেখা যাক,
1: জি জি। সেলিম, আমরা আলোচনায় আবারও ফিরবো, আমরা একটু অন্য একটা বিষয় দেখে আসি। শ্রোতা বন্ধুরা, আমরা এবারে বিশ্বকাপের নানারকম, বিশ্বকাপ জুড়েই কিন্তু বিশ্বকাপের ইতিহাসে নানারকম বিচিত্র ঘটনা থাকে, এবারের বিশ্বকাপ ফুটবলের বিচিত্র ঘটনা নিয়ে একটি বিশেষ রিপোর্টিং, যেটি গ্রন্থনা করেছেন মুস্তাফিজুর রহমান আর জানাচ্ছেন সামিয়া আক্তার।
2: দোরগোড়ায় করানোর আছে ফুটবল বিশ্বকাপ, এই মহারণকে সামনে রেখে গোটা পৃথিবী যেন প্রস্তুত হতে শুরু করেছে। আসর মাঠে গড়াবে 11 জুন, ফুটবল উন্মাদনায় মেতেছে সারা বিশ্বের মতো পুরো বাংলাদেশও। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই খেলা নিয়ে গল্প এবং মিথের অভাব নেই। 1930 সাল ধরে শুরু হওয়া বৈশ্বিক প্রতিযোগিতার সাথে মিশে আছে নানা ইতিহাস, আছে বিচিত্র সব ঘটনাও। বিশ্বকাপের বিচিত্র কিছু ঘটনা প্রবাহ নিয়ে রয়েছে আমাদের আজকের আয়োজন, ফুটবল বিশ্বকাপের বিচিত্র ঘটনা প্রবাহ। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কুকুরের ট্রফি উদ্ধার, 2 বল নিয়ে ফাইনাল, ভারতকে ঘিরে খালি পায়ে খেলার বিতর্ক এবং মারাকানা ট্র্যাজেডির মতো বিচিত্র সব ঘটনা জায়গা করে নিয়েছে। কুকুরের ট্রফি উদ্ধার, বিশ্বকাপের মূল আকর্ষণ ট্রফি, এই ট্রফি জয়ের জন্যই লড়াই করে দলগুলো, কিন্তু সেই ট্রফি যদি লাপাত্তা হয়ে যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, 1966 সালের বিশ্বকাপে সেটাই হয়েছিল। বিশ্বকাপ শুরুর আগে চুরি হয়ে যায় জুলে রিমে ট্রফি, চারিদিকে হুলুস্থুল পড়ে গেল, স্কটল্যান্ড ইয়ার্ড তদন্তে নামল, চোরকে ধরার জন্য ফাঁদ পাতা হল, কিন্তু ট্রফির কোনো খোঁজ নেই। এমত অবস্থায় নায়ক বনে যায় এক কুকুর, নাম তার পিকলস। লন্ডনের একটি ঝোপের নিচ থেকে ট্রফিটি খুঁজে পায় পিকলস, যা কাগজে মোড়ানো ছিল, আর তাতেই পিকলস জাতীয় বীরে পরিণত হয়। এমনকি ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে রাজকীয় ভোজে পিকলসকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল। ফের চুরি হয়ে যায় বিশ্বকাপ। 1970 সালে পেলের ব্রাজিল তৃতীয়বার ট্রফি জিতলে তখনকার জুলে রিমে ট্রফিটি তারা স্থায়ীভাবে নিয়ে যায় রিও ডি জেনেরিওতে। সেখানেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের দপ্তরে বুলেট প্রুফ কাচে নিরাপত্তা দিয়ে রাখা হয় ট্রফিটি। কিন্তু 1983 সালে 19 ডিসেম্বর রাতে সেই ট্রফি চুরি হয়ে যায়। চুরির অপরাধে 4 জনকে দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু ট্রফিটি আর পাওয়া যায়নি। ধারণা করা হয় চোরেরা সেটি গলিয়ে স্বর্ণের বার বানিয়ে ফেলে ও কালোবাজারে বিক্রি করে দেয়। অ্যাক্রিডিটেশন কার্ড বিড়ম্বনা, 1974 সালের বিশ্বকাপের ঘটনা। এক অদ্ভুত কারণে ওই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হতে বিলম্ব হয়েছিল, কারণটা ছিল অ্যাক্রিডিটেশন কার্ড। ইংল্যান্ডের 7 জন খেলোয়াড় হোটেলে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড রেখে যান। ইংল্যান্ডের জাতীয় খেলোয়াড়দের চেহারা পুলিশ চিনলেও তাদের ঢুকতে দেয়নি, কারণ নিয়মকানুন সবার উপরে। পরে হোটেল থেকে অ্যাক্রিডিটেশন কার্ড আনানোর পর খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেন এবং খেলা শুরু হয়। বিশ্বকাপে খেলতে ইউরোপের অনীহা, ইউরোপকে ছাড়া ফুটবলকে কল্পনাই করা যায় না, কিন্তু ইউরোপেরই নাকি ফুটবল বিশ্বকাপে অনীহা জাগে। হ্যাঁ, বিষয়টি সত্যি। 1930 সালে উরুগুয়েতে হওয়া প্রথম বিশ্বকাপে কোনো বাছাই পর্ব ছিল না। ফিফা প্রায় সব দেশকেই সেই আসরে খেলার আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে লাতিন দেশ উরুগুয়েতে যাওয়ার আগ্রহ দেখায়নি পুরো ইউরোপ। পরে ফিফা সভাপতি জুলে রিমের কল্যাণে নাম দেওয়ার শেষ দিনে বিশ্বকাপে যোগ দেয় ফ্রান্স, বেলজিয়াম, যুগোস্লাভিয়া ও রোমানিয়া। ভারতের জুতাবিহীন খেলতে চাওয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942-1946 সালে বিশ্বকাপ মাঠে গড়ায়নি। 1950 সালে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য দলই খুঁজে পাচ্ছিল না ফিফা, তখন সুযোগ মেলে ভারতের। কিন্তু সেই সুযোগ লুফে নিতে পারেনি ভারত। কথা রটে ভারত নাকি জুতো ছাড়া খেলতে চেয়েছিল, কিন্তু তাতে সায় দেয়নি ফিফা, পরে আর খেলা হয়নি ভারতের। লাল হলুদ কার্ডের আগমন, 1970 সালের বিশ্বকাপের প্রথম সময় প্রথম লাল কার্ড এবং হলুদ কার্ডের ব্যবহার শুরু হয়। এর আগে রেফারিরা খেলোয়াড়দের মৌখিকভাবে বরখাস্ত করতেন, কিন্তু 1966 সালের বিশ্বকাপে ঘটে বিপত্তি, কারণ ওই বিশ্বকাপে আর্জেন্টাইন এক খেলোয়াড়কে বরখাস্ত করা হলে তিনি না বোঝার ভান করেছিলেন। বিষয়টি নিয়ে বেঁধে যায় হট্টগোল। পরবর্তীতে পরের বিশ্বকাপে লাল কার্ড ও হলুদ কার্ডের আগমন ঘটে। বল নিয়ে বিবাদ, প্রথম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। ওই সময় অফিসিয়াল বলের প্রচলন ছিল না, এদিকে ফাইনাল খেলতে দুদলই দুটি বল মাঠে নিয়ে এসেছিল। দুদলেরই প্রত্যাশা ছিল তাদের বল নিয়ে খেলা হবে, এটা নিয়ে রেষারেষি হয়, বেশ তর্কও হয়। শেষ পর্যন্ত পরে রেফারি দুদলের মন রাখেন, ম্যাচের দুই অর্ধে দুদলের দুই বল ব্যবহার করেন।
1: শ্রোতা বন্ধুরা, এবার বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, যে প্রতিবেদনে উঠে এসেছে ভক্তদের উচ্ছ্বাস আর প্রত্যাশার কথা, চলুন শুনে আসি সেই প্রতিবেদনটি।
3: শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা সকল ফুটবল প্রেমীদের। আগামীকাল উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ 2026। প্রিয় দলকে ঘিরে ফুটবল প্রেমীদের প্রত্যাশা ও অনুভূতি জানতে আমরা চলমান মাইক্রোফোন নিয়ে এই মুহূর্তে খুলনার একটি বিনোদন কেন্দ্রে রয়েছি। কথা বলেছি কয়েকজন নারী ভক্তের সঙ্গে, শুনুন তাদের প্রত্যাশার কথা।
4: আমি জ্যোতি, আমি একজন স্টুডেন্ট, আমি ভার্সিটির পড়াশোনা করতেছি, এবার ফাইনাল ইয়ার। আমার প্রিয় দলের নাম আর্জেন্টিনা। আমি আসলে খুব ছোট থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি মেইনলি স্পোর্টস সম্পর্কে যাবতীয় ধারণা আসছে আমার বাবার কাছ থেকে, তো আমি ছোট থেকে দেখছি সে আর্জেন্টিনা সাপোর্ট করে, তো তার দেখা দেখি আমিও আসলে আর্জেন্টিনা সাপোর্ট করি। অবশ্যই অবশ্যই অবশ্যই, যতদিন মেসি আছে ততদিন তো আর্জেন্টিনা কাপ নেবে। আমরা আর্জেন্টিনা যারা ফ্যান আছি, আমরা সবাই অলওয়েজ এই প্রত্যাশা বা আশা রাখি। অ্যাজ এ প্লেয়ার আমি তাকে অনেক বেশি পছন্দ করি। সে যেই দুর্দান্ত মাঠে পারফরমেন্স দেয়, এগুলো দেখে আসলে অনেক ভালো লাগে। আর তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি চাই এই বিশ্বকাপে তারা যেন কাপটা নেয়।
5: আমার নাম তন্নি, আমি একটা আর্কিটেক্ট ফার্মে আছি, আর্কিটেক্ট হিসেবে। হ্যাঁ, আমার মনে হয় পৃথিবীর 90% মানুষই ফুটবল খেলা পছন্দ করে। আমার পছন্দের দলের নাম ব্রাজিল। ব্রাজিল পছন্দ করার পেছনে কারণ হচ্ছে আমার বাবা ব্রাজিল পছন্দ করতেন, ছোটবেলা থেকেই এটা দেখে বড় হয়েছে। এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, সবাই নেইমারকেই বেশি পছন্দ। অবশ্যই আমারও সেটাই। আমরা এবারও আশাবাদী যে আমরাই কাপ নেব এবং এটাই হবে লাস্ট অবধি। আমি আমার দলকে খুব ভালোবাসি এবং মন প্রাণ দিয়ে সাপোর্ট করি। আমি চাই যে তারা এবার ভালো খেলুক এবং কাপটা নিক।
6: আমার নাম রচয়িত্রী, আমি একজন স্টুডেন্ট, অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। হ্যাঁ, ফুটবল খেলা তো অনেক পছন্দ করি, ছোটোবেলা থেকে যেহেতু দেখে আসছি সেহেতু পছন্দ করা হয়। ফুটবল খেলার মধ্যে আর্জেন্টিনাকে সবথেকে বেশি পছন্দ করি আমি, কারণ হচ্ছে দলের সর্বাধিনায়ক মেসি তো রয়েছে, মেসির অসাধারণ পারফরমেন্স খুবই ভালো লাগে। তাছাড়া আমার বাবা, আমার পরিবারের সকল মেম্বাররাই হচ্ছে দেখছি হচ্ছে মানে খেলা শুরুর আগে আর্জেন্টিনা জার্সি পরে বসে যায় খেলা দেখতে। এই প্রতিবারই যেহেতু জার্সি নেওয়া হয়, এবারও জার্সি নেওয়া হয়েছে, তো সেই সূত্র ধরেই আর্জেন্টিনাকে পছন্দ করা। হ্যাঁ, আমি অবশ্যই বলতে চাই গতবারও যেহেতু কাপ নিয়েছে আর্জেন্টিনা, এবারও আমি চাই অনেক ভালো করে খেলবে আশা করি, এবং কাপটা আর্জেন্টিনাই নেবে। চারটার পেছনে কারণ বলতে, ওতে যে কোচটা রয়েছে স্ক্যালোনি, ওর তো খুবই ভালো। তারপর হচ্ছে মেসি তো রয়েছে, মেসি যতদিন থাকবে ততদিন আশা করতে পারি কাপটা আর্জেন্টিনাই নেবে আর কি। মেসিকে পছন্দ করার কারণ হচ্ছে ওর পার্সোনালিটি ভালো লাগে, তারপর হচ্ছে সকল ফ্যান্সদের অনেক ভালোভাবে হচ্ছে ট্রিট করে আর কি, এজন্য ওকে ভালো লাগে।
7: আমি হচ্ছে ঈশিতা, আর আমি একজন স্টুডেন্ট। হ্যাঁ, ফুটবল টিম আছে পছন্দের, আমি হচ্ছে স্পেনকে সাপোর্ট করি সবসময়। স্পেন প্রথমত পছন্দ করার পেছনে কারণ হচ্ছে ছোট থেকে দেখেছি আমার দাদু ফুটবল খেলা অনেক পছন্দ করতো, উনি সবসময় স্পেনের সাপোর্টার ছিলেন, তো ফ্যামিলি থেকেই ওই জিনিসটা এসেছে ভেতরে। দলের জন্য অবশ্যই শুভকামনা প্রার্থনা করব যেন তারা তাদের বেস্ট দিয়ে ওয়ার্ল্ড কাপটা নিতে পারে।
3: এভাবেই ফুটবলকে ঘিরে উচ্ছ্বাস আর স্বপ্নের কথা আমরা জানাবো আপনাদেরকে প্রতিদিন। খেলায় পছন্দ অপছন্দের দল থাকবেই, আমরা সকলে মিলে খেলাটাকে উপভোগ করব আর শুভকামনা জানাবো প্রিয় দলের জন্য। তো আজ বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও আপনাদের অনুভূতির কথা নিয়ে ফিরে আসব।
1: শ্রোতা বন্ধুরা, আবারও ফিরছি আলোচনায়। আমাদের সাথে রয়েছেন সাবেক ফুটবলার জাতীয় দলের কামরুজ্জামান সেলিম। সেলিমে, আমরা দলগুলো নিয়ে আলোচনা করছিলাম, এবারে যদি একটু আমরা খেলোয়াড়দের দিকে নজর দিই, যদি একটু বলি, দেখেন এবারের বিশ্বকাপে কিন্তু নজর করা বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে। এর মধ্যে ধরেন আমি যদি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের কথা বলি বা আর্জেন্টিনার মেসির কথা বলি, যার হাতে সর্বশেষ বিশ্বকাপ উঠেছে, স্পেনের লামিনো ইয়ামাল রয়েছেন, ব্রাজিলের ভিনিসিয়াস নামে একজন জুনিয়র খেলোয়াড় যিনি রেডি হচ্ছেন, বা ক্রিশ্চিয়ান রোনালদোর কথা যদি বলি, রদ্রিগোর কথা বলি, সব মিলিয়ে নজর কাটতে পারেন কারা? আপনার কাছে কি মনে হয় কাদের দিকে আসলে মূল চোখ থাকবে?
0: ধন্যবাদ মামুন ভাই। আমি আরো দুইটা টিমের নাম হচ্ছে গিয়ে ভুলে গেছিলাম, যারা হচ্ছে গিয়ে ফুটবলের আধুনিক ফুটবলের জনক, সেটা হচ্ছে গিয়ে হল্যান্ড। ওদের কপালটা ভালো না যদিও, ওরা হচ্ছে গিয়ে আধুনিক ফুটবলের জনক। ফুটবলের হচ্ছে গিয়ে যে সৌন্দর্যটা, সেটা হচ্ছে গিয়ে ওদের কাছ থেকে হচ্ছে গিয়ে অন্যান্য টিমগুলি শিখছে। জার্মানি আবার এখানে আছে ই গ্রুপে, আমার বিশ্বাস জার্মানিও ভালো কিছু করতে পারে। আর যেটা বললেন আপনি, রোনালদো, তারপরে মেসি,
1: এরা পুরনো প্লেয়ার যাদের দিকে আগে থেকেই সকলে চেনে আর কি, সেই তাদের কাছ থেকে আসলে
0: মেসি যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারে, আমার কাছে মনে হয় যে 100 বছরে মেসি আর একটা আসবে না, এটা আমার ধারণা। গড গিফটেড, সে পুরোটাই গড গিফটেড, অসাধারণ একটা প্লেয়ার। এমবাপ্পে নো ডাউট ভালো প্লেয়ার। ফ্রান্স আরও একটা প্লেয়ার আছে, সে হচ্ছে গিয়ে এবার গোল্ডেন বুটটা নিল, মেবি হচ্ছে গিয়ে কি দেলভের না কি একটা নাম ভুলে গেছি, খুব ভালো একটা প্লেয়ার, ও নজর কাটতে পারে।
1: উসমান দেম্বেলে,
0: উসমান দেম্বেলে হচ্ছে গিয়ে খুব ভালো একটা প্লেয়ার।
1: জি জি,
0: কেনও ভালো করতে পারে,
1: উসমান দেম্বেলে গতি আছে খুব,
0: চমৎকার প্লেয়ার, ও কিছু গোল করছে আমি দেখছি মাঝখানে, চমৎকার চমৎকার কিছু গোল করছে। আর টোটাল লিগটা হচ্ছে কি দেখলাম তো, পিএসজি তে খেলেছে ছেলেটা, এই চ্যাম্পিয়ন্স লিগটা চ্যাম্পিয়ন হলো, মানে খুবই ভালো খেলে হচ্ছে কি চ্যাম্পিয়ন, ও হচ্ছে গিয়ে আমার বিশ্বাস ও ভালো কিছু করতে পারে। ক্রোয়েশিয়ার হচ্ছে গিয়ে ক্যাপ্টেন হচ্ছে গিয়ে নামটা ভুলে গেছি,
1: ক্রোয়েশিয়ার একজন অধিনায়ক,
0: লাস্ট বিশ্বকাপ খেলবে এবার, এটি নিয়ে 6টা না 7টা বিশ্বকাপ হচ্ছে।
1: আমরা যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাও,
0: পর্তুগালের রোনালদো হচ্ছে গিয়ে ভালো করতে পারে, যেহেতু হচ্ছে গিয়ে ওরা বয়স যদিও অনেক হয়ে গেছে, তো আমার বিশ্বাস যেহেতু লাস্ট বিশ্বকাপ সে এফোর্ট দিবে।
1: যেটা আসলে বলছিলেন যে লাস্ট বিশ্বকাপ, এবারে তো আসলে অনেক তারকা খেলোয়াড়ই লাস্ট বিশ্বকাপ মনে হচ্ছে আপনার? হ্যাঁ,
0: তার ভিতরে মেসি একজন, রোনালদো একজন, তারপরে ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন,
1: জি জি,
0: নামটা হচ্ছে কি ভুলেই গেলাম আমি,
1: এমবাপ্পের কথা আপনি বলছিলেন,
0: এমবাপ্পের হচ্ছে কি অনেক ফাস্ট প্লেয়ার,
1: তার আসলে সুযোগ রয়েছে, আরো বিশ্বকাপ খেলার তো নিশ্চয়ই সুযোগ রয়েছে,
0: অনেক সুযোগ আছে, ওর বয়স তো অল্প।
1: জি জি,
0: ও আমার বিশ্বাস হচ্ছে কি ভালো কিছু করবে।
1: জি, আচ্ছা, আমরা বিশ্বকাপে আলোচনায় আমরা যদি একটু আরেকটা আক্ষেপের কথা, অনেকেই বলে থাকেন যে ইতালি, আমরা জানি যে এখনো টপ 20 র্যাঙ্কিং এর মধ্যে রয়েছে, কিন্তু ইতালি কয়েকবারই বিশ্বকাপ খেলতে পারছে না, এটি আসলে দর্শকরা আসলে মিস করবে কিনা ইতালিকে?
0: 100% মিস করবে, ওরা তো অলরেডি ফিফার কাছে একটা অ্যাপ্লিকেশন করছিল যে এতগুলি ম্যাচ আমরা কমপ্লিট করে হচ্ছে একটা রাউন্ডে চলে আসলাম, একটা প্লে অফ
1: খেলার সুযোগ,
0: আউট হয়ে গেলাম, এটা হচ্ছে গিয়ে নিয়ে প্রতিবাদও হয়েছিল, যদিও হচ্ছে গিয়ে ফিফার একটা রুলস আছে, সেই রুলস হচ্ছে গিয়ে ওদের মানতে হয়েছে। কেন, ইতালি অনেক ভালো টিম, ওরা কয়েকবারে চ্যাম্পিয়ন, ওদের হচ্ছে গিয়ে আমরা পরপর কয়েকটা বিশ্বকাপেই মিস করলাম।
1: জি জি, নতুন কোন দল উঠে আসতে পারে এমন সম্ভাবনা আসলে দেখেন? নতুন যে সমস্ত দল আগে বিশ্বকাপ জিততে
0: হলে হতে পারে, জাপান আমাদের এশিয়া থেকে খারাপ না,
1: জাপানও কিন্তু র্যাঙ্কিং এ বেশ এগিয়েছে, তারা 16 বা 17 রয়েছে র্যাঙ্কিং এ,
0: জাপান আমাদের এশিয়া থেকে, জাপান, তারপর হচ্ছে গিয়ে আপনার ইরান, ইরাক, আপনার হচ্ছে গিয়ে জর্ডান, আমার বিশ্বাস হচ্ছে গিয়ে ভালো কিছু করতে পারে, যেমন একটা উজবেকিস্তান, উজবেকিস্তানটা নিয়ে কিন্তু অনেকে ভয় পাচ্ছে, উজবেকিস্তানও ভালো কিছু করতে পারে। এটা হচ্ছে কি, আমি যেহেতু এদের খেলাগুলি দেখি, আমার কাছে মনে হচ্ছে এরা ভালো কিছু করবে, কিন্তু বিশ্বকাপটা কে পাবে এটা হচ্ছে গিয়ে
1: সময় আসলে বলে দেবে, মাঠের পারফরমেন্স বলে দেবে। তো নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতে পারি যে মানে দুর্দান্ত বা খুব মানে জমজমাট আমরা ফুটবল বিশ্বকাপ দেখতে যাচ্ছি,
0: এটা বলার অপেক্ষায় রাখে না। বিশ্বকাপ মানে হচ্ছে কি উত্তেজনা, বিশ্বকাপ মানে মজা, বিশ্বকাপ মানে অনেক কিছু, অনেক কিছু, এটা হচ্ছে কি কত কিছু, এটা হচ্ছে কি যারা হচ্ছে কি আসলে দেখে তারাই হচ্ছে কি এটা ফিলিংসটা তাদের কাছে আছে
1: এবং সেই উন্মাদনা সারা বিশ্বের মতো আমাদের দেশেও নিশ্চয়ই ছড়িয়ে পড়েছে।
0: ছড়িয়ে পড়ছে মানে আপনি হচ্ছে গিয়ে দেখতে পাবেন, শুরু হোক না আরো মজার মজার অনেক স্মৃতি হচ্ছে গিয়ে আমাদের সামনে।
1: সেলিম ভাই ধন্যবাদ আপনাকে, আমরা আবারও আলোচনায় ফিরব নতুন কোন অনুষ্ঠানে। বন্ধুরা শেষ করতে হচ্ছে আমাদের আজকের বিশেষ এই বিশ্ব ফুটবল ফ্লাশ, আগামী পর্বে শোনার আমন্ত্রণ রইল।
2: এতক্ষণ শুনলেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বেলা ৩টা বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জসিমউদ্দিন সুমগ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তি রক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তি নির্ভর। এলক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সরকার সশস্ত্র ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি আজ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সারা বিশ্বের সেই সাহসীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের অনেক শান্তিরক্ষী শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে শহীদদের এই আত্মদান যুদ্ধবিরোধী ও শান্তিকামী মানুষের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব নয়, জাতিসংঘের পতাকা তলে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মূল্যে শান্তিরক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব মঞ্চে যে গৌরব ও কৃতিত্ব অর্জন করেছেন তা সহজ ছিল না। শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই মহান ও মানবিক দায়িত্ব পালন করতে হয়েছে তাদের। প্রতিবছর বিশ্বব্যাপী 29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। এবার বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহার ছুটি থাকায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ দিবসটি পালিত হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামীকাল প্রথমবারের মতো জাতীয় সংসদে আগামী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপসমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় আকারের বাজেট। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাহওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সুকোজের জবাব দিয়েছে। প্রয়োজনীয় তথ্যের বাইরে তারা অস্পষ্ট এবং অপ্রয়োজনীয় তথ্য দিয়েছে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে সরকার সন্তুষ্ট নয়, এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আজ এই বিষয়ে বৈঠকে কি সিদ্ধান্ত হবে তা আগামীকাল জানানো হবে বলেও জানান তিনি। সরকার বর্তমান অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ব্যবহার করার জন্য জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মাধ্যমে 412.71 কোটি টাকার টিকা ক্রয় করার প্রস্তাব অনুমোদন করেছে। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন করা হয়। সূত্র অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগ সুপারিশকৃত সরবরাহকারী ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করে। ক্রয় করা টিকাগুলো শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা প্রদানের জন্য ব্যবহার করা হবে। দেশের বিদ্যমান সমস্যা সমাধানে মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে অর্থনৈতিক সমৃদ্ধি ও সবুজ বিপ্লবের কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। খেলার খবর, ফুটবল। আগামীকাল ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজন করছে। আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় উদ্বোধনী ম্যাচে মেক্সিকান সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক মেক্সিকোর মোকাবিলা করবে। এবার প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: এতক্ষণ বেলা তিনটার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 258 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গানের অনুষ্ঠানে। প্রথম গানটি শুনবেন অপরাধী ছায়াছবি থেকে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ হলো ছায়াছবির গানের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে পাঁচ মিশালি গান। স্বপ্নের দেশ, ছবির মতো আমার দেশ, আমার জন্মভূমি ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, আমার মাতৃভূমি। এদেশের রূপের কথা রূপের বর্ণনা করে শেষ করা যাবে না। হ্যাঁ প্রিয় শ্রোতা, প্রথমেই শোনাবো একটি দেশের গান, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে, আর গানটির রচয়িতা মোহাম্মদ রফিকুজ্জামান।

0: 94 পৃষ্ঠা কত?
1: প্রিয় শ্রোতা, আপনারা পাঁচ মিশালি গান শুনছেন। এবারে পল্লীগীতি শোনাব মোহাম্মদ আতিয়ার রহমানের কণ্ঠে, গানের রচয়িতা মোহাম্মদ আব্দুল হামিদ।

শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রাকিবা খান লুবা।

আপনারা পাঁচমিশালি গান শুনছেন। রকিবা খান লোভার পর এবারে এস এম আশিক আলভির কণ্ঠে শোনাব নজরুল সঙ্গীত।

এবারে আধুনিক গান শোনাব। রচনা করেছেন মাজেদ আলী, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন খান।

এবারে লোকগীতি শোনাবো ফাল্গুনী কবিরাজের কণ্ঠে, গানের রচয়িতা শাহ আব্দুল করিম।

প্রিয় শ্রোতা, এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল পাঁচ মিশালি গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল ৪টা বাংলাদেশ বেতার, খবর পড়ছিল জান্নাতুল ফেরদৌসি লিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তি রক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তি নির্ভর। এ লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সরকার সশস্ত্র ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি আজ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সারা বিশ্বের সেই সাহসীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের অনেক শান্তিরক্ষী শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে শহীদদের এই আত্মত্যাগ যুদ্ধবিরোধী ও শান্তিকামী মানুষের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্বই নয়, জাতিসংঘের পতাকাতলে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মূল্যে শান্তিরক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বমঞ্চে যে গৌরব ও কৃতিত্ব অর্জন করেছেন তা সহজ ছিল না। শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই মহান ও মানবিক দায়িত্ব পালন করতে হয়েছে তাদের। প্রতিবছর বিশ্বব্যাপী 29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। এবার বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহার ছুটি থাকায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ দিবসটি পালিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক আজ আবার শুরু হয়েছে। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করছেন। শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বিভিন্ন দপ্তরে শূন্যপদ থাকার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের সমান উন্নয়নে বিশ্বাস করে। তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায়ও সমানভাবে উন্নয়ন করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামীকাল প্রথমবারের মতো জাতীয় সংসদে আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃত্তি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপসমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাহত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ শোকজের জবাব দিয়েছে। প্রয়োজনীয় তথ্যের বাইরে তারা অস্পষ্ট ও অপ্রয়োজনীয় তথ্য দিয়েছে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে সরকার সন্তুষ্ট নয়, এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আজ এ বিষয়ে বৈঠকে কি সিদ্ধান্ত হবে তা আগামীকাল জানানো হবে বলেও জানান তিনি। সরকার বর্তমান অর্থ বছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ব্যবহার করার জন্য জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মাধ্যমে 412.71 কোটি টাকার টিকা ক্রয় করার প্রস্তাব অনুমোদন করেছে। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন করা হয়। দেশের বিদ্যমান সমস্যা সমাধানে মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ভবিষ্যৎ বিজ্ঞানীদের খোঁজে বিজ্ঞান মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে অর্থনৈতিক সমৃদ্ধি ও সবুজ বিপ্লবের কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ, দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: এতক্ষণ বিকেল 4টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান, সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সরদার।

0: কি জানি স্বাস্থ্য ভালো হয়েছে, আমি বলছি মনা ভাইয়ের যে দাদা সে শুধু ওকে তো কাজ করায় না, ও কখন কি খাবে, কোন ফল খাবে, কি মাছ খাবে, কিভাবে কি
1: দাদি
0: খেয়াল করে, পান বাটা অবশ্য খাওয়ায় দাদি আর কি, পান বেটে খাওয়ায়, তারপর আরো আছে চুমকি, তাই না, সেও খেয়াল করে,
1: সেও আম ছিলে নি বসে
2: থাকে, কোথায় কোথায় যে ফলই বল,
1: ঠিক কইছো,
2: আমি গ্রামে ঘুরে আসবো দশটা বাড়ি গেলে দশটা ফল তো এমনিই পাবো,
1: এমনিই পাবো,
2: তাহলে ডেলি আমার দশটা পনেরোটা করে ফল খাওয়া পরে, তাহলে আমার শরীরের অবস্থা কি
1: হবে, এই জন্য তো তোমার স্বাস্থ্য ভালো আছে, আর সুন্দর দশটো সে,
0: এই জন্য, তাই শোনো শুধু যে ফল ফল খেলে গোশত খেলে হবে না, মাছও খার প্রয়োজন, তাই না, এবং এই মাছটা কি করে উৎপন্ন করা যায়, চাষ করা যায়, সেই দিকতে সবার খেয়াল রাখতে হবে,
1: রোগ মুক্ত মাছ।
0: তা এই সম্পর্কে বলবেন, আজ আমাদের মাঝে একজন অতিথি এসেছেন, তার কাছ থেকে আমরা শুনব কি উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ ব্যবস্থাপনা অভয় আশ্রম সৃষ্টি, আলোচনা করবেন জনাব এটিএম তৌফিক মাহমুদ, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় খুলনা। তা ভাই তুমি ভাই কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন?
0: ভালো আছেন।
2: ব্যাপার হচ্ছে কি, যে বিষয়টা ভাইজান কবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ,
0: হ্যাঁ গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তা শ্রোতা বন্ধুরা, আমরা এই সম্পর্কে, মানে কোন সম্পর্কে, সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারবেন, আমাদের বিশেষজ্ঞ যিনি আছেন তিনি উত্তর দেবেন আর কি। তাহলে ফোন নম্বরটা বলে দিই,
2: 019-74-74-12-12-19-19-70-70।
0: আমি আবার বলছি,
1: 019-0-19-74-74-12-12-19-70-70।
2: এবার যে কথা কথিলাম ইংরেজ ভাই, এই যে আগে ছোটবেলা আমার মবিলদার দাদার এই তো গল্প একটু শুনি, যে গ্রামে বিভিন্ন জায়গায় অনেক কুয়ার ছিল,
1: ঠিক,
2: তারপরে ডোবা ছিল,
0: তারপরে আমরা ড্রেন যেটা বলতাম ভাড়া ভাড়া বলতাম, এ বাড়ি ও বাড়ির মাঝখানে, তাই না, এখানে অনেক, আমি তো আমার ব্যক্তিগত জীবনে বলি যে গজার মাছ, শোল মাছ, পোনা নিয়ে ওই সমস্ত ড্রেন বা
1: হাড়ায়,
0: আমরা তখন ছোট মানুষ, এই কোন রকম জাল নিয়ে
1: আটকে
0: চেষ্টা করতাম,
2: কত রকম, হ্যাঁ,
0: কিন্তু এই এইগুলো নেই কেন, এইগুলো নেই কেন, সেইটা এখন এই সমস্যাটা এই আলোচনা হবে আর কি, আমরা তাই শুনছি, হ্যাঁ
3: চাষের বিষয়ে তো অনেক কথা বলেছি জানি আমরা সবাই মোটামুটি, এখন বাংলাদেশ এখন বিশ্বে চাষের মাছের ক্ষেত্রে পঞ্চম স্থানে আছে, আবার যে উন্মুক্ত জলাশয় আছে যেগুলা মানে খোলামেলা থাকে, যেগুলা কোনো বাদ দেওয়া থাকে না, এরকম যে উন্মুক্ত জলাশয়ের মাছের উৎপাদনে বাংলাদেশ কিন্তু এখন বিশ্বে তৃতীয়।
1: জি,
3: তো এই উন্মুক্ত জলাশয়ে মাছ কিন্তু আসলে ব্যবস্থাপনার প্রয়োজন, এখানে চাষ করা যায় না,
1: জি,
3: উন্মুক্ত জলাশয়ে যেমন নদী, বিল, খা, হাওড়, বাউড়, প্লাবন ভূমি, এইগুলাই হচ্ছে উন্মুক্ত জলাশয় যেখানে আমরা চাষ করি না, কিন্তু এইখানে এই এটাকে একটা ব্যবস্থাপনার মধ্যে রাখতে হয়, তাহলে আমার এই এই এই অঞ্চলগুলোতে বা এই জলাশয়গুলোতে মাছের উৎপাদনটা ঠিক থাকে। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঘর বাড়ি তৈরি করতে হচ্ছে, তার রাস্তাঘাট তৈরি হচ্ছে অনেক, কিন্তু সবগুলো কিন্তু কি ভূমি প্রয়োজন, অনেক সময় ভূমি কি জলাশয় এর মধ্যে চলে আসে এই উন্নয়ন কার্যক্রমের মধ্যে।
2: আর ওই ওই যে বৈজ্ঞানিকগুলো অভয় আশ্রম,
1: হ্যাঁ
2: অভয় আশ্রমে ভয় নেই, এই জন্য আমাদের দেশি মাছ বিলুপ্ত হয়ে যাওয়ার পথে,
3: সেই আমাদের দেশি মাছগুলোর কিন্তু উৎসই হচ্ছে এই আমাদের উন্মুক্ত জলাশয়,
0: উন্মুক্ত জলাশয়। এখানে একটা জিনিস দেখছি কি, যে একবার দুইবার তিনবার পর্যন্ত সেচ দিয়ে মাছ ধরে, তা বাসেরই থাকে ছোট পুনার থেকে আরম্ভ করে সব মরে যায়। তারপরে ওই যে যখন সেচ দেয় সেচে, তখন তো ওইখানে আর পানি থাকার প্রশ্ন ওঠে না, ওইখানে শুকিয়ে যায়। যদি পানিটা থাকতো তাহলে ওইখানে মাছের বাচ্চা, যাই হোক তোরা যেভাবে ক্ষতি করবি কর, কিন্তু কিছু বাঁচায় রাখ সামনের জন্য, এটা আমি বলি।
3: এটার জন্যই হচ্ছে আমাদের এই যে আমাদের কনসেপ্ট হচ্ছে মৎস্য অধিদপ্তরের বাংলাদেশ সরকারের অভয়াশ্রম, যে এমন এমন কিছু কিছু জায়গা তৈরি করা যেখানে মাছ ধরা নিষিদ্ধ থাকবে সারা বছর, যেন মা মাছটা ওইখানে আশ্রয় নিতে পারে।
0: এমনি তো আছে অনেক বাউল টাউল এখন আছে যেখানে পানি কমে না বাউলে।
3: তো আমরা উন্মুক্ত জলাশয় বলতে বলি বুঝি আসলে নদী, বিল, হাওর, বাউল এবং প্লাবন ভূমি। তারপরে সেখানে অভয়াশ্রম তৈরি করে আমাদের এই যে দেশীয় মাছের বংশবৃদ্ধি এবং জীব বৈচিত্র্য রক্ষার জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পন্থা বা কৌশল। বদ্ধপুকুরের মতো এখানে কিন্তু কৃত্রিমভাবে খাবার বা ওষুধ দেওয়া যায় না, তাই এর ব্যবস্থাপনা পদ্ধতি সম্পূর্ণ প্রাকৃতিক ও সামাজিক মেলবন্ধনের উপরে নির্ভরশীল। তো উন্মুক্ত জলাশয় ব্যবস্থাপনা বিষয়ে আমরা আসলে কি কি করতে পারি, যেমন এখানে এই ব্যবস্থাপনার মধ্যে কি কি থাকতে পারে, সেখানে থাকতে পারে পোনা অবমুক্ত করতে পারি আমরা,
0: মানে বাইরে থেকে
3: জলাশয় ধারণ ক্ষমতা অনুযায়ী সঠিক আকারের কমপক্ষে 4-5 ইঞ্চি সুস্থ সবল পোনা মুক্ত করা যেতে পারে। তা বিশেষ করে কার্প জাতীয় মাছ যেমন রুই, কাতলা, মৃগেল এবং বিপন্ন দেশীয় মাছের পোনা যেমন কই শিঙি
0: মাগুর, আমরা যেটা পুঁটি
3: বিভিন্ন এই ধরনের পোনাও কিন্তু আমরা এখানে
0: ছেড়ে দিতে পারি।
3: তাহলে একটা আমাদের ব্যবস্থাপনার কৌশল, আর একটা হচ্ছে নিয়ন্ত্রিত মৎস্য আহরণ, যে আমি সব ধরে ফেলবো না। আমার মাছের প্রজনন মৌসুমে বিশেষ করে বৈশাখ আষাঢ় বা এপ্রিল জুলাই মাস সব ধরনের মাছ ধরা বন্ধ রাখতে হবে, কারণ কি এই সময় এই আমাদের দেশীয় প্রজাতির মাছগুলো তাদের
2: ডিম ছাড়ে।
3: তারপরে এছাড়া জাটকা বা পোনা মাছ যেটা আকারে খুব ছোট সাইজ, যেটা আসলে স্বাদও লাগে না, আমরা সেই মাছটা যাতে না ধরি, নষ্ট না করি। তো এটা নিয়ন্ত্রিত মৎস্য আহরণ, মানে আমরা খুব সিলেক্টিভ ভাবে ধরবো এই সময়।
2: ভাইয়া এটা ঠিক কইছেন, এই দেখো জাটকা 4-5টা 1 কেজি হয়, আর যদি আমরা না ধরি এক একটা ওজন হবে 2 কেজি 2.5 কেজি, আর সে সময় খাতেও ভালো লাগে, রানও হয়,
1: আরো বাচ্চা দেবে।
0: এই যে বাইরে যে এই মাছ তো খেতে দেওয়া লাগে না, এরা তো প্রাকৃতিক খাদ্য খাবার খায়, এই জন্য এদের স্বাদ আলাদা। সে আগের মতো স্বাদ কি পাও তোমার?
3: আমাদের উন্মুক্ত জলাশয়ের কিন্তু আসলে তাই, আমরা কিন্তু ওখানে উন্মুক্ত জলাশয়ে
0: খাবার দেয়া লাগছে না,
3: তো এই উন্মুক্ত জলাশয়ের মাছগুলো কিন্তু আসলে
0: ধরো তুমি বিল থেকে যে মাছ মারো বা সংগ্রহ করো, যে সেই মাছের স্বাদ আর এই যে পুষা মাছ তোমার খাবার দেওয়া মাছ অনেক পার্থক্য।
1: এই মাছ যদি
0: এই যদি আমরা প্রকৃতি খাবার খাওয়ার মাছের চার যদি এইটা আমরা যদি খেয়াল করি, সবাই সচেতন হই যে আমরা নিজে হাতে এইটা ধ্বংস করব না। তারপরে আছে কি ওষুধ দিয়েও ধ্বংস করে দেয়, বিভিন্ন ওষুধ দেয় ধান খেতে দিতে বা আশেপাশের পরে
3: ব্যবহারের ফলেও এটা কিন্তু বৃষ্টির পানি যেভাবে হোক কিন্তু মূল আমাদের আরো কি কৌশল আছে এই আমাদের উন্মুক্ত জলাশয় ব্যবস্থাপনা? এর মধ্যে আরো আছে ক্ষতিকারক সরঞ্জাম নিষিদ্ধ করুন, যেমন কারেন্ট জাল, বেহন্দি জাল, মশারি জাল, এবং এই যে আপনারা যেটা বললেন বিষ প্রয়োগ, হ্যাঁ, এবং পানি সেচ,
1: সেচ
3: দিয়ে ধরে ফেলা, এইগুলো কঠোর ভাবে আমাদের বন্ধ করতে হবে।
0: সবচেয়ে অসুবিধা সেচ দিয়ে ধরা,
2: কিছু
0: থাকে না, জাল দিয়ে ধরলে তো দু একটা থাকে, কিন্তু সেচ দিয়ে কি বলা লাগে, তাই না?
2: পুরো পানি সরিয়ে ফেলানো হয়,
3: এটা একটা কৌশল। তারপরে আমাদের আর একটা কৌশল আছে যে কমিউনিটি ভিত্তিক মাছ চাষ ব্যবস্থাপনা, ইংরেজিতে আমরা বলি CBFM সংক্ষেপে, কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্ট। এতে কি আমরা কিভাবে করি, যে স্থানীয় সুফলভোগী আছে যারা বা জেলে যারা, তাদের নিয়ে একটা সমবায় সমিতি বা ব্যবস্থাপনা কমিটি করতে হবে, তারা নিজেরাই ওই জলাশয় পাহারা দিবে এবং নিয়ম বজায় রেখে নিয়ন্ত্রিত ভাবে তারা মাছ ধরবে যখন আমাদের মাছ ধরার মৌসুম আসবে। তাহলে কি সেই তারা এটা পাহারা দিলে এবং ওইখান থেকে মাছ ধরে যে আয় হবে এটা তারা এই সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করে নিতে
2: পারবে।
3: তো এটা একটা কৌশল। আরেকটা যেটা আমাদের এই প্রাকৃতিক বা আমাদের দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে হলে আমাদের যে কৌশল আমরা গ্রহণ করেছে সরকার, সেটা হচ্ছে অভয়াশ্রম। তো অভয়াশ্রম হলো জলাশয়ের একটা নির্দিষ্ট নিরাপদ এলাকা যেখানে বছরের কোনো সময় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এটি মাছের নিরাপদ আশ্রয়, খাদ্য এবং অবাধ প্রজননের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। তখন এই এই অভয়াশ্রম থেকেই প্রজননের মাধ্যমে নতুন মাছগুলো আবার কিন্তু উন্মুক্ত জলাশয়ে প্রাকৃতিকভাবেই ছড়িয়ে যায়,
0: বিভিন্ন জায়গায়
3: ছড়ায়। তো অভয়াশ্রম তৈরির ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে, সেটা আমরা কিভাবে করতে পারি। প্রথম ধাপ হচ্ছে স্থান নির্বাচন। এমন একটা জায়গা, জলাশয়ের এমন একটা অংশ বেছে নিতে হবে যেখানে সারা বছর পানি থাকে, শুকনো মৌসুমে যেন কমপক্ষে 4-5 ফুট
0: পানি থাকে,
3: নদীর বাঁক বা বিলের গভীরতম অংশ এর জন্য আদর্শ। ধাপ দুই হচ্ছে কাঠামো তৈরি। যেমন কাঠামো কি, আমরা ওই যে আমরা গভীর যে জায়গাটা আমরা নির্বাচন করলাম সেখানে আমরা বাঁশ, গাছের ডালপালা, বিভিন্ন গাছের ডাল, যেমন হিজল, করচ, বাবলা, আম গাছের ডাল ফেলে কৃত্রিম জঙ্গল বা কাঁথা বা জাক আমরা বিভিন্ন লোকালি ভাবে এভাবে তৈরি করে দিতে হবে।
0: আমরা বিভিন্ন কুমোর দিয়া বলে
3: এক এক অঞ্চলে এক এক বলে। তো এইটা এইগুলোকে শিকারী হাত থেকে
0: রক্ষা করে,
3: এবং মানুষের হাত থেকে আড়ালে থাকতে ওদের জায়গা করে দেয়। তো সে এইভাবে আমরা অভয়াশ্রমের কাঠামো তৈরি করি। তারপরে তৃতীয় ধাপে আছে হচ্ছে প্রাকৃতিক খাদ্য তৈরি। যেমন ডালপালাই, এই যে আমরা যে ডালপালাগুলো ওখানে স্থাপন করলাম, এক হচ্ছে আমার নিরাপত্তা তৈরি হলো ওদের, দ্বিতীয় আর একটা উপকার আছে, ওই ডালপালার গায়ে কিন্তু বিভিন্ন জল শ্যাওলা তৈরি হয়, পেরিফাইটন জন্মায় ওই ডালপালার গায়ে, যা মাছের জন্য চমৎকার প্রাকৃতিক খাবার খাবার হিসেবে গ্রহণ করে মাছ। তো এর ফলে দুইটা সুবিধা, এক হচ্ছে নিরাপত্তাও বৃদ্ধি পায়, দুই হচ্ছে খাবারও তৈরি করে। তারপরে কিছু
1: ছায়াও পায়।
3: এছাড়া কিছু কচুরি পানা বা ভাসমান জলজ উদ্ভিদও উপরে দেয়া যেতে পারে, যা পানিকে তাপ থেকে রক্ষা করবে,
0: ঠান্ডা
3: রাখবে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা প্রাকৃতিক খাদ্যেরও যোগান তৈরি করে দিতে পারি। আরেকটা হচ্ছে সীমানা নির্ধারণ এবং লাল পতাকা স্থাপন, যে আমরা এই জায়গাটা যে অভয়াশ্রম ঘোষণা করলাম এটা একটা নির্ধারণ করে দিতে হবে জায়গা। সেটা কিভাবে, সীমানা আমরা লাল পতাকা বা বেড়া দিয়ে,
0: মানে এই এলাকায় কেউ ঢুকতে পারবে,
3: এই জায়গা বুঝতে পারবে, মানুষকে বোঝাতে হবে যে এটা অভয়াশ্রম, এখানে মাছ ধরা নিষিদ্ধ, এবং সাইনবোর্ড দিয়ে দিতে পারি আমরা। অভয়াশ্রমের চারপাশ বাঁশ পুঁতে লাল পতাকা বা সাইনবোর্ড দিয়ে চিহ্নিত করতে হবে, যাতে সবাই বুঝতে পারে যে এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তো এবার এইভাবে আমরা আসলে এই চারটা পদ্ধতি কৌশলে আমরা অভয়াশ্রম তৈরি করতে পারি। আর অভয়াশ্রমের সুফল কি, কেন করব আমরা, এর প্রভাব কি দেখা যায়। গবেষণায় দেখা গেছে একটি জলাশয় মাত্র 10% এলাকা যদি অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়, তাহলে বাকি 90% এলাকায় মাছের উৎপাদন প্রায় 30-40% বৃদ্ধি পায় পরের বছর। হ্যাঁ, এটা গবেষণায় দেখা গেছে বাস্তব ফল। সুতরাং আমাদের অভয়াশ্রম কিন্তু আসলে অনেক সুফল দেয়। তারপরে এর ফলে আরও কিছু উপকারিতা আছে, যেমন বিলুপ্ত মাছের পুনরুজ্জীবন ঘটে, যেমন চিতল, ফলি, আইড়, পাবদা, ট্যাংরা, মেনি বা ভেদা সহ বহু দেশীয় প্রজাতির মাছ অভয়াশ্রমে আশ্রয় পেয়ে আবার নতুন করে বংশবৃদ্ধি
0: করে।
3: তার প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি, এখানে মাছ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পায়, সেই ডিম ও পোনা পরবর্তীতে পুরো জলাশয়ে ছড়িয়ে পড়ে, মাছের সংখ্যা বহুগুণে বাড়িয়ে দেয়। তবে উপযুক্ত উন্মুক্ত জলাশয় অবশ্যই মূল শক্তি হলো স্থানীয় জনগণের সচেতনতা। যদি জনগণ সচেতন না হয়, আমরা যতই তৈরি করি না
0: কেন কিছুই হবে,
3: তাহলে কিন্তু এটা টিকিয়ে রাখা
0: ফলাফল শূন্য
3: শূন্য হবে। এই জন্য প্রজনন মৌসুমে যখন মাছ ধরা বন্ধ থাকে তখন জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান বা সরকারি সহায়তা ব্যবস্থা করতে হবে, এবং সরকার কিন্তু এটা
0: করে থাকে,
3: কিন্তু বিজিএফ চাল দেয়। তারপরে যেন মানে বলতে না পারে আমাদের জেলে ভাইয়েরা যে আমরা পেটের দায়ে এই কাজ করছি, তারা সচেতনও হবে, সাথে সরকার তাদের এই যে সামাজিক সুরক্ষা এই নিষিদ্ধকালীন সময়ে তাদের যাতে খাবারের ব্যবস্থা হয় সেই ব্যবস্থা কিন্তু সরকার নিয়ে থাকে। উন্মুক্ত জলাশয়ে বিশেষ করে হাওড়, বিল ও নদীতে অভয়াশ্রম স্থান করালে কিছু নির্দিষ্ট দেশীয় মাছ খুব দ্রুত সাড়া দেয়, যেসব মাছের ডিম ছাড়ার জন্য নিরাপদ জলজ উদ্ভিদ ও শান্ত পরিবেশের প্রয়োজন হয় এবং যারা অতিরিক্ত শিকারের কারণে বিলুপ্তির পথে ছিল তারা অভয়াশ্রমের সুরক্ষায় জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করে। দ্রুত বংশবৃদ্ধি করা বিলুপ্ত প্রায় দেশীয় মাছের তালিকা তাদের বৈশিষ্ট্য আলোচনা করা যেতে পারে, যেমন ক্যাটফিশ বা জিওল জাতীয় মাছ। এই মাছগুলো জলাশয়ের তলাদেশে বা জলজ উদ্ভিদের গোড়ায় থাকতে পছন্দ করে। অভয়াশ্রমের কৃত্রিম জঙ্গল বা কাঁথা এদের জন্য আদর্শ বাসস্থান। তারপরে পাবদা ও গুলশা, অভয়াশ্রম করা হলে এই দুই প্রজাতির মাছের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়ে। এরা মূলত জলাশয়ের মধ্য ও নিম্ন স্তরে থাকে এবং কম স্রোতে দ্রুত বংশবৃদ্ধি করে। তারপরে আইড় ও রিঠা, এগুলো বড় শিকারী মাছ হলেও গভীর জলাশয়ের অভয়াশ্রমে এদের প্রজনন দারুণভাবে বৃদ্ধি পায়, বিশেষ করে নদীর বাঁকে তৈরি অভয়াশ্রমে এরা ভালো থাকে। তারপরে মাগুর ও দেশি শিং, জলাশয়ের কাদা জলজ উদ্ভিদের শিকড়ে ডিম ছাড়তে এরা অভয়াশ্রমকে বেছে নেয়। তারপরে আরও আছে কিছু আমাদের স্মল ইন্ডিজেনাস স্পিসিস, আমরা সংক্ষেপে এসআইএস সিস বলে থাকি, যেমন মলা, ঢেলা ও ছোট দেশীয় মাছ। ছোট মাছের জীবন চক্র খুব সংক্ষিপ্ত এবং ওরা অল্প সময় পুরো জলাশয় পোনা দিয়ে ভরে দিতে পারে। যেমন এই মলা, ঢেলা, দেশি পুটি,
0: তারপরে অনেক বংশবৃদ্ধি হয় এদের,
3: অনেক দ্রুত বংশবৃদ্ধি হয় এবং এদের লাইফ সাইকেল খুব ছোট, মানে দুই মাসে এদের জীবনচক্র বা তিন মাসে এদের জীবনচক্র শেষ হয়ে যায়, মানে বড় হয়ে যায় এরা। তো এই মাছগুলোতে প্রচুর ভিটামিন এ থাকে। অবশ্যই এদের অবাধ প্রজননের ফলে মাত্র এক মৌসুমে কোটি কোটি পোনা তৈরি হয় যা পরে পুরো বিল বা হাওড়ে ছড়িয়ে পড়তে পারে। তারপরে তিতপুটি, সরপুটি, দেশি সরপুটি প্রকৃতিতে প্রায় হারিয়ে যেতে বসেছিল, কিন্তু অভয়াশ্রমের নিরাপদ পরিবেশে এরা কিন্তু খুব দ্রুত নিজেদের সংখ্যা ফিরিয়ে আনে। তারপরে খলিশা, চেলা, এই জলজ উদ্ভিদের পাতার নিচে আসা বাসা বাঁধে এবং ডিম পাড়ে এবং হ্যাঁ খুবই সুস্বাদু মাছ সবগুলো মাছই,
0: বিশেষ করে আমাদের এখানে সরপুটি তো মাঝে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখন আবার দেশি সরপুটি আসছে
3: আমাদের বিভিন্ন দেশের প্রায় সারা দেশে প্রায় 550-এর উপরে কিন্তু অভয়াশ্রম আমরা মৎস্য দপ্তরের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। এইগুলোর সুফল এই কিছু এই বিলুপ্ত প্রায় মাছ কিন্তু ফিরে আসছে।
0: তো এটা যদি আমরা সবাই সহযোগিতা করি, সবাই যদি চিন্তা করি যে নিজেদের খাবার আমরা নিজেরাই নষ্ট করছি, তাই না? একটা ডিমেলে মাছ,
1: হ্যাঁ গান শুনবে মনে ভাই,
0: একটা একটা ডিমেলে ডিমওয়ালা যে মাছ, কত হাজার হাজার ডিম ছাড়ে বাচ্চা হবে, কিন্তু সেইটা তো আমরা নিজেরাই দেখলাম যে একটা মাছ, একটা শিঙি মাছে ধরলাম, দেখলাম যে পেটে ডিম ভরা, তা আমরা ডিমটা কতটুকু বা কি খেলাম? এই মাছটা যদি আমরা ইচ্ছা করে ছেড়ে দিই, তাহলে কত বাচ্চা হবে,
3: আমরা আরো বছর বছর
0: খেতে পারবো, কিন্তু আমাদের এই হিসাবটা নাই। তো জনগণের সচেতন হওয়া উচিত যে আমরা এই ডিমালা মাছ না ধরি, না খাই। এই উভয়ারণ্য যে জায়গাটা আছে এই বিলের ভিতর যেখানে পানি আছে, ওই পানিটা ছেঁচে শুকায় না ফেলি, এই দুই তিনটা দিক যদি দেখি, তারপরে ঔষধ প্রয়োগ না করি যেখানে ঔষধের, তাহলে আমাদের এই দেশীয় মাছের আবার প্রসার প্রসার লাভ করবে। তাহলে কি বললে তুমি?
1: হ্যাঁ
0: গান শুনবে, তাহলে গুরুবাবুদা আমাদের গান শোনান।

ভর, ধন সম্পদে গোলা ভরা, ভোগ বিলাসের নাই তাহারা। ধন সম্পদে গোলা ভরা, ভোগ বিলাসের নাই তাহারা।

0: এই দোকান মানে কোন দোকান? এটা আধ্যাত্মিক জায়গা, আমরা
1: চা খাই সেই সার দোকান তো নেই,
0: অন্য দোকান। এটা মনা ভাই বুঝছে, মনাই বুঝছে, তুমি বুঝতে পারো কিনা জানি না। এখন শ্রোতা বন্ধুরা আপনারা আমরা ফোনে আসি, আপনারা ফোন করতে পারেন, দেখো কোন ফোন আসে কি।
2: ফোন আসলে আপনারা এই মৎস্য বিষয়ে প্রশ্ন করলে ভালো হয় আমাদের।
0: সবাই আমরা আজকে যে ব্যাপারটা শুনলাম আমার ভাইয়ের কাছে যে অভয়ারণ্য যদি থাকে, অভয়াশ্রম মাছের এইখানে থাকলে আমরা আবার সেই দেশীয় মাছ পেতে পারি। ধরো,
2: হ্যালো,
0: আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন, কে বলছেন বলেন, আমরা শুনছি।
3: আমি আব্দুল খালেক সাদার বলছি।
0: জি, কোথা থেকে? শোনেন শোনেন, এখানে আপনার কথাটা ক্লিয়ার না। আপনার সমস্যা হলে আপনি আগে আপনাদের যে
4: সংশ্লিষ্ট উপজেলা
0: জেলা অফিসে যোগাযোগ যোগাযোগ করেন, তারাই আপনার ব্যবস্থা নেবে, তাই না?
2: ইউনিয়ন অফিসে যে লোক রয়েছে।
0: ধরো,
2: হ্যালো, জি জি, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: কানাই বাবু বলেন।
3: আমি এতদিন সচেতন ছিলাম না, কিন্তু আজকে এই আমাদের দাদার কথা শুনে আমি সচেতন হয়েছি। আসলে আমরা অনেক পুঁটি মাছ ধরে গেলা, মানে ডিম ভয় তা আমরা খেয়ে ফেলাই, কিন্তু
0: আমাদের এই অনুষ্ঠান শুনে এইটুকু উপকার হলে, আপনার মতো যদি বাংলাদেশি সবাই সচেতন হয় তাহলে আমরা তো আবার পুরনো মাসে মাসে ভরে যাবে খাল বিল সবকিছু, তাই না? তা শুধু আপনি না, আপনিও যারা আপনার আশেপাশের লোকদের সচেতন করবেন যে এইভাবে ডিমালা মাছ না খায়, তাহলে আপনারা সেই পুরনো অনেক মাছ যখন হবে তখন যত খুশি খাবেন। ধন্যবাদ আপনাকে। এখন সবাই যদি আমাদের অনুষ্ঠান এইভাবে শোনে, সচেতন হয়, তাহলে তো আমরা সার্থক, তাই না?
2: আরেকটা ফোন,
0: সমৃদ্ধিতে ভরে যাবে মাসে মাসে।
2: হ্যালো,
0: জি, কি নাম, কে বলছেন? হ্যাঁ পবন বাবু বলেন, কি জানতে চান? আমাদের তো গাছের বিশেষজ্ঞ নাই, বলেন দেখি।
2: বলেন, আচ্ছা তাহলে আমি একটা কথা আপনার জানতে চাই আপনার কাছে, এই গাছে কি আপনি সার দেন নিয়মিত? কি সার দেন?
0: গোবর দেন না, গোবর সার এইটা দিতে হবে, জৈব সার বেশি করে দিতে হবে।
4: তারপর আপনাদের সংশ্লিষ্ট কৃষি অফিসে আপনি
0: যোগাযোগ করেন, সেটা ভালো হয়।
2: ইউনিয়ন অফিসে গেলেও ওখানে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের পাবেন,
0: তারপরে মুসি যে কারণে ঝরছে তার জন্য স্প্রে প্রয়োজন, সেটা আপনি ওখানে যে কৃষি অফিসে যে জানতে
2: পারবেন। অনেক সময় মাকড়ের জন্য
0: হতে পারে,
2: ফল ঝরে যায়। তা ধন্যবাদ,
0: ধন্যবাদ আপনাকে। দেখো এরপর দেখো,
2: ভালো থাকেন।
0: হ্যাঁ, সবার যেটা সমস্যা,
2: নারকেল গাছে আয়েল জমি করে অনেকে সার দেয় না, সার দেয় না, ঝরে না। একটা ফোন
0: ধরো।
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ রানা ভাই, কেমন আছেন আপনি? ভালো। তিনজনের নাম বললেন, হাসিবু অসন্তুষ্ট হয়েছে বলতে যে মনা তোমার নাম বললো, হাসিবুর নাম বললো না। কি মাছ ছাড়বেন, কত বড় পুকুর, কতটুক ছাড়বেন, এই সম্পর্কে বলেন। আমাদের বাহুব ভাই আছেন, উনি জবাব দেবেন, বলেন।
4: আপনি মাছ কি কি সাইজের মাছ ছাড়ছেন আর কি প্রজাতির মাছ ছাড়ছেন?
0: ধানের গুঁড়ো না, পালিশ গুঁড়ো?
4: হ্যাঁ, পালিশ আপনি পালিশ দিতে পারেন, খোল দিতে পারেন। হ্যাঁ, ভিজিয়ে খোলটা আগের দিন ভিজিয়ে রাখবেন, হ্যাঁ, তারপরের দিন ব্যবহার করতে পারেন একসাথে মিশিয়ে, পালিশ খোল, তারপরে একটু ওতে চিটাগুড় দিতে পারেন। হ্যাঁ, এভাবে একটু কম্পোস্ট করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে আপনার এটা হলো নিজে ঘরে তৈরি খাবার, আর এর বাইরে আপনি যদি রেডি ফিট খাওয়াতে পারেন, এটা বিভিন্ন কোম্পানির, আপনার পোনা মাছের জন্য খাবার আছে, একটু বড় মাছের জন্য খাবার পাওয়া যায় বাজারে। হ্যাঁ, সাইজ ছোট বড় আকারের সেইগুলো আপনি খাওয়াতে পারেন।
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। দেখো এরপরে ফোন দেখো। সবাই যদি চিন্তা ভাবনা করে যে এইভাবে মাছ যদি সবাই চাষ করে তাহলে মাছের চাহিদা আমাদের অনেক কমে যাবে। ধরো,
2: হ্যালো,
0: তিন দিন,
1: সোম মঙ্গল বুধ,
2: সোম মঙ্গল বুধ।
0: শ্রোতা বন্ধুরা ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? আক্তার সাহেব, হ্যাঁ, কি জানতে চান বলুন।
5: আমি তো পরামর্শ নিতে চাচ্ছি, আমার পুকুরে লাল সোনা হইছে পানির উপর, 80% পুকুরের এরিয়া।
0: ও, 80%,
5: মানে কিভাবে
0: লাল শেওলা?
4: লাল শেওলা হয়েছে আপনার পুকুরের গভীরতা কেমন, গভীর কি বেশি না কম?
5: গভীরতা 5 ফুট।
0: 5 ফুট,
4: আচ্ছা। আপনার পুকুরে কি গ্রাস কার্প আছেন? আছে খাবার দিয়েছেন আপনি ব্যবহার করেন, হ্যাঁ, এক। আর হচ্ছে পানির গভীর যদি কম থাকে কোনো অংশে, সূর্যের আলো সরাসরি যদি মাটিতে চলে যায় তাহলেও শ্যাওলা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখন যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে উপর থেকে নেট, হালকা নেট দিয়ে, ওই যে ব্লু নেট, এটা দিয়ে সরায় নিতে পারেন কিছু মেকানিক্যালি। আর হচ্ছে চুন প্রয়োগ করবেন, এবং সাথে কিছু বায়োলজিক্যাল কন্ট্রোলের জন্য আপনি গ্রাস কাপ মাছ
0: দিতে পারেন,
4: দিতে পারেন,
0: এইটা দিলে আপনার সুবিধা, খাবার খাবারও দেওয়া লাগবে না, সব পরিষ্কার,
4: খাবার কম কমায় দিবেন, তারপরে হচ্ছে গিয়ে জাল টেনে একটু কমানোর চেষ্টা করবেন, আর হচ্ছে চুন প্রয়োগ করবেন এবং গ্রাস কাপ মাছ ছাড়ে ছেড়ে দিবেন, তাহলে কন্ট্রোল হয়ে যাবে।
0: ধন্যবাদ, ধন্যবাদ, আপনি আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। তা আমরা আর একটা ফোন নিতে পারবো, দেখো
2: একটা ফোন নেব,
0: হ্যাঁ নাও।

0: গুলো বেশ বাড়তি হবে, তাই না? মাছের খাবার হয়ে গেল,
1: হ্যালো,
0: জি বলুন তাড়াতাড়ি, আমাদের সময় নেই, তাড়াতাড়ি প্রশ্ন করুন, কি জানতে চান?
2: প্রশ্ন থাকলে বলেন।
0: হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা সচেতন হবেন, আপনারা সবাইকে বলবেন, তাহলে মাছ আবার মাছ মাছের সমৃদ্ধি হবে। ধন্যবাদ, আচ্ছা আপনাকে ধন্যবাদ। আজ আমরা শুনলাম কি উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ ব্যবস্থাপনা এবং অভয়শ্রম সৃষ্টি আলোচনা করলেন জনাব এটিএম তৌফিক মাহমুদ, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, চলো
2: আল্লাহ হাফেজ, মনে ভাই চলো আল্লাহ হাফেজ।

0: চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানে শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান, তত্ত্বাবধানে ছিলেন রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড

0: তাহলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।

শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজেই ওই জায়গায় বসে পড়বে। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছ। আল-হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কিয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। গোপনে দান সৎকা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। মানুষ যখন সাওয়াবের নিয়তে তার পরিবার পরিজনের জন্য খরচ করে, সে সাওয়াবের সৎকা পায়। যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য এলেম শিখেছে, কিয়ামতের দিন সে বেহেশতের ঘ্রাণও পাবে না। আল হাদিস।
3: শ্রোতা বন্ধু, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ, শিল্পী শামিমারা আলী, গীতিকার কাজী নজরুল ইসলাম।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন থেকে পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh, Betar. The news read by S.M. Rafiq. The national budget for the 2026-27 fiscal year will be placed in the Jatiya Shongshot tomorrow. The proposed budget will be placed aiming to advance Bangladesh's transition towards a more investment-driven trillion-dollar economy through higher growth targets, regulatory reforms, and expanded fiscal measures. The total outlay of the budget is likely to be set at 9.38 lakh crore taka, the largest national budget in the country's history. This will be the first budget of the BNP government, this time following a landslide victory in parliamentary election held on February 12 this year. Prime Minister and Leader of the House, Tariq Rahman, has said 60,000 families have been provided financial assistance through family cards. Family cards will be given to 41,20,000 women in the next budget. He told these at Jatiya Shongshot in a question and answer session today. The Jatiya Shongshot resumed its sitting this afternoon with Speaker Major Retired Hafizuddin Ahmed Birbikram in the chair. The Prime Minister said necessary reforms will be made to ensure accountability of the administration. He said the government is seriously considering the issue of vacant posts in various departments and the recruitment process will be started as soon as possible. In response to a question, Tariq Rahman said the government believes in equal development of the country. He said development will be ensured in the constituency of opposition member of the parliament. Prime Minister Tariq Rahman has said the government is modernizing the armed forces and police to perform their duties in UN peacekeeping missions and other international assignments. He made the remarks at a program at Shena Kunjo in Dhaka Cantonment, marking the International Day of UN Peacekeepers today. The Prime Minister recalled the deep respect the brave peacekeepers around the world who have sacrificed their lives while fulfilling the great responsibility of establishing global peace. He said since 1988, 175 Bangladeshi peacekeepers have been martyred while performing their duties as members of the UN peacekeeping missions, while many others have been injured. Tariq Rahman prayed for forgiveness of the departed souls and said the sacrifice of the martyrs as members of the UN peacekeeping missions would remain as a shining example not only for Bangladesh but also for anti-war and peace-loving people around the world. He appreciated the UN peacekeepers for their dedication, courage and professionalism while serving far from their families in challenging environments. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakaz Hussain has said Shaheed President Ziaur Rahman had taken the first historic step in bringing healthcare services to the doorsteps of rural people. He made the remarks while addressing a discussion titled Contribution of Shaheed Ziaur Rahman to the Modernization of Bangladesh's Healthcare System and the Current Context at the National Press Club in the capital today, highlighting various initiatives taken by Ziaur Rahman for the development of the healthcare sector. He said, Shaheed Ziaur Rahman was the first statesman to ensure healthcare services for ordinary rural people and was a true pioneer of the country's health sector. The minister said former Prime Minister Begum Khaleda Zia later upgraded the 31-bed hospitals to 50-bed facilities following the path shown by Shaheed Zia. He said Prime Minister Tariq Rahman has decided to upgrade all existing 31-bed to 50-bed hospitals to 100-bed hospitals as a continuation of the healthcare system. Vice President of Ziaur Rahman Foundation, Dr. Zubaida Rahman, has called for the building a livable world for future generations through tree plantation. She said the remarks while inaugurating the month-long tree plantation program in the Search for Future Scientists Science Fair 2026 as a chief guest at Dhaka University premises today. Ziaur Rahman Foundation organized the tree plantation on the occasion of the 45th martyrdom anniversary of the great proclaimer of independence, Shaheed President Ziaur Rahman Bir Uttam. Dr. Zubaida Rahman said teachers and students can play an important role in discovering scientific solutions to various problems facing the country. The FIFA World Cup Football 2026 will kick off tomorrow. The World Cup Football is being arranged jointly in the United States, Canada and Mexico. The first match will start at 1 a.m. Bangladesh time tomorrow night in the Mexican City Stadium, with inaugural match between South Africa and host Mexico. Finally, weather in Focus Valley, Team 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Tangail, Mamensingh, Dhaka, Faridpur, Madharipur, Jashor, Kushtia, Khulna, Kumilla, and Sylhet. River ports in these areas are to highest cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামীকাল প্রথমবারের মতো জাতীয় সংসদে আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোয় ওসিপি, নুট্রি কপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় দুটি পৃথক লটে মোট 60,000 মেট্রিক টন টিএসপি আর সার আমদানির প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে 522,94,185 টাকা। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। এদিকে ভোমরা ও বুড়িমারি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে প্রায় 474 কোটি টাকার দুটি পূর্ত প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মাধ্যমে দুটি বন্দরে পার্কিং ইয়ার্ড, শেড এবং ওয়ার হাউস সহ বিভিন্ন সুবিধা সম্প্রসারণ করা হবে। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পৃথক এই দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 233,11,44,694 টাকা। এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট স্থল বন্দর দুটির আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাণিজ্য সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে গত মাসে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে 8,000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 21 ও 29 মে দুই দফায় আসামের নুমালি গড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে এ পরিমাণ পরিশোধিত ডিজেল দেশে আনা হয়। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডেপুটি ম্যানেজার বলেন, একইভাবে আমন মৌসুমকে সামনে রেখে চলতি মাসেও আরও 8,000 মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা চলতি অর্থবছরের 8ই জুন পর্যন্ত 33.74 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 18.73% বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের 8ই জুন একদিনেই প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে 107.94 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ 6,590 টাকা কমিয়ে 2,22,782 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,12,635 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,82,250 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,424 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের সামান্য পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 391টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 149টি, কমেছে 178টি এবং অপরিবর্তিত ছিল 64টি। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 2 পয়েন্ট কমে অবস্থান করছে 5,516 পয়েন্টে। আজ ডিএসইতে 1,210.5 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 1,387.84 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা এবং থাই বাদ বিক্রয় 3.76 টাকা, ক্রয় 3.69 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এবারে রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা, গ্রন্থনা পপিরানী দাস।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, সুরের মেলা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানের প্রারম্ভে আমরা এমন এক গান শুনব যা আমাদের মনের বাগানে ভালোবাসার ফুল ফোটাবে এবং মনের বাগানে ফুলের সুবাস ছড়াবে।
0: সুরের মেলা অনুষ্ঠানের শুরুতেই শিল্পী কুমার বিশ্বজিতের কণ্ঠে শুনব তুমি রোজ বিকেলে আমার বাগানে। গানটির গীতিকাব্যকার মাহফুজুর রহমান মাহফুজ ও সুরকার শেখ সাদি খান।

0: জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সে নিজের মন খুলে তার মনের কথা কাউকে বলতে পারে না। তখন তার মনের মধ্যে চাপা কষ্ট তাকে অনেক কিছু থেকে দূরে সরিয়ে দেয়, আর তখন মনে হয় কেউ তার মনের খবর রাখুক। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের গান মনের খবর কেউ রাখে না।
1: গানটি গীতিকাব্য করেছেন ডক্টর সৈয়দ তৌফিক জোহরি ও আলী আফতাব লোনির সুরে। গানটি পরিবেশন করবেন রাকিবা ইসলাম ঐশী।

0: মানুষ যখন কারো প্রেমে পড়ে, তখন সেই প্রিয় মানুষটির দুষ্টুমিষ্টি হাসিতে নিজেকে হারিয়ে ফেলে। সেই প্রিয় মানুষটির হাসি মনকে উদাসী করে তোলে। তখন মনে হয় প্রিয় মানুষটিকে আরো বেশি করে ভালোবাসায় ভরিয়ে রাখি।
1: আর এই রকমই একটি গান, ওই মিষ্টি মুখের দুষ্ট হাসি। গানটির গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ ও সুরকার মোহাম্মদ আসাদুজ্জামান খান। আর এই গানটির শিল্পী মোহাম্মদ আমিনুল ইসলাম রুমেল এর কণ্ঠে। চলুন শুনে আসি।

0: একই শহরে দুজন থাকি, মাঝখানে শুধু দূরত্বের এক অদৃশ্য দেয়াল। ব্যস্ত শহরের কোলাহলে হারিয়ে যাই আমাদের না বলা কথা আর না হওয়া দেখাগুলো। শহরটা একই রয়ে গেছে, শুধু বদলে গেছে আমাদের পথ চলা। শ্রোতা বন্ধুরা, আমাদের শেষ নিবেদন, তুমি থাকো যে শহরে।
1: শিল্পী নিশিতা বড়ুয়ার কণ্ঠে আমরা গানটি শুনব। গানটির গীতিকাব্যকার হোসেনারা বেগম জলি ও সুরকার সুজেয় শ্যাম।

0: সুপ্রিয় শ্রোতা, আবারও কথা হবে সুরের মেলা পরবর্তী আয়োজনে। শেষ করছি আমাদের আজকের আয়োজন।
1: অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি রানী দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা,
0: আমি শিমুল হোসেন, সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান,
1: এবং সুরের মেলা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান।
1: Good afternoon, dear learners. I hope all of you are well by the grace of the Almighty Allah. I welcome all of you at today's English learning program, Let's Speak English. স্টুডিওতে আমার সাথে দুজন শিক্ষার্থী উপস্থিত আছেন। Let's introduce with them.
2: Hello, I'm Oshurjo Khairul Oishi. I'm a student of the University of Dhaka.
3: Hello, I'm Farhan Khan. I welcome all of you at today's program.
1: Thank you, Oishi and Farhan, for coming to our studio for this program. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হল গেটিং আপ আর্লি। গেটিং আপ আর্লি এই বিষয়বস্তুটির উপরে ভিত্তি করে আমরা একটি শর্ট কনভারসেশন শুনব। কনভারসেশনটি শুনবার আগে কনভারসেশনটিতে ব্যবহৃত বেশ কয়েকটি শব্দের অর্থ যা তোমাদের কাছে পরিচিত হতে পারে বা অপরিচিত মনে হতে পারে সেগুলো নিয়ে কথা বলব। The first word is amazing, A-M-A-Z-I-N-G. This is an adjective that is mean.

0: program.
1: Thank you, Oishi and Farhan, for coming to our studio for this program. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হল Getting Up Early. Getting Up Early. এই বিষয়বস্তুটির উপরে ভিত্তি করে আমরা একটি শর্ট কনভারসেশন শুনব। কনভারসেশনটি শুনবার আগে কনভারসেশনটিতে ব্যবহৃত বেশ কয়েকটি শব্দের অর্থ যা তোমাদের কাছে পরিচিত হতে পারে বা অপরিচিত মনে হতে পারে সেগুলো নিয়ে কথা বলব। The first word is amazing, A-M-A-Z-I-N-G. This is an adjective that is mean.

ডিয়ার লার্নার্স, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হল গেটিং আপ আর্লি। গেটিং আপ আর্লি এই বিষয়বস্তুটির উপরে ভিত্তি করে আমরা একটি শর্ট কনভারসেশন শুনব। কনভারসেশনটি শুনবার আগে কনভারসেশনটিতে ব্যবহৃত বেশ কয়েকটি শব্দের অর্থ যা তোমাদের কাছে পরিচিত হতে পারে বা অপরিচিত মনে হতে পারে সেগুলো নিয়ে কথা বলব। The first word is amazing, A-M-A-Z-I-N-G. This is an adjective that is

0: সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনবেন মনির হোসেন ও ফারজানা আফরিন ইভার কণ্ঠে। গানটির কথা লিখেছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু সচেতনতামূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস?

0: তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা
2: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা আসসালামু আলাইকুম।
0: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
0: জি আপা শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
0: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
0: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
0: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
0: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এবারে শুনবেন নজরুল সংগীত, শিল্পী সাজিয়া সুলতানা পুতুল।

এ ডবল এন ইউএল অ্যানাল, এগুলো সব কিন্তু ভার্ব। অ্যানাল, রিপিল আর ই পি ই এল রিপিল, স্ক্রাফ এস সি আর এ পি স্ক্রাফ মানে উঠিয়ে দেওয়া, তুলে দেওয়া, আইনগতভাবে সেগুলো নিষিদ্ধ করা, এই শব্দগুলো মূলত আইনের শব্দ। এরাডিকেট ই আর এ ডি আই সি এটি এরাডিকেট। কোয়াশ কিউ ইউ এ এস এ স্কোয়াশ। এক্সপান্স ই এক্স পি ইউ এন জি এক্সপান্স। নালিফাই এন ইউ ডবল এল আই এফ ওয়াই নালিফাই। তো শব্দগুলো মনে রাখতে হবে, আমি আরও একবার বলছি, কারণ শব্দ ধরে রাখা বেশ কঠিন কাজ। অ্যাবলিশ শব্দের অর্থ হলো বিলোপ করা, ভার্ব, নাউন হলো অ্যাবলিশন, সিনোনিমস হচ্ছে অ্যানাল, রিপিল, স্ক্রাফ, এরাডিকেট, কোয়াশ, এক্সপান্স, নালিফাই, এইগুলো হলো অ্যাবলিশের সিনোনিমস। আর বিপরীত শব্দ হলো রিটেইন, তুলে দেওয়ার এটা সে ধরে রাখা, অক্ষুণ্ণ রাখা, রিটেইন, এগুলো শব্দের অ্যান্টোনিম হলো রিটেইন, আর ই টি এ আই এন রিটেইন মানে ধরে রাখা, বাতিল না করা, রিটেইন। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে বিরত থাকা, অ্যাবস্টেইন শব্দটি হচ্ছে ভার্ব। তো সিনোনিম কি হতে পারে, আচ্ছা অ্যাবস্টেনশন এর একটা নাউন হতে পারে, অ্যাবস্টেনশন, অ্যাবস্টেনশন মানে বিরত থাকা, এটা নাউন ফর্ম, অ্যাবস্টেইন ভার্ব, নাউন ফর্ম হলো অ্যাবস্টেনশন। সিনোনিম কি কি হতে পারে, রিফ্রেইন বিরত থাকা, রিফিউজ, রিফিউজ মানে গ্রহণ না করা, বিরত থাকা, ডিক্লাইন, ডিক্লাইন এই ডিক্লাইন মানে হচ্ছে বিনার সাথে না বলা। হ্যাঁ, কেউ আমাকে এক কাপ চা দিল বা সিগারেট দিল, আমি বলছি সরি, এই যে এই এই যে আমরা মানে এটাকে ডিক্লাইন করলাম, মানে গ্রহণ করতে অস্বীকার করা, বিনয়ের সাথে এটা ডিক্লাইন করা। কুইট কিউ আই টি কুইট। রিনাউন্স শান এস এস ইউন শান। ফরগো ডিসকার্ড, এগুলো হলো মূলত বিরত থাকা। এই যে বিরত থাকার যে শব্দ সিনোনিমসগুলো হলো, আমি আবার বলি, রিফ্রেইন, রিফিউজ, রিফিউজ মানে অস্বীকার করা, গ্রহণ করতে অস্বীকার করা, ডিক্লাইন ডি সি এল আইন ডিক্লাইন, কুইট কিউ ইউ আই টি কুইট বাদ দেওয়া, রিনাউন্স, রিনাউন্সও একই ধরনের শব্দ বাদ দেওয়া, শান এস এস ইউ এন শান, ফরগো ডিসকার্ড একই ধরনের শব্দ যার অর্থ হলো বিরত থাকা, গ্রহণ করতে অস্বীকার করা, বাদ দেওয়া, অস্বীকার, গ্রহণ করতে অস্বীকার করা, বিরত থাকা, এই শব্দগুলো মূলত এই ধরনের শব্দ। আচ্ছা, এর অ্যান্টোনিম কি হতে পারে, বিপরীত শব্দ, বিপরীত শব্দ হচ্ছে পছন্দ করা, তাহলে এগুলো অপছন্দ করা, বাদ দেওয়া, আর হচ্ছে যে অ্যান্টোনিমস হলো হচ্ছে বিপরীত শব্দ হলো চুজ করা, পছন্দ করা, প্রেফার করা, অগ্রাধিকার দেওয়া, অপ্ট মানে কোনো কিছু গ্রহণ করা, অপ্ট ওপিটি অপ্ট, এইগুলো হলো অ্যান্টোনিমস। আমি আবার বলি, অ্যাবস্টেইনের যে সিনোনিমসগুলো হলো রিফ্রেইন, রিফিউজ, ডিক্লাইন, কুইট, রিনাউন্স, শান, ফরগো, ডিসকার্ড, অ্যান্টোনিম হলো চুজ, অপ্ট, প্রেফার। পরের শব্দ যেটি সেটা হচ্ছে অ্যাকুমিউলেট, অ্যাকুমিউলেট মানে হচ্ছে মজুদ করা, মজুদ করা। তো এই এটি একটি ভার্ব, এর নাউন ফর্ম অ্যাকুমিউলেশন, অ্যাকুমিউলেশন এর সে নাউন ফর্ম। এখন এই যে অ্যাকুমিউলেট এর সিনোনিমসগুলো কি কি সিনোনিমস হতে পারে, অ্যাকুমিউলেট কালেক্ট, অ্যাকুমিউলেট সিনোনিম হলো কালেক্ট। তারপরে আছে অ্যামাস এ এম এ ডবল এস অ্যামাস, হোল্ড, পাইল আপ, গ্যাদার। আমি শব্দগুলো আবার বলি, সিনোনিমস কি কি হতে পারে, সেটা হচ্ছে কালেক্ট, অ্যামাস, হোল্ড, পাইল আপ, গ্যাদার। কালেক্ট অ্যামাস এ এম এ ডবল এস অ্যামাস, হোল্ড এই যারা মজুদারকারী এদেরকে বলে, ওই যে এদের এই শব্দটি আমরা ব্যবহার করি, হোল্ডিং মজুদারি, হোল্ডিং, পাইল আপ জমা করা, গাদা করা, পাইল আপ গ্যাদার একত্রিত করা, এগুলো হলো অ্যাকুমিউলেট এর সিনোনিমস। অ্যান্টোনিমস কি হতে পারে, অ্যান্টোনিমস হলো হতে পারে সেটা হচ্ছে যে ডিসপার্স ছড়িয়ে দেওয়া, স্ক্যাটারও একই ধরনের শব্দ, ছড়িয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট বন্টন করা, তাহলে ঠিক বিভিন্ন শব্দ হলো ডিসপার্স, স্ক্যাটার, ডিস্ট্রিবিউট। পরের শব্দটি হলো অ্যাকনলেজ, অ্যাকনলেজ স্বীকার করা বা গ্রহণ করা, অ্যাকনলেজ, অ্যাকনলেজ সিনোনিম অ্যাকনলেজ, এর নাউন কি হতে পারে, এটা হচ্ছে ভার্ব, নাউন হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট। সিনোনিমস কি হতে পারে, সিনোনিমস হলো অ্যাডমিট স্বীকার করা, অ্যাকসেপ্ট

0: গ্রহণ করা, ইনডোরস একই ধরনের শব্দ সমর্থন করা, গ্রান্ট মঞ্জুর করা। তো শব্দগুলো আমি আরেকবার বলি, অ্যাকনোলেজার, অ্যাডমিট, অ্যাকসেপ্ট, এন্ডোর্স, গ্রান্ট। আর বিভোজ শব্দ হলো ডিনাই বা রিজেক্ট, ডিনাই বা রিজেক্ট। শব্দগুলো আমি আবার বলি যে অ্যাকনোলেজ, অ্যাকনোলেজের আছে আছে স্বীকার করা বা গ্রহণ করা। নাউন ফর্ম হলো অ্যাকনোলেজমেন্ট। সিনোনিমস হলো অ্যাডমিট, অ্যাকসেপ্ট, এন্ডোর্স, গ্রান্ট। অ্যাডমিট, অ্যাকসেপ্ট, এন্ডোর্স, গ্রান্ট, এগুলো হলো সিনোনিমস। আর অ্যান্টোনিমস হলো ডিনাই, রিজেক্ট, অস্বীকার করা, রিজেক্ট করা, বাতিল করে দেওয়া। এরপরের শব্দটি হলো অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস মানে খারাপ কাজে সহায়তাকারী, কোনো একটা খারাপ কাজ সংগঠিত যে সহায়তা করে সেই তাকে আমরা অ্যাকমপ্লিস বলি। অ্যাকমপ্লিস মূলত কোনো খারাপ কাজের অংশীদার যে তাকে আমরা অ্যাকমপ্লিস বলি। তো এটা নাউন। সিনোনিমস কী কী হতে পারে? কোলাবোরেটর, কোনো একটা খারাপ কাজ হয়েছে, কোনো ধরনের খুনকারী হতে পারে, লুটপাট হতে পারে, বড় ধরনের কোনো যুদ্ধবিগ্রহে যে সহায়তাকারী যারা খারাপ কাজে সাহায্য করেছে তাদেরকে আমরা কোলাবোরেটর বলি। কোলাবোরেটর, COLLABORATOR, কোলাবোরেটর। আচ্ছা, আর কী হতে পারে সিনোনিমস? অ্যাবেটার, ABETER, অ্যাবেটার। কোহোল্ট, COHORT, কোহোল্ট। আর আছে অ্যাক্সেসরি, ACCESSORY, অ্যাক্সেসরি। শব্দগুলো আমি আবার বলি, অ্যাকমপ্লিস, ACCOMPLICE, ACCOMPLICE, অ্যাকমপ্লিস হচ্ছে যে খারাপ কাজে যারা সহায়তা করে, সাহায্যকারী, তাদেরকে অ্যাকমপ্লিস বলা হয়। এর সিনোনিম হলো কোলাবোরেটর, অ্যাবেটার, কোহোল্ট, অ্যাক্সেসরি। অ্যান্টোনিম কী হতে পারে? তাহলে আছে যে এই খারাপ কাজে এগুলো যারা সহায়তাকারী তাদেরকে বলা হয়। অ্যান্টোনিম হচ্ছে প্রতিদ্বন্দ্বী, রাইভাল, অ্যান্টাগনিস্ট, রাইভাল, অ্যান্টাগনিস্ট, রাইভাল প্রতিদ্বন্দ্বী, অ্যান্টাগনিস্ট হচ্ছে প্রতিপক্ষ, অ্যান্টাগনিস্ট হচ্ছে প্রতিপক্ষ, রাইভাল, অ্যান্টাগনিস্ট। সিনোনিম আরেকবার বলি, কোলাবোরেটর, অ্যাবেটার, কোহোল্ট, অ্যাক্সেসরি। কোলাবোরেটর, অ্যাবেটার, কোহোল্ট, অ্যাক্সেসরি, এগুলো হলো অ্যাকমপ্লিসের সিনোনিমস। অ্যান্টোনিমস হলো রাইভাল, অ্যান্টাগনিস্ট। এরপরে যে শব্দটি, শব্দটি হচ্ছে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট, ADEQUATE, অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট শব্দটি কিন্তু অ্যাজেক্টিভ, পর্যাপ্ত, অ্যাডিকুয়েট হচ্ছে পর্যাপ্ত, অ্যাজেক্টিভ। এর নাউন কি? অ্যাডিকুয়েসি, অ্যাডিকুয়েসি হলো নাউন ফর্ম। তো সিনোনিম কি? সিনোনিম হচ্ছে সাফিসিয়েন্ট, অ্যাডিকুয়েট পর্যাপ্ত, এর সিনোনিম হলো সাফিসিয়েন্ট, এনাফ, প্লেন্টি, সাফিসিয়েন্ট, এনাফ, প্লেন্টি। আমরা এনাফ বলি, এনাফ না, শব্দটা হচ্ছে ইনাফ, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি, এগুলো হলো সিনোনিমস। অ্যান্টোনিমস হলো অ্যাডিকুয়েটের বিভূত শব্দ হলো ইনঅ্যাডিকুয়েট, একটা ইন লাগাই দিলে বিভূত শব্দ হয়ে গেল, অ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট। তো এ হলো অ্যান্টোনিমস। আমি আবার বলি, অ্যাডিকুয়েট শব্দটি অ্যাজেক্টিভ, পর্যাপ্ত বা প্রচুর, অ্যাডিকুয়েট। নাউন ফর্ম হলো অ্যাডিকুয়েসি। সিনোনিমস হলো সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি, সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি। সাফিসিয়েন্ট, SUFFICIENT, সাফিসিয়েন্ট, ইনাফ, ENOUGH, ইনাফ। আর একটা হচ্ছে প্লেন্টি, প্রাচুর্য, পর্যাপ্ত, প্লেন্টি। অ্যান্টোনিম হলো ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট, ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট। পরের শব্দটি হচ্ছে অ্যাডভার্স। অ্যাডভার্স হচ্ছে প্রতিকূল, মানে খারাপ অবস্থা যেটা, অ্যাডভার্স, অ্যাজেক্টিভ ফর্ম। নাউন ফর্ম হলো অ্যাডভার্সিটি, প্রতিকূলতা, অ্যাডভার্স প্রতিকূল, নাউন হলো অ্যাডভার্সিটি, প্রতিকূলতা। সিনোনিমস, সিনোনিমস হচ্ছে কন্ট্রারি, CONTRARY, কন্ট্রারি, হোস্টাইল, কন্ট্রারি মানে প্রতিকূল, হোস্টাইল মানে শত্রু, ভাবাপন্ন, হোস্টাইল, কন্ট্রারি, হোস্টাইল, ডিজাস্ট্রাস, ডিজাস্ট্রাস, ডিজাস্টার মানে বিপদ, বিপদ বা কোনো ঝুঁকি, ডিজাস্টার, ওটার অ্যাজেক্টিভ ফর্ম ডিজাস্ট্রাস, আনলাকি। আর আছে আনফেভারেবল, এগুলো সবই যে অ্যাডভার্সের সিনোনিম। কেন আমি অ্যাডভার্স শব্দের অর্থ হলো প্রতিকূল, আর তার সিনোনিমস হলো কন্ট্রারি, হোস্টাইল, ডিজাস্ট্রাস, আনলাকি, আনফেভারেবল। আর অ্যান্টোনিম, অ্যান্টিমিসে, ওই যে আগে বললাম আনফেভারেবল, আর বিভিন্ন শব্দ হচ্ছে ফেভারেবল, প্রতিকূল, আর তার বাংলা হলো অনুকূল, ফেভারেবল, বেনিফিশিয়াল, ফ্রেন্ডলি, ফেভারেবল, বেনিফিশিয়াল, ফ্রেন্ডলি, এগুলো হলো অ্যান্টোনিমস। তা আমি শব্দটি আবার বলি, সিনোনিমসের অনুরূপ শব্দ হলো সিনোনিমস, মানে অনুরূপ শব্দ হচ্ছে কন্ট্রারি, হোস্টাইল, ডিজাস্ট্রাস, আনলাকি, আনফেভারেবল। আর অ্যান্টোনিমস হচ্ছে বিপরীত শব্দ হলো ফেভারেবল, বেনিফিশিয়াল, ফ্রেন্ডলি। পরের শব্দটি হলো অ্যালার্মিং, মানে ভীতিকর। অ্যালার্মিং শব্দটি অ্যাডজেক্টিভ ফর্ম, ভীতিকর অ্যাডজেক্টিভ ফর্ম। আর সিনোনিম কি হতে পারে? সিনোনিম হতে পারে হচ্ছে টেরিবল, ওমিনাস, স্ক্যারি, এসসিআর ও স্ক্যারি, ফিয়ারফুল, হরিফাইং, শকিং, অ্যাপালিং, গ্রুসাম। সিনোনিমগুলো আবার বলি। শ্রোতা বন্ধুরা, একটা দিন মনে রাখতে হবে যে এই ভোকাবুলারি শেখাটা বেশ কঠিন কাজ, তো এটা বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে পরে এগুলো শেখা সহজ হয়ে যাবে। আর ভোকাবুলারি যদি সমৃদ্ধ না হয়, সমৃদ্ধ না হলে কিন্তু ভালো ইংলিশ বলা যায় না। ভালো ইংলিশ বলতে গেলে সেটা অবশ্যই অবশ্যই একটা মানে বড় ধরনের একটা শব্দ ভাণ্ডার থাকতে হবে, এবং তার জন্য মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো তাহলে হচ্ছে যে অ্যালার্মিং হচ্ছে ভীতিকর। তো যেমন বলি অ্যালার্মিং সিচুয়েশান, ভীতিকর একটা অবস্থা, অ্যালার্মিং সিচুয়েশান। তো তাহলে হচ্ছে যে সিনোনিম হলো টেরিবল, ওমিনাস, স্ক্যারি, ওমিনাস OMINOUS, স্ক্যারি SCARY, স্ক্যারি, ফিয়ারফুল, হরিফাইং, হরিফাই থেকে হরিফাইং, শকিং, SHOCK, শকিং, অ্যাপালিং, APPALING, অ্যাপালিং। আরেকটা হচ্ছে গ্রুসাম, GRUE, গুরু, SOME, গ্রুসাম। টেরিবল, ওমিনাস, স্ক্যারি, ফিয়ারফুল, হরিফাইং, শকিং, গ্রুসাম, অ্যাপালিং। আর বিপরীত শব্দ হলো কমফোর্টিং, সুতিং। তাহলে এগুলো হচ্ছে ভয়ঙ্কর, ভীতিকর, আর এটা হচ্ছে আনন্দঘন, প্লিজিং। হ্যাঁ, কমফোর্টিং, সুতিং, রিল্যাক্সিং, প্যাসিফাইং, ট্যাঙ্কুলাইজিং। তা একটা আছে ভীতিকর, আর একটা আছে আনন্দঘন, আছে কমফোর্টিং, সুতিং, SOOTH, সুতিং, রিল্যাক্সিং, RLAX, রিল্যাক্সিং। তারপরে আছে প্যাসিফাইং, PACIFYING, প্যাসিফাইং, প্যাসিফাইনের শান্ত করা, তার অ্যাডজেক্টিভ প্যাসিফাইং, ট্র্যাঙ্কুলাইজিং, ট্র্যাঙ্কুলাইজিং, এগুলো হলো অ্যান্টোনিম। তা আমি শব্দগুলো আবার বলি, অ্যালার্মিং আছে ভীতিকর, আতঙ্কজনক, আতঙ্কজনক। এর সিনোনিম হলো টেরিবল, TERRIBLE, টেরিবল, ওমিনাস, OMINOUS, ওমিনাস, স্ক্যারি, SCARY, স্ক্যারি, ফিয়ারফুল, FEAR, ফিয়ারফুল, হরিফাইং, HORRIFYING, হরিফাইং, শকিং, অ্যাপালিং, গ্রুসাম। এগুলো হলো এই অ্যালার্মিংয়ের সিনোনিম। অ্যান্টোনিমগুলো হলো কমফোর্টিং, সুতিং, সুতিং, রিল্যাক্সিং, ট্র্যাঙ্কুলাইজিং, প্যাসিফাইং। এরপরের যে শব্দটি হলো আকর্ষণ করা, আকর্ষণ, অ্যালিউর, অ্যালিউর হচ্ছে আকর্ষণ করা বা প্রলুব্ধ করা, অ্যালিউর, ALLUR, অ্যালিউর, আকর্ষণ করা বা প্রলুব্ধ করা। তো সিনোনিম হতে পারে সে অ্যাট্রাক্ট, কোক্স, COX, কোক্স, এনটিস, ENTIC, এনটিস, এনসেনিয়ার। এখানে একটু বলার দরকার, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা ইয়ার থাকে, একটা অন্তর্নিহিত একটি অর্থ থাকে, মানে সেটা নেগেটিভ বা সেটা পজিটিভ বা বিশেষ কোনো অর্থ ইঙ্গিত করে। প্রত্যেক সময় এটা অ্যানোটেশন থাকে, একটা ইঙ্গিত বহতা থাকে। এই যে অ্যালোর শব্দটা আকর্ষণ করে, এটা কিন্তু নেতিবাচক অর্থে, এটা খারাপ কিছু। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তো অ্যালোরটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খারাপ কিছু আমরা বুঝি। তো এই সিনোনিমস হচ্ছে অ্যাট্রাক্ট, কোক্স, COX, কোক্স, এনটিস, ENTIC, এনটিস, এনসেনিয়ার, সিডিউস, টেম্পট, অ্যাট্রাক্ট, কোক্স, COX, কোক্স, এনটিস, ENTIC, এনটিস, এনসেনিয়ার। যে এনসেনিয়ার শব্দটি বললাম, সেনিয়ার মানে হচ্ছে ফাঁদ, আর এনসেনিয়ার মানে ফাঁদে ফেলা। সিডিউস, সিডিউসের প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা অর্থ, এক্স্যাক্টলি প্রত্যেক একটি শব্দ আরেকটির সাথে হুবহু কিন্তু এক না। সিনোনিমগুলো, দুটো সিনোনিম কখনো এক না। সিডিউস, সিডিউস একটা বিশেষত্ব ব্যবহৃত হয়, কাউকে ফুসলিয়ে নিয়ে যাওয়া, সিডিউস। তার প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, যদিও আমরা কাছাকাছি অনুরূপ শব্দ, তথাপি এর মধ্যে পার্থক্য রয়ে গেছে। শব্দগুলো আবার বলি, অ্যাট্রাক্ট, কোক্স, এন্টিস, ইএনটিআইস, এন্টিস, এনসিনিয়ার, সিডিউস, এসিডিউ, সিডিউস, টেম্পট, টিএম, পিটি, টেম্পট, আকর্ষণ করা। তো এগুলো হলো মূলত এই যে অ্যালাউর, অ্যালিউর, অ্যালিউর সিনোনিম, আকর্ষণ করা। তো এইগুলো, এরপরে যে শব্দটা, সে শব্দটা আছে অ্যামালগামেট। অ্যামালগামেট আছে মিশ্রিত করা, এটা ভার্ব। এর নাউন ফর্ম হলো অ্যামালগামেশন। সিনোনিম কি হতে পারে? এই যে বললাম যে মিশ্রিত করা, একত্রিত করা, ব্লেন্ড, কম্বাইন, মিঙ্গল, মিক্স, ব্লেন্ড। ওই যে ব্লেন্ডার বলে না আমরা, একটা মেশিন আছে ব্লেন্ডার, তো ওইটা আছে যে, ওইটা আছে ই নাউন ফর্ম, আর এটা ব্লেন্ড আছে ভার্ব ফর্ম, অ্যামালগামেট আছে ভার্ব ফর্ম, সিনোনিম অনুরূপ শব্দ। সাথে মধ্যে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যখন একটা ওয়ার্ডের সিনোনিম ব্যবহার করবো তখন পার্টস পিস কিন্তু ঠিক থাকতে হবে। যদি অ্যামালগাম মূল শব্দটা আছে ভার্ব, কাজে সিনোনিমসগুলো অবশ্যই অবশ্যই ভার্ব হতে হবে। তো সিনোনিমস আছে ব্লেন্ড, কম্বাইন, মিঙ্গল, মিক্স, ব্লেন্ড, কম্বাইন, মিঙ্গল, এমআইএনজিএল, মিঙ্গল, মিক্স, এগুলো হলো সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে আলাদা করা, একত্রিত করা, আলাদা করা, সেপারেট, এসবিওর শব্দ, সেপারেট, আলাদা করা, আইসোলেট, সেপারেট বা আইসোলেট। এরপরে শব্দটা হচ্ছে অ্যানেক্স। অ্যানেক্স হচ্ছে সংযুক্ত করা বা দখল করা। অ্যানেক্স শব্দের অর্থ হলো সংযুক্ত করা, দখল করা, এই ধরনের শব্দ অ্যানেক্স। এর নাউন ফর্ম অ্যানেক্সেশন, অ্যানেক্সেশন নাউন ফর্ম। সিনোনিম, সিনোনিম হচ্ছে অ্যাটাচ, এ ডাবল টি এস, অ্যাটাচ, কানেক্ট, সি ও ডবল এন ই সি টি, কানেক্ট, অ্যাটাচ, কানেক্ট, জয়েন, ট্যাগ, ট্যাগ করা, হ্যাঁ, একটা সাথে একটা লাগিয়ে দেওয়া, ট্যাগ করা, অকুপাই, দখল করা। তো সংযুক্ত করা বা দখল করা হচ্ছে এর যে শব্দটি আমরা বলি সেটা হচ্ছে অ্যানেক্স। নাউন ফর্ম হচ্ছে অ্যানেক্সেশন। সিনোনিমস হলো অ্যাটাচ, কানেক্ট, জয়েন, ট্যাগ, অকুপাই, সিনোনিম। এইগুলো হলো অ্যানেক্সের সিনোনিমস। আমি আবার বলি শব্দগুলো, যে সিনোনিমস আছে অ্যাটাচ, এ ডাবল টি এস এস, অ্যাটাচ, কানেক্ট, জয়েন, ট্যাগ, অকুপাই। অ্যাটাচ করা, কানেক্ট করা, জয়েন করা, এগুলো সব একই ধরনের শব্দ, কিন্তু আমি আগে বলেছি যে শব্দগুলোর মধ্যে কিছু না কিছু তফাত আছে, পার্থক্য আছে। পরে যে শব্দটা সেটা হচ্ছে অ্যানাউন্স, ঘোষণা দেওয়া। তো এটি ভার্ব, এর নাউন ফর্ম হলো অ্যানাউন্সমেন্ট, নাউন ফর্ম। সিনোনিম কি হতে পারে অ্যানাউন্সের? ডিক্লেয়ার করা, প্রক্লেইম, ঘোষণা করা, নোটিফাই, নোটিশ দেওয়া, নোটিফাই করা, অ্যাডভার্টাইজ করা, ব্রডকাস্ট করা, এগুলো কাছাকাছি শব্দ। অ্যানাউন্সের কাছাকাছি শব্দগুলো এগুলো, ব্রডকাস্ট, ডিক্লেয়ার, প্রক্লেইম, নোটিফাই, অ্যাডভার্টাইজ, কাছাকাছি শব্দগুলো। তো এইগুলো হলো, আমি আবার বলি অ্যানাউন্স। অনেকে ভুল করে বলে অ্যালাউন্স, অ্যালাউন্স না, অ্যানাউন্স। তো অ্যালাউন্স কিন্তু ভিন্ন শব্দ, অ্যানাউন্স, ঘোষণা দেওয়া। সিনোনিমস ডিক্লেয়ার, প্রক্লেইম, নোটিফাই, অ্যাডভার্টাইজ, ব্রডকাস্ট। অ্যাপাল একটি শব্দ, অ্যাপাল মানে আছে হতবাক করা, এ ডবল পি এল, অ্যাপাল, হতবাক করা, বিস্মিত করা, অ্যাপাল, ভার্ব। এ সিনোনিমস হলো ফ্রাইটেন, ফ্রাইটেন, এফ আর আই জি এস টি এন, ফ্রাইটেন, ভীত করা, ভীত সন্ত্রস্ত করা, হরিফাই, এইস ও ডবল আর আই এফ আই, হরিফাই, স্কেয়ার, এস সি এ আর স্কেয়ার, শক, এস এস ও সি কে, শক, ডিসগাস্ট, এগুলো হচ্ছে সিনোনিমস। ফ্রাইটেন, হরিফাই, স্কেয়ার, শক, ডিসগাস্ট। অ্যাপাল এর অর্থ হলো হতবাক করা, বিস্মিত করা। এটা আগে আমি বলেছি যে প্রত্যেকটা শব্দের কিন্তু একটা কনোটেশনস থাকে। তো এইগুলো হচ্ছে এই যে হতবাক করা মানে নেগেটিভ অর্থে, বিস্মিত হওয়া, হ্যাঁ, তো সেগুলো হচ্ছে নেগেটিভ অর্থে। তো এই যে ফ্রাইটেন, হ্যাঁ, ফ্রাইটেন, ভার্ব, এগুলো সব কিন্তু ভার্ব। আমি আগে বলেছি যে আমাদের যে শব্দের আমরা সিনোনিম ব্যবহার করি অবশ্যই সেটা পার্টস পিসের মিল থাকতে হবে। অ্যাপাল শব্দটা ভার্ব, সুতরাং যে সিনোনিমগুলো আমরা ব্যবহার করবো সেটি অবশ্যই অবশ্যই সেটি ভার্ব হবে। তো ভার্বগুলো হলো ফ্রাইটেন, হরিফাই, এইসব ডবল আর আই এফ আই, হরিফাই, স্কেয়ার, শক, আর সে ডিসগাস্ট, এগুলো হলো সিনোনিমস। অ্যাপিস শব্দ অর্থ হলো শান্ত করা, অ্যাপিস, APPES অ্যাপিস শান্ত করা, শান্ত করা। সিনোনিমস হচ্ছে প্যাসিফাই শান্ত করা, PACIFY প্যাসিফাই, কাম CALM কাম, কাম মানে শান্ত করা, মিটিগেট প্রশমিত করা MITIGATE মিটিগেট, প্রপিশিয়েট PROPITIATE প্রপিশিয়েট, এইগুলো হলো অ্যাপিজের সিনোনিম। তো আমি আবার সিনোনিমসগুলো আবার বলি, প্যাসিফাই কাম মিটিগেট প্রপিশিয়েট, আরেকটা শব্দ হতে পারে কুল, কুল ডাউন করা বা কাম ডাউন, আমরা কাম বলি কিন্তু কাম ডাউনও হতে পারে, প্যাসিফাই কাম বা কাম ডাউন, মিটিগেট প্রপিশিয়েট কুল, এগুলো হলো শান্ত করা সিনোনিমস। অ্যান্টোনিমস হলো অ্যাগ্রাভেট মানে খারাপের দিকে যাওয়া, মানে কোনো খারাপ একটা জিনিস আরও বেশি খারাপের দিকে যাওয়া, সেটা হচ্ছে অ্যাগ্রাভেট, এটা হচ্ছে অ্যান্টোনিম। পরের শব্দটি হলো আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল শব্দটি কিন্তু অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। তো সিনোনিমস কী করতে পারে, আর্টিফিশিয়াল সিনোনিমস হচ্ছে আনন্যাচারাল অস্বাভাবিক, কৃত্রিম জিনিস কিন্তু অস্বাভাবিক আনন্যাচারাল। ফেক, ফেক মানে হচ্ছে আক্ষরিক অর্থ হচ্ছে ভুয়া বোগাস, আনরিয়েল কনকক্টেড ফ্যাব্রিকেটেড। আমরা একটা নিউজকে যখন বলি মানে সঠিক না, তখন এটাকে বলি ফেক কিংবা ফ্যাব্রিকেটেড বানিয়ে বলা, কনকক্টেড আনরিয়েল আনন্যাচারাল। তো শব্দগুলো হলো এই কৃত্রিম, কৃত্রিমের এই কাছাকাছি শব্দগুলো, যদিও একটি শব্দের সাথে একটি শব্দের হুবও মিল নেই, তবুও এই শব্দগুলো কাছাকাছি শব্দ। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের এই যে লার্নিং ইংলিশ ভোকাবুলারি, যেখানে মূলত আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো আলোচনা করেছি এবং একই সাথে পারসুয়েসিসগুলোও আমরা আলোচনা করেছি, যে একটি শব্দ সেটা কোন পারসুয়েসিস, সেটা নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, সেগুলো আমরা আলোচনা করেছি। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, সে বিষয়ে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা চলো ইংরেজি শিখি প্রযত্নাঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠানকে শেষ করছি।
1: এতক্ষণ চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান শুনলেন। গ্রন্থনা ও উপস্থাপনা প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাক কৃষ্ণের হামদ ও নাতে রাসুল শুনবেন।

পরপর দুখানি নাতে রাসুল শুনলেন। আল্লাহ তাআলার খাসবান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান আয়াত 63। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বৃহস্পতিতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন খালিদ হোসেনের কণ্ঠে একটি নাতের আসর।

0: নাতে রাসুল শুনলেন। খাদ্যদ্রব্যে ফরমালিন দেওয়া থেকে বিরত থাকি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে বেরজা নুরুজ্জামান। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এবছর দিনটি সরকারি ছুটি থাকায় দিবসটি আজ পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দেন। এদিকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিশ্ব শান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী আহত ও শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ বিভিন্ন কার্যক্রম। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক আজ মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের হাসিমপুর গ্রামে

0: শান্ত বিশ্বাসের বাড়িতে অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক প্রচার ও সমন্বয় মিস ফাহিমা জাহান ভার্চুয়ালি এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। বৈঠকে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুব, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি ইত্যাদি অগ্রাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা তথ্য কর্মকর্তার সভাপতিত্বে সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক নারী এতে অংশগ্রহণ করেন। দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে এক সেমিনার আজ যশোর জেলা রেড ক্রিসেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে ডেঙ্গুর লক্ষণ ও এর প্রতিকারে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি এবং সিভিল সার্জন বিশেষ অতিথি ছিলেন। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসকের সভাপতিত্বে রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের সেক্রেটারি, স্বাস্থ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতি, পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ খুলনার বয়রা খান জাহানালী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, মাদক সমাজের জন্য এক নীরব মহামারী যা একজন মানুষকে ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেয়। সমাজে মাদকের বিস্তার ঘটলে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ, মারামারি, ধর্ষণ ও হত্যার মতো নানা অপরাধ বৃদ্ধি পায়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব যখন উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন আমাদের সমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সকলের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এতে প্রধান অতিথি ছিলেন। ইসলামী ব্যাংক পিএলসির খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান মিজি এতে সম্মানীয় অতিথি ছিলেন। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মলয়ভূষণ চক্রবর্তী এতে প্রধান আলোচক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যানের সভাপতিত্বে মাধ্যমিক উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, কেএমপির খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ও আয়োজক কমিটির আহ্বায়ক সহ খানজাহানালী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এর আয়োজন করে। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক BPWN এর স্ট্র্যাটেজিক প্ল্যান 2024-2027 বাস্তবায়ন বিষয়ক এক কনসালটেশন ওয়ার্কশপ আজ খুলনা বয়রা পুলিশ লাইন্সের লাউঞ্জ 2-তে অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত DIG জনাব শামীমা আক্তারের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ মানবাধিকার ও HIV গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনার আজ কুষ্টিয়া প্রেস ক্লাবের এমএ রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে HIV আক্রান্তদের সেবা নিশ্চিত করা, সুন্দর ব্যবহার করা ও আরও সতর্কতার সাথে সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রেস ক্লাবের সাবেক সভাপতির সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ 20 জন সাংবাদিকের সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের হলরুমে আজ উপজেলার মাধ্যমিক পর্যায়ের 50টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফুটবল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব ফুটবল বিতরণ করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধান শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা দেবাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে কেদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় সুশীলগতি নবজাগরণ সংঘ ক্রিকেট একাদশ 3 উইকেটে টাউন শ্রীপুর দক্ষিণপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। টাউন শ্রীপুর দক্ষিণপাড়া ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে সব উইকেট হারিয়ে 145 রান করে। জবাবে সুশীলগতি নবজাগরণ সংঘ ক্রিকেট একাদশ 13 ওভারে 1 বলে 7 উইকেটে 146 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফুটবল। মাগুরার শালিকা উপজেলার তালখড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় তালখড়ি একাদশ 2-0 গোলে হক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, খুলনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বেজে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সবকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: গ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
3: প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমারের নিয়মিত আয়োজন সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্ব থেকে আমাদের অনুষ্ঠানটি আপনারা আমাদের ফেসবুক পেজ কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার এবং আমাদের ইউটিউব চ্যানেল কৃষি বিষয়ক কার্যক্রমেও দেখতে পারবেন। আপনারা সকলেই জানেন, এই অনুষ্ঠানে আমরা একঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা।

0: এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষিকে কিভাবে আরও আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরও বেশি সম্পৃক্ত করা যায় এসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আপনাদের সাথে উপস্থাপক হিসেবে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফিল
1: এবং আমি হালিমাতুসামিয়া। প্রিয় দর্শক শ্রোতা, শরতঋতুর বাংলাদেশে বাংলা বছরের প্রথমেই আগমন ঘটে গ্রীষ্মের। এই সময় প্রকৃতি সেজে ওঠে নানা রঙের সুস্বাদু ও পুষ্টিকর ফলের সমারোহে। আম, জাম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন মৌসুমী ফল আমাদের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক সময়ে তীব্র তাপপ্রবাহ ও উচ্চ তাপমাত্রার কারণে এসব ফলের সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত তাপের প্রভাবে ফল দ্রুত পেকে যাচ্ছে, যার ফলে সতেজতা হারায় এবং অল্প সময়ের মধ্যেই নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে। এর ফলে একদিকে যেমন খাদ্য অপচয় বৃদ্ধি পায়, অন্যদিকে কৃষক ও ভোক্তা উভয়ই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
0: প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মকালীন এই তাপদাহে ফলের গুণগত মান, পুষ্টিগুণ ও বাজারমূল্য অক্ষুণ্ণ রাখতে সঠিক সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব তীব্র তাপদাহে ফল সংরক্ষণ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজকেও আপনাদের জন্য রয়েছে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
1: কাফি, আমরা তো ইতিমধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় সম্পর্কে জেনে এসেছি, তো চলো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আজকের আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে জেনে আসি।
0: হ্যাঁ, চলো কৃষক ভাইদের জানিয়ে আসি যেন ওনারা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন।
2: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
3: এবং আমি ইফাত মার্জানা মাহাদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিস অনুযায়ী আগামী সপ্তাহে দেশে অধিকাংশ অঞ্চলে তীব্র গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করবে, তবে রংপুর এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আচ্ছা শাহেদ, বর্তমানে এই আবহাওয়ায় বামিসের আর কি কি তথ্য আছে?
2: হ্যাঁ ইফাত, বামিসের পূর্বাভাস অনুযায়ী সিলেটের সুনামগঞ্জ অঞ্চলে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। ইফাত, বিভিন্ন বিভাগের কৃষকরা কি ধরনের আবহাওয়া ফেস করবে সেটা নিয়ে তোমার কাছে কোনো তথ্য রয়েছে?
3: শাহেদ, আমার কাছে কিছু তথ্য রয়েছে। যেমন ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগে গরম এবং আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের কারণে জলবদ্ধতার ঝুঁকি দেখা দিতে পারে। চট্টগ্রাম অঞ্চলেও মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা শাহিদ, এই আবহাওয়ায় আমাদের কৃষক ভাইদের জন্য তোমার কাছে কি পরামর্শ রয়েছে?
2: হ্যাঁ ইফাত, বর্তমান আবহাওয়ায় আমন বীজতলা তৈরির জন্য খুব ভালো একটা সময়। এছাড়াও আউশ ধানের কুশি গজানো পর্যায়ে রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আমাদের বীজতলাটা একটু উঁচু জায়গায় প্রস্তুত করতে হবে। অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা রাখতে হবে। গরম আবহাওয়ায় সেচের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেতে পারে। যেখানে তাপমাত্রা একটু বেশি থাকবে সেখানে ভুট্টা, আউশ এবং ধানের জন্য অতিরিক্ত সেচ প্রদান করতে হবে। আচ্ছা, ফল এবং গবাদি পশুর জন্য তোমার কাছে কি কোনো নির্দেশনা রয়েছে ইফাত?
3: জি আছে। আম, কাঁঠাল এবং অন্যান্য ফলে ভারে গাছ যাতে নুয়ে না পড়ে সেই কারণে আমরা ডালপালা বেঁধে দিতে পারি। আর যেসব এলাকায় আমার অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে সেসব এলাকায় আমার ফলের বাগান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। অধিক উৎপাদনের জন্য বর্তমানে পটল এবং কাঁকরোল গাছে হাত পরাগায়নের ব্যবস্থা করা যেতে পারে। সেই সাথে সবজি গাছে পুরাতন পাতা ছেঁটে ফেলতে হবে। বর্তমান আবহাওয়ায় আম, নারকেল, তাল বা নিম গাছে চারা রোপণের জন্য উপযুক্ত সময়। এছাড়া গবাদি পশুকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করার, গরমের সময় তাদেরকে ছায়াযুক্ত স্থানে রাখুন। আমাদের কৃষক ভাইদের তাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো পরামর্শ আছে কিনা?
2: কৃষক ভাইদের জন্য বিশেষ নির্দেশনা যে কাজের ফাঁকে ফাঁকে আপনারা ছায়াযুক্ত স্থানে বিশ্রাম গ্রহণ করবেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন।
3: প্রিয় কৃষক ভাই বোনেরা, পরিবর্তনশীল আবহাওয়ার সাথে মিল রেখে কৃষি কার্যক্রম পরিচালনা করুন।
2: কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা।
3: ধন্যবাদ
1: কাফি, আমরা তো কৃষি আবহাওয়া সম্পর্কে শুনলাম, চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি।
0: হ্যাঁ চলো তাহলে মূল আলোচনায় ফিরে আসা যাক। প্রিয় দর্শক শ্রোতা, এবার মূল আলোচনায় আসা যাক। অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
4: ধন্যবাদ আপনাকে।
1: ডক্টর জান্নাত, প্রথমে যদি আসি, এখন তো তীব্র গরম, তো এই তীব্র গরমে আসলে ফল সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়। তো এই সময় আসলে আপনি কি মনে করেন যে এই যে ফল সংরক্ষণ এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এই যে তীব্র গরমে আসলে ফলের কি ধরনের ক্ষতি হতে পারে বলে আপনি মনে করছেন?
4: ফল সংরক্ষণ আসলে এটা গুরুত্বপূর্ণ শুধু না, এখন কিন্তু এটা সময়ের দাবি। কারণ হচ্ছে যে ফল যদি আমরা এখন সংরক্ষণ করতে না পারি তো ফল পচে যাবে, আর ফল আসলে আমাদের যত সংরক্ষণ করতে পারবো এটা আমাদের খাদ্য নিরাপত্তা বাড়াবে, সাথে জাতীয় পুষ্টি কিন্তু নিশ্চিত হবে। আর ফল সংরক্ষণের মাধ্যমে অমৌসুমে ফল পাওয়া সম্ভব, আর উৎপাদনকারী যারা তাদের সঠিক মূল্য পাওয়ার জন্য কিন্তু আমাদের ফল সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আমাদের ফলের বাজারটা বাড়বে, আমরা ফল রপ্তানি করতে পারবো, এতে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এর সাথে কিন্তু এই সংরক্ষণ প্রক্রিয়ার সাথে কিন্তু অনেক শ্রমিকের আমরা কর্মসংস্থানেরও যোগান দিতে পারি। আর আরেকটা প্রশ্ন, কি ধরনের ক্ষতি হতে পারে? আসলে অতিরিক্ত গরমে কিন্তু শ্বসন প্রক্রিয়াটা একটু বেড়ে যায় ফলে, এতে ফলের যে ময়েশ্চার পানি পরিমাণটা কমে যায়, এতে ফল দ্রুত পচে যাবে, কুচকে যাবে, এতে ফলের যে গুণগত মানটা নষ্ট হচ্ছে, এতে বাজার দর তো কমে যাবে। এজন্য আসলে আমাদের ফল সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ।
0: জি ডক্টর জান্নাত, আপনি যেমনটা বলছিলেন যে আসলে এখন প্রচন্ড গরম এবং এই গরমে ফল কিন্তু খুব দ্রুত পেকে যায় এবং নষ্টও হয়ে যায়, তো এক্ষেত্রে কিন্তু আমাদের কৃষক ভাইরা যারা ফল চাষ করেছেন তাদের কিন্তু বেশ একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়। তো এবার যদি আপনার কাছে জানতে চাই যে তীব্র এই গরমের সময়ে আসলে কি ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন?
4: আসলে এই সময়ে যে গরমটা পড়েছে আমরা কিছু যদি সতর্কতা নিই তাহলে আমরা কিন্তু অনেকটুকুই সংরক্ষণ করতে পারি ফল। যেমন দুপুরের প্রচন্ড রোদে আমরা ফল সংগ্রহ করতে যাব না, এতে কি হবে ফলের গুণগত মানটা নষ্ট হবে। তো আমরা ফল সংগ্রহণ করব কখন, মানে সংগ্রহটা করব আমরা যখন ভোরবেলা কিংবা বিকালের দিকে, এতে ফলের গুণগত মানটা ভালো থাকবে, ফলের স্থায়িত্ব বাড়বে। আর আমরা ফল যত্রতত্র ভাবে না ছিঁড়ে আমরা যদি কেটে ফল সংগ্রহ করি এতে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জনিত যে সমস্যাটা হয় এটা অনেকটাই এড়ানো যাবে। আর ফল সংগ্রহের পরে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফল বাছাই করতে হবে, আঘাতপ্রাপ্ত বা ফাটা ফল, পোকাযুক্ত বা রোগাক্রান্ত ফলগুলো আমাদেরকে আলাদা করতে হবে, কারণ এখান থেকে কিন্তু অন্যান্য সুস্থ ফলগুলোও আক্রান্ত হয়ে যেতে পারে। আর সংগ্রহের পরপরই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, এতে ফলের গুণগত মান যেমন ভালো থাকবে তেমন দীর্ঘ সময় একে আমরা সংরক্ষণ করতে পারব।
1: জি আপনি তো চমৎকারভাবে আমাদের ফল সংরক্ষণের যে সতর্কতা সেগুলো বললেন, কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে ফল সংরক্ষণ হয়তো খুব ব্যয়বহুল একটি বিষয়। তো আপনি যদি এই বিষয়টি আমাদেরকে একটু বলতেন যে ঘরেও কিভাবে ফল সংরক্ষণ করা যেতে পারে?
4: এখন কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতাটা খুবই বেড়েছে যে ফল আমরা সংরক্ষণ করব, সময় এই মৌসুমের ফল আরেক মৌসুমে খাবো। যদি আমরা কিছু জিনিস খেয়াল করি, যেমন ফল প্রথমে অবশ্যই আমাদেরকে গ্রেডিং করে নিতে হবে, তারপরে ফলটাকে না ধুয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। ধুইলে কি হবে যে দ্রুত পচনটা কিন্তু বেড়ে যাবে। আর বাড়িতে পাকা বা কাঁচা ফল আলাদা রাখতে হবে, কারণ কি যে পাকা ফল থেকে এথিলিন গ্যাস ছাড়ে যেটা কাঁচা ফলকেও দ্রুত পাকিয়ে দেয়, এজন্য পচা ক্ষতিগ্রস্ত ফল বা পাকা ফল আমাদেরকে বাছাই করে আলাদা করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে যে পরিষ্কার ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে, আর সরাসরি রোদ থেকে দূরে রাখতে হবে। আম কলা পেঁপে এসব ফল কিন্তু একসঙ্গে না রেখে আমাদেরকে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। আর রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারি আমরা দীর্ঘ সময়, এই সময় যেমন লিচু আছে আম আছে, আমরা কিন্তু দীর্ঘ সময় আমরা ফল রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারব। 4-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা মেনটেন করতে পারি অবশ্যই এটা ভালো থাকবে, এবং এটার সঙ্গেও আমরা কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে আমরা দীর্ঘ সময় ফল রেফ্রিজারেটরে আমরা সংরক্ষণ করতে পারি। এছাড়াও যেখানে রেফ্রিজারেটরে নাই বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা মাটির হাড়ি বা পোড়া মাটির পাত্রের ভেতরে সংরক্ষণ করতে পারি, এবং যে কোনো ছোট কৃষক এটা বানাতে পারবেন।
0: জি আপনি যেমনটা বলছিলেন যে ঘরে কিভাবে ফল সংরক্ষণ করা যায়, এবার যদি আপনার কাছে জানতে চাই আমাদের যারা কৃষক ভাইরা রয়েছেন তারা আসলে আধুনিকভাবে কিভাবে ফল সংরক্ষণ করতে পারেন?
4: বর্তমানে আসলে কার্যকর পদ্ধতি বলতে গেলে বলতে হবে যে কোল্ড স্টোরেজ বা শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম, প্রি কুলিং প্রযুক্তি, প্লাস্টিক ক্রেট ব্যবহার করে যদি আমরা পরিবহনের সময় ব্যবহার করি তো ফল অনেকটাই আমরা ভালো রাখতে পারবো। বাষ্পীভবন ভিত্তিক স্বল্প মূল্যের কুল চেম্বার, ফল প্রক্রিয়াজাতকরণ যেমন জুস, জ্যাম, জেলি, আচার, শুকনো ফল তৈরি করে মানে ফল প্রক্রিয়াজাত করে ভ্যালু এড করে আমরা ফলকে আমরা সংরক্ষণ করতে পারি দীর্ঘদিন, এগুলো ফলের পচয় কিন্তু অনেক কমে দিবে। আবার সরকারিভাবে কিন্তু সমবায় ভিত্তিক কোল্ড স্টোরেজ স্থাপনের ভর্তুকি দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু প্রকল্প আছে যে প্রকল্পের মাধ্যমে কোল্ড স্টোরেজ স্থাপন করা হচ্ছে, কুলিং সেট তৈরি করা হচ্ছে যেখানে গ্রেডিং করা হবে বা প্যাকেজিং করা হবে, এই ধরনের কুলিং সেটও তৈরি করা হচ্ছে এবং এই প্রকল্পগুলোর মাধ্যমে কৃষকদেরকে সংরক্ষণের বিষয়ে, রপ্তানি করার বিষয়ে এবং ফল দীর্ঘদিন কিভাবে ঘরে এবং কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যাবে সে বিষয়েও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে কৃষক যেমন উপকৃত হবে তেমন নতুন উদ্যোক্তাও কিন্তু তৈরি হচ্ছে এই
1: জি। ডক্টর জান্নাত, কাফি যেরকম বলছিলেন যে এই আধুনিক সময়ে এসে আসলে এই যে সতর্কতাগুলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যদি তার সাথে একটু রিলেট করি যে আমাদের পরিবহনের ক্ষেত্রেও দেখা যায় যে ফল নষ্ট হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে যদি আপনি একটু বলতেন যে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত।
4: পরিবহনের সময় কিন্তু আসলে ম্যাক্সিমাম ফলের অপচয় হয়, মানে এই সময়টাই দেখা যায় যে পরিবহন সঠিকভাবে করতে না পারলে বিভিন্ন রোগ পোকার আক্রমণ হয়, বিশেষ করে আমের ক্ষেত্রে বলবো যে অ্যানথ্রাকনোস কিন্তু এই সময়টাতেই আক্রমণ করে। আমাদের এই দিকটা থেকে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন বস্তার পরিবর্তে যদি আমরা প্লাস্টিক ক্রেট ব্যবহার করি তাহলে এটা খুবই ভালো হবে। আর যানবাহনগুলোতে দেখা যায় ট্রাকে খোলাভাবে নিয়ে আসা হচ্ছে, এতে শোষণ কিন্তু বেড়ে যাচ্ছে, এতে ফল খুব দ্রুত পচে যায়। এই জন্য আমরা যদি ট্রাকের উপরে যদি আমরা ছাউনি ব্যবহার করি, আবার ভোরে বা রাতের দিকে যদি আমরা ফলটাকে পরিবহন করে মার্কেট প্লেসে নিয়ে আসি তাহলে অনেকটুকুই ক্ষতির পরিমাণ আমরা কমায় আনতে পারি। আর দীর্ঘ দূরত্বে যখন আমরা নিয়ে যাব তখন অবশ্যই শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন আমাদেরকে ব্যবহার করতে হবে, এটা কিন্তু আমাদের এখন বিভিন্ন প্রকল্প এই সাপোর্টটা দিচ্ছে। আর প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল হিসেবে যদি আমরা ফলের ব্যবহার বাড়াতে পারি ফলের অপচয় কিন্তু অনেক অংশেই কমে যাবে।
0: জি, আপনাকে ধন্যবাদ। আশা করছি আপনার এই কথার মাধ্যমে আমাদের যারা শ্রোতা দর্শক রয়েছে তারা উপকৃত হবেন, এবং শুধুমাত্র কৃষক ভাইরাই নয়, একই সাথে যারা আসলে ফলের ভোক্তারা রয়েছেন আমাদের ফল সংরক্ষণের জায়গাটা তারা আসলে নিশ্চিতকরণ করতে পারবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
4: ধন্যবাদ আপনাদেরকে এবং শ্রোতা বন্ধুদের।
1: সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আমাদের অতিথির কাছ থেকে আজকের যে বিষয়টি তার সম্পর্কে বিস্তারিত শুনে আসলাম কাফি। চলো আমাদের শ্রোতা বন্ধুদের যে বিশেষ আকর্ষণ আজকের কুইজ সেটি জানিয়ে আসি।
0: হ্যাঁ, তাহলে আজকের পর্বে কুইজটা বলেই দাও।
1: প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের জন্য কুইজ, রেফ্রিজারেটরে সংরক্ষণযোগ্য ফল সাধারণত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়? আমি আবারও বলছি, আজকের কুইজ, রেফ্রিজারেটরে সংরক্ষণযোগ্য ফল সাধারণত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এ। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এ। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না।
0: সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আপনাদের জন্য কুইজ, রেফ্রিজারেটরে সাধারণত সংরক্ষণযোগ্য ফল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে আমি বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বের কুইজ মাত্র জানলাম, এ পর্যায়ে আমরা প্রামাণ্য শুনে আসব। সামিয়া, আমি শুনলাম যে তুমি বেশ কয়েকদিন আগে বাংলাদেশের একেবারে সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও ঘুরে এসেছো, তো তুমি ওখানে কি কি দেখেছো?
1: কাফি, আমি খুব সম্প্রতি বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে ঘুরে এসেছি এবং এই যে ঠাকুরগাঁও দিনাজপুর অঞ্চলে এত পরিমাণে লিচুর ফলন হয়েছে যে আমি নিজেই অভিভূত হয়ে গেছি। এছাড়া আমি আরও একটি বাগানে গিয়েছিলাম যেখানে আসলে আমাদের যে তথাকথিত আম চাষ করা হয় সেটার থেকে একটু ভিন্ন ধর্মী আমের চাষ আমি দেখেছি, যেখানে আসলে যিনি বাগানে ছিলেন তিনি খুব সৌখিন ভাবে এই বিভিন্ন জাতের আম তিনি বিভিন্ন দেশ থেকে এনে সেখানে চাষ করেছেন।
0: প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে আজকের প্রামাণ্যটা শুনে আসি।
1: প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের প্রামাণ্য অনুষ্ঠান। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের একদম উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের শ্রীকৃষ্ণপুর এলাকায়। এখানে রয়েছে বেশ বড় এই লিচু বাগান এবং কাছে কাছে প্রচুর লিচু ধরেছে। চলুন আজকে আমরা পরিচিত হয়ে আসি এই বাগানের মালিকের সাথে। ভাই, আপনার নামটা?
5: আমার নাম আব্দুল কালাম আজাদ।
1: আপনার এই যে বাগান, বেশ বড় লিচু বাগান এবং অনেক লিচু ধরেছে, তো এইটা হচ্ছে কতদিন ধরে আপনারা এই বাগানের সাথে যুক্ত আছেন?
5: এই বাগানের বয়স আপনার 2006 আমরা এটা লাগাইছি।
1: আপনাদের এবার ফলন কিরকম ভাইয়া?
5: এবার ভালো ফলন।
1: আচ্ছা, গতবারের তুলনায় এবার ফলন ভালো? এখন তো অনেক গরম, তো সেই ক্ষেত্রে উত্তরবঙ্গে তো আরো বেশি গরমের একটা প্রকোপ রয়েছে, তো সেই ক্ষেত্রে এই যে লিচুগুলো আপনাদের কি
6: কি আরো আগেই তোলার কথা নাকি আপনারা গরমের জন্য রেখেছেন?
5: এটা আসলে মূলত আমরা তো আপনার দানা থাকতে লিচুর পাটিকে দিয়ে দিই, ওনারাই ট্রিটমেন্ট করে। আর লিচু একটা সময় থাকে ডেলিভারি কবে হবে,
6: তাহলে লিচু পাটি এসে ভেঙে নিয়ে চলেছে, মানে সম্পূর্ণটা তাদের
5: চুক্তা দিয়ে দিই, বাৎসরিক চুক্তা দিয়ে আরকি।
6: সেই ক্ষেত্রে মানে যদি কোনো কারণে লস হয় বা বৃষ্টির কারণে সেটা তাদের দায়িত্বে,
5: এটা উভয়পক্ষে একটা সমঝোতা করি, যদি একটা পাটি লস খায় সেটা আমরা দেখি।
6: তার মানে এবারে লিচুর ফলন বেশ ভালো?
5: হ্যাঁ, অনেক ভালো এবার। ভালো,
6: ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা তো শুনে আসলাম বাগানের মালিকের কাছ থেকে, এবার চলুন শুনে আসি যে এই বাগান যারা দেখাশোনা করছেন তারা আমাদের কি বলছেন। আচ্ছা, আপনারা হচ্ছে লিচু ভাঙেন কোথায়?
7: লিচু আমরা এখানে ভাঙি, এখান থেকে আমরা আর কি ওই যে পিকআপে লোড দিই, পিকআপে লোড করে আমাদের ডাইরেক্ট যায় আর কি, আমাদের এখানে রাখার জায়গা আছে ওইখানে রাখে, ওইখান থেকে আমরা পাটিকে মানে মোটামুটি পাটি দিয়ে সেল করি আর কি।
6: আর আপনার তো হচ্ছে এবার অনেক গরম, মানে
7: এবার গরমে তো থাকতে পারতেছি না।
6: আচ্ছা, কিন্তু এই গরমে তো লিচু সংরক্ষণ করাও কষ্ট, তো সেই ক্ষেত্রে আপনারা তখন কি করেন?
7: ওই জন্য আমরা পিছিয়ে দিছি আর কি, আর কয়েকদিন আগে নিতে চাইছিলাম ওই জন্য একটু পিছিয়ে দিলাম, এই গরম তাপে বসা যাচ্ছে না, থাকা যাচ্ছে না।
6: কিন্তু ধরেন লিচুগুলো ভাঙার পরেও যদি এরকম গরম থাকে তখন মানে সেই ক্ষেত্রে আপনার ঠান্ডা রাখার জন্য কোন ব্যবস্থা নেন?
7: ব্যবস্থা আছে, ওইটা আমাদের এরকম কোলেস্টোরের মধ্যে ভাড়া নেওয়া আছে, ওইটা ক্রিম ঘোরার ইসিতে ইয়াতে রাখি, আমরা ওইখান থেকে সেখান ইয়ে করে সেল করি।
6: আপনারা কি খুচরা লিচু বিক্রি করেন নাকি পাটিকে আপনারা আগে থেকে?
7: খুচরাও দিই পাটিকেও দিই আর কি, মাল আমরা স্টক রাখি না, আমরা আমাদের মাল শেষ হয়ে গেলে আমরা টাকা পাইলে আমরা ইয়া করে।
6: ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো আমাদের এই আম বাগানে যিনি দেখাশোনা করছেন সেই ভাইয়ের সাথে। ভাই, আপনার নামটা?
8: মোহাম্মদ মনিরুল ইসলাম।
6: আপনি কতদিন ধরে এখানে আছেন?
8: 3 বছর যাবত আছে এখানে।
6: এইবার আম গাছের ফলন কিরকম হয়েছে?
8: মোটামুটি ভালো।
6: এই যে আমরা দেখছি যে এখানে আমগুলো সবগুলোতে একটু প্যাকেট করে রাখা, এটা কি বিশেষ যত্ন নেওয়া নাকি?
8: জি, বিশেষ ভাবে যত্ন নেওয়া, আবার খরচও কম পড়ে, স্প্রে খরচটা কম হয় অনেক, আর আপনার আমের কালারটাও ঠিক থাকতেছে।
6: এই ছোট ছোট গাছে কতগুলো আম ধরতে পারে?
8: এখানে একটা আমের ওজন প্রায় 1 কেজির মতো হবে, এখন মোটামুটি তো 50-60টা আম আছে একটা গাছে।
6: এই আমের চারাগুলোর বয়স কতদিন?
8: এটা আসলে টপ ওয়ার্কিং করা গাছ, আগে অন্য জাত ছিল, এটা ওটা কেটে দিয়ে এটা নতুন করে টপ ওয়ার্কিং করা।
6: আমরা দেখতে পাচ্ছি আমটা বেশ বড়, তো এই আমটার নাম কি?
8: এই আমটার নাম হচ্ছে কিং অফ চাকাবা।
6: এটা তাহলে একটু বিশেষ জাত আমের। এখানে সাধারণত মানে কয়টা আমে 1 কেজি হয়?
8: একটা আমেই।
6: একটা আমে 1 কেজি হয়?
8: কেজি 1 কেজি পার হয়ে যাবে।
6: এটা কি হচ্ছে আমরা এই যে তথাকথিত যে আমের জাতগুলো দেখতে পাই সেগুলো থেকে ফলন ভালো হয়?
8: সেগুলো থেকে ফলন অনেক ভালো, আর আমটা খাইতে অনেক সুস্বাদু।
6: এখানে কি বিশেষ কোনো খরচ হয় কিনা, যে এই যে আপনারা আলাদা করে এটার যত্ন নিচ্ছেন?
8: বিশেষ খরচ শুধু এই যে প্যাকেটটার দাম, একটা প্যাকেটের দাম প্রায় 6 টাকার মতো পড়তেছে, এটাই খরচ। তবে এই প্যাকেটটা আবার 2 বছর আপনার কাজে লাগানো যায়।
6: চমৎকার আইডিয়া। আর হচ্ছে এই যে ধরেন আপনারা এই যে এগুলো বিক্রি করেন কোথায়, খোলা নাকি হচ্ছে আপনারা কোন পার্টির কাছে দিয়ে দেন?
8: এটা খুচরাও বিক্রি হয়, আবার কোন পার্টি যদি আসে ওরা এখান থেকে নিয়ে যায়, পাইকারি ধরে নিয়ে যায়, আবার খুচরা বিক্রি করে।
6: প্রিয় শ্রোতা, আসলে এবার একটি বিশেষ অভিনব একটা আমের জাত, যে আমটা সাধারণত 1-1টি আমি 1 কেজি থেকে 1 কেজির বেশিও হতে পারে, এটা ঠাকুরগাঁয়ের একটি বিশেষ জাতের আম চাষ করা হচ্ছে। এই ছিল আজকের আয়োজন, সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, সকলে ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্ব থেকে আপনারা আমাদের এই পর্বটি ফেসবুক পেজ কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার এবং আমাদের ইউটিউব চ্যানেল কৃষি বিষয়ক কার্যক্রমেও দেখতে পাবেন।
0: সামিয়া, আমরা তো সেই মহেন্দ্রক্ষণে এসে পড়েছি যেটার জন্য আমাদের শ্রোতা দর্শকরা অনেক বেশি অপেক্ষা করে থাকেন, সেটা হচ্ছে কুইজ বিজয়। চলো তাহলে আজকে কুইজ বিজয় কে হয়েছেন তার নাম ঘোষণা করে আসি।
6: তার আগে চলো আগে আমরা শুনে আসি যে সারা বাংলাদেশ থেকে কারা কারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন।
0: হ্যাঁ, চলো তাহলে নামগুলো বলে দিই।
6: প্রিয় দর্শক শ্রোতা, মানিকগঞ্জ থেকে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, রাসেল শেখ, পারভিন আক্তার।
0: গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন বশিরুজ্জামান টুটুল, ফারিয়া আহমেদ সুপ্তি, তাসলিমা খানম সুমি, বি এম ফরিদ আহমেদ, ফয়সাল আহমেদ শিপন, বি এম কৌশিক, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আফিয়া খানম জুলি, নূরজাহান বেগম, ফরিদ ভুইয়া।
6: খুলনা থেকে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ শাহজাহান ঢালি, আব্দুল মালিক, কাজী গোলাম রাব্বি, আবুল হাশেম, জান্নাত ফারজানা, আবরার শাহরিয়ার ফাহিম, মাহমুদা আক্তার, এশা।
0: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, শামীম আকন্দ।
6: মুন্সীগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল।
0: রংপুর থেকে শারমিন আক্তার শম্পা, মোহাম্মদ শফি উদ্দিন, নাজমুল হুদা।
6: টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার।
0: ঢাকা থেকে আফিয়া আহমেদ, মোহাম্মদ শামীম এম আলম, মাহমুদা বেগম, আশরাফুজ্জামান, কৌশিক আহমেদ, সুজন আহমেদ, ফয়সাল আহমেদ।
6: মেহেরপুর থেকে তানভীর সাফি।
0: নাটোর থেকে মেহেদী হাসান, আরিফুল ইসলাম এবং দিনাজপুর থেকে লীনা আক্তার,
1: চট্টগ্রাম থেকে মেহেদী হাসান, সাজিদ খান,
0: ঝিনাইদহ থেকে এস এম সবেদ আলী,
1: কক্সবাজার থেকে ডেনিস বৈরাগী এবং সিরাজগঞ্জ থেকে নাইমুর রহমান নোবেল,
0: এবং সর্বশেষ সঠিক উত্তর পাঠিয়েছেন গাইবান্ধা থেকে রাসেল মিয়া।
1: প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা সারা বাংলাদেশ থেকে আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন তারা প্রত্যেকেই আমাদের কাছে বিজয়ী, কিন্তু সীমাবদ্ধতার কারণে আসলে লটারি ভিত্তিতে আমাদের একজনকেই কুইজ বিজয়ী করতে হয়। কাফি, আজকে তাহলে লটারি ভিত্তিতে কে হলো কুইজ বিজয়ী?
0: হ্যাঁ, চলো তাহলে দর্শক শ্রোতাদের আর অপেক্ষা না করিয়ে আমরা ঘোষণা করিয়ে দিই। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্বের কুইজের বিজয়ী হয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কামালুদ্দিন দিন লেন, কাদের খান রোড, খুলনা। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনাকে অভিনন্দন।
1: প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে তীব্র এই গরমে গ্রীষ্মকালীন ফলের সঠিক সংরক্ষণ শুধু ফলের পুষ্টিগুণ এবং গুণগত মান বজায় রাখার জন্যই নয়, বরং খাদ্যের অপচয় রোধ ও অর্থনৈতিক ক্ষতি কমানোর ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অসতর্কতার কারণে অল্প সময়ের মধ্যেই ফল নষ্ট হয়ে যেতে পারে, যা কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ফল সংগ্রহ থেকে সংরক্ষণ প্রতিটি ধাপেই স্বাস্থ্যসম্মত ও বৈজ্ঞানিক পদ্ধতির অনুসরণ করা প্রয়োজন। আমাদের সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনাই পারে গ্রীষ্মকালীন ফলের অপচয় কমাতে, পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে।
0: সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। শুনতে থাকুন এবং দেখতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকবো এমনই নতুন কোন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মাটি ও ফসলের যত্ন নিন আর সম্ভাবনা কৃষির সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই সম্ভাবনা কৃষি অনুষ্ঠানটি আজকের এই পর্ব থেকে আমাদের ফেসবুক পেজ কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার এবং ইউটিউব চ্যানেল কৃষি বিষয়ক কার্যক্রমেও দেখতে পারবেন।
9: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
10: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ পালা থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি ইমতিয়াজ মাশরাফি, শাহনাজ পারভীন রশি, শাহনাজ পারভীন, বর্ষা আহমেদ। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
11: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ায় বন্ধুরা প্রথমে শোনাব একটি দেশের গান, শুনবেন রুমানা ইসলামের কণ্ঠে, গীতিকার আহমেদ ফরিদ এবং সুর করেছেন ফিরোজ খান।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জন্য রয়েছে একটি ঘোষণা। আগামী 11 জুন থেকে 19 জুলাই 2026 তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর 12টায় বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা বাণিজ্যিক কার্যক্রম এবং বাংলাদেশ বেতারের নিউ মিডিয়া সেলের যৌথ প্রযোজনায় বিশ্বকাপ দামামা শিরোনামে বিশেষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে পাবেন FM 90 MHz, FM 104 MHz, মধ্যম তরঙ্গ 630 KHz, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি দেখার এবং শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন।
1: বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা শুনছেন দুরবারি রকমারি গানের অনুষ্ঠান চাওয়াপা। চাওয়াপা এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী অপু আমান ও সুজানা হোসেন রূপা। গানটি গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম সুর করেছেন আশরাফ বাবু।

চাওপা এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী আবু বকর সিদ্দিক, সুর করেছেন, মাফ করবেন, গানটির গীতিকার রেহমান সিদ্দিকী, সুর করেছেন শিল্পী নিজেই।

সৈনিক ভাইরা আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আমাদের এখনকার নিবেদন রয়েছে দাগি ছবি থেকে একটি গান, গানটি একসাথে গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। তোমার জন্য ফুল ফুলিয়ে নিলে ছাত্র ভুল করবে, এমন চমৎকার ছন্দে গানটি, চলুন সবাই মিলে শুনি।

শনিবার শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাপা, প্রচার করা হচ্ছে দূরবার থেকে। আমাদের এবারের গানটি একটি ব্যান্ড সঙ্গীত, আর্ট সেল ব্যান্ডের পরিবেশনা শুনব। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, উদাস করা গান, চলুন সবাই মিলে শুনতে থাকি।

0: এই গানটির সাথেই শেষ করছি আজকের দুর্বারের আয়োজন। বীরসেনানী ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনলেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আগামীতে আবারও কথা হবে, ভালো থাকবেন সবাই। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ ঢাকায় শুরু হয়েছে ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব। রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে প্রতিটি দলের পতাকা সহযোগে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজাররা হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন। এ সময় প্রতিটি দেশের বিভিন্ন দেশাত্মবোধক গান বাজতে থাকে। পাঁচ দিনব্যাপী এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ছয়টি দেশ অংশ নিচ্ছে। এ গ্রুপে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে ভারত, নেপাল ও ইয়েমেন এবং বি গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তান। আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ এগিয়ে রয়েছে। আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। একদিনের সিরিজের পর বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হতে আর মাত্র একদিন বাকি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের আসরের আয়োজন করেছে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ১২টি গ্রুপে ৪৮টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের শক্তিমত্তা যাচাই ও অংশগ্রহণী দলগুলো একে অপরের বিপক্ষে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলছে। এদিকে ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন বিটিভির মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গতকাল এক বিবৃতিতে মন্ত্রী জানান, সম্প্রচার সংক্রান্ত এই ব্যবস্থার বিষয়ে শীঘ্রই গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক ইতিহাসের সাক্ষী এই ক্লাবটি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে মোহামেডান এবার একটি ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে। আজ ক্লাব প্রাঙ্গনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের আবেগাপ্লুত কণ্ঠে মন্ত্রী বলেন, মোহামেডান আমার আবেগের জায়গা, মোহামেডান থেকে আমার ক্যারিয়ারের হাতেখড়ি। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপে অংশ না নিলেও এই ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনার দিক দিয়ে সারা বিশ্বের মধ্যে অন্যতম আলোচিত দেশের তালিকায় থাকে বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিনকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আগামী শুক্রবার থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ১২টি দেশ অংশ নিচ্ছে। বিশ্বকাপ গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। বার্মিংহামে বাংলাদেশ সময় রাত ১১টায় খেলা শুরু হবে। ১৪ জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ৩:৩০ শুরু হওয়ার কথা রয়েছে। আগামী শুক্রবার কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ভোর ৬:৩০ খেলা মাঠে গড়াবে। ১৪ জুন দুদলের মধ্যে দ্বিতীয় এবং ১৫ জুন তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি টোয়েন্টি সিরিজের পর শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। চলতি মাসের ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনুর্ধ ১৯ বালক দল অংশ নেবে। ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিস জোনাল পর্বের খেলায় বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি আগামী শনিবার ধর্মশালায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। ১৭ জুন লখনৌতে দ্বিতীয় এবং ২০ জুন চেন্নাইয়ে একই সময় দুদলের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: রোগ প্রতিরোধে টিকা একটি অত্যন্ত কার্যকরী উপায়। টিকার মাধ্যমে ভবিষ্যতে মুখোমুখি হতে যাওয়া জীবাণুর জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জীবাণুকে সত্যিকারভাবে দুর্বল করে দেয় এবং ভবিষ্যতে সুরক্ষিত রাখে। শিশুদের জন্য টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশুরা রোগে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। যদি যথাসময়ে শিশুকে টিকা প্রদান করা হয় তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এবারে শ্রোতাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের জবাব নিয়ে অনুষ্ঠান আপনি কেমন আছেন। আজকের বিষয় শিশুকে যথাসময়ে টিকা দেওয়ার প্রয়োজনীয়তা। সঞ্চালনায় নাসিমা রাজ্জাক জ্যোতি।
2: প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনি কেমন আছেন অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জ্যোতি। আমাদের আজকের বিষয় শিশুকে টিকা দানের গুরুত্ব। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল মতিন, শিশুরোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে জানতে চাই যে শিশুকে টিকা কেন দেয়া হয়।
3: আসলে টিকার গুরুত্ব অনেক বেশি, এই জন্য যে বাংলাদেশে যতগুলো প্রোগ্রাম হচ্ছে সরকারি পর্যায়ে, সেই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে ইপিআইটা। এবং শুধু গুরুত্বপূর্ণ নয়, সেটা খুব সফল প্রোগ্রাম। এই জন্য যে টিকা দেওয়া কিছু, যেমন ধরুন হাম একটা খুব খারাপ মারাত্মক রোগ, জার্মান মিজ একটা মারাত্মক রোগ, ডিপথেরিয়া একটা মারাত্মক রোগ, এগুলো যদি কারো হয়ে থাকে এগুলো এত কমপ্লিকেশন হতে পারে যে মাত্রকে একদম মৃত্যুর দিকে ঠেলে যেতে পারে যদি কমপ্লিকেশন হয়ে যায়। এই জন্য যদি আমরা টিকা দিই, টিকা কিন্তু একদম প্রোটেকশন হয়। এই প্রোটেকশন দিলে ওই রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাহলে দুটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে টিকা দেওয়ার পরে যে যাকে আমি টিকা দিই সে সেফ জায়গায় চলে গেল, পরবর্তীতে সে আর রোগটা অন্য কাউকে ছড়াতে সুযোগ পাচ্ছে না। তার মানে সে সেফ হলো, প্লাস আরেকজন সে সেফ করলো। আর মানুষ কিন্তু এই টিকার প্রোগ্রামে যেন এত বেশি সচেতন আছে, এখন কিন্তু বাচ্চা হলে যেটা মানুষকে বলতে হয় না, প্রত্যেক বাবা মা জানে যে একটা নির্দিষ্ট সময় পরে আমরা বাচ্চাকে টিকা দিতে যাব। এবং সেটা আমরা শুরু করি সাধারণত ছয় সপ্তাহ থেকে শুরু করি। আমরা প্রথমে একটা টিবি বিসিজি ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় বাচ্চা হওয়ার পরে, তারপর সাথে সাথে ইয়ে দেওয়া হয়, একটা পোলিও খাইয়ে দেওয়া হয়। এটা নিয়ম মেনে মেনে টিকাগুলো দেওয়া হয়। এবং যদি মনে করেন কারো হাম হয়ে গেল কিংবা মনে করেন কারো নিউমোনিয়া হয়ে গেল, এগুলো অত্যন্ত মারাত্মক রোগ। তো আর বাচ্চাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার ফলে টিকা দিলে কিন্তু আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা অনেক বাড়িয়ে দিতে পারি।
2: আপনার কাছে এরপরে জানতে চাই যে শিশুকে টিকা দানের প্রয়োজনীয়তাটা কি।
3: সেটা প্রায় দশটা রোগের জন্য টিকাগুলো দেওয়া হয়। তার মধ্যে নিউমোনিয়ার টিকা আছে, তার মধ্যে হামের টিকা আছে, তার মধ্যে ডিপথেরিয়ার টিকা আছে, টিটেনাসের জন্য টিকা আছে, পোলিওর টিকা আছে। মনে করেন যদি পোলিওর টিকা না থাকত, যেমন অনেকে মনে করেন যে স্মল পক্স ছিল, স্মল পক্স খুবই মারাত্মক রোগ ছিল, এখন কিন্তু পৃথিবী থেকে স্মল পক্স চলে গেছে। এবং সেটার একমাত্র কারণ হচ্ছে যে আমার টিকাটা সফলভাবে দেওয়া হয়েছে বলে কিন্তু স্মল পক্সের মতো খুবই দূর মানে কঠিন একটা রোগ থেকে আমরা মুক্ত হয়েছে সমাজ পৃথিবী। প্লাস আপনি এখন যেটা পোলিও মনে করেন, এটা পোলিও যে কারণ তার কি হচ্ছে, প্যারালাইসিসের মতো হচ্ছে, এবং সেটা সারা জীবন সে প্যারালাইসিস
2: হয়ে বেড়াচ্ছে।
3: তো এই কষ্টগুলো থেকে মনে করবে একটা টিকা না দেওয়াতে, টিকা দেওয়াতে একটা লোক কিন্তু বাচ্চা এই পোলিও থেকে বেঁচে গেল। মনে করেন আমি নিউমোনিয়া যদি বলি, নিউমোনিয়ার টিকাগুলো দেওয়া হয়, এটা না দিলে হয় কি, অনেক মেনিনজাইটিস নামে একটা রোগ হয়, ব্রেন ইনফেকশন, হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জা নামে একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনি ইনফেকশন করতে পারে ব্রেনে, এবং সেটা মেনিনজাইটিস। মেনিনজাইটিসের মতো রোগটা খুবই মানে কঠিন একটা রোগ। কারো যদি মেনিনজাইটিস হয়ে গেলে, একটা যদি কমপ্লিকেশন হয়ে যায়, সারাটা জীবন কিন্তু আপনি পঙ্গু হয়ে গেলেন। তো এই জন্য টিকা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং টিকা দেওয়া দেখে আপনি বাংলাদেশে হাম কিংবা অন্য যেসব সংক্রামক রোগগুলো অনেক কমে গেছে। আর আমি যেটা বলি, একটা বাচ্চা টিকা দেওয়া মানে হচ্ছে তার ইমিউনিটিকে আমি ইম্প্রুভ করলাম, সে আপনার মানে তার মানে আমি যেটা মর্টালিটি বলেন কি মর্বিডিটি বলেন, সেটাকে অনেক সেফ জায়গায় চলে আসলো। এই জন্য টিকাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং এখন তো ধরেন সরকারি পর্যায়ে যে টিকাগুলো দেওয়া হয় অনেক দেওয়া হয়, এছাড়াও এক্সট্রা টিকা যেমন টাইফয়েডের টিকা আছে, আপনার মেনিনজাইটিসের জন্য টিকা আছে, অনেক চিকেন পক্সের জন্য টিকা আছে, সবই টিকা এখন এগুলো সব মানুষ নিজের দিতে পারে। কিন্তু সরকারি পর্যায়ে যেভাবে টিকাগুলো দেওয়া হয় এটা প্রত্যেকটা মানুষ যদি বাচ্চা যদি নিয়ে নেয় তাহলে আসলেই অনেক সেফ জায়গায় সে চলে আসলো।
2: এরপরে আপনার কাছে জানতে চাই যে শিশুদের কোন বয়স থেকে টিকা দেওয়াটা শুরু হয় এবং কোন বয়স পর্যন্ত দিতে হয়।
3: বাচ্চা হওয়ার পর একটা বিসিজি ভ্যাকসিন দিতে পারে, এর সাথে পোলিও ভ্যাকসিন খাইয়ে দেওয়া হয়। এরপরে শুরু হয় ছয় সপ্তাহ থেকে, ছয় সপ্তাহ, দশ সপ্তাহ, চোদ্দ সপ্তাহ, এভাবে টিকাগুলো ভাগ করা হয় রুবেলার জন্য। সেই টিকাটা দেওয়া হয় আপনার ন মাসে, একটা সেকেন্ড বুস্টার ডোজ দেওয়া হয় পনেরো মাসে। এমন যদি মনে করেন আপনি এমআরআই কথা বলছি, রুবেলা যেটা মেজার্স রুবেলা, রুবেলা মানে ইনফেকশন এত কঠিন একটা রোগ যে যদি প্রথম তিন মাসের মধ্যে মায়ের যদি এই রোগটা ঢুকে যায় তাহলে যে জন্মগতভাবে বাচ্চার ত্রুটি নেবে হবে এবং এমন কোন অর্গ্যান নাই যেটা বাচ্চাকে মানে খারাপ করবে না। এই জন্য যদি কোন মায়ের প্রেগনেন্ট অবস্থায় ফার্স্ট ট্রাইমাস্টারে যদি কোনো কারণে রুবেলা হয়ে থাকে সেটা কিন্তু খুবই জটিল হয়ে যাবে একটা বাচ্চার জন্য। এই জন্য টিকাগুলোর ভূমিকা আসলে অন্যরকম।
2: এরপরে আপনার কাছে জানতে চাই যে সরকারিভাবে কয়টি টিকা দেয়া হয় শিশুদের জন্য এবং কি কি সেগুলো, কত বয়স থেকে দেয়া হয়?
3: যেমন আমি যে বলছি মানে প্রথমত আপনি বিসিজি ভ্যাকসিন প্রথমে নিতে পারেন, এটা ছয় সপ্তাহ শুরু করতে পারেন, আর একটা পোলিও ভ্যাকসিন খাইয়ে দেয় বাচ্চা জন্মের পরে, এটা ছয় সপ্তাহ দেওয়া হয়, দশ এবং চোদ্দ সপ্তাহ। এখানে কিন্তু একটা ইঞ্জেকশন দেওয়া হয় যে ছটা রোগ কভার করে, তার মধ্যে হেপাটাইটিস বিও আছে, যার ফলে হেপাটাইটিস বিটা খুব মারাত্মক রোগ। এই হেপাটাইটিস বি যদি কারো হয়ে থাকে, আপনি মনে করেন লিভার টাস্তে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাওয়া থাকে, লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সার পরবর্তীতে হতে পারে, তো যে একটা ইঞ্জেকশনের মধ্যে রাখা যায় ছটা টিকা দিয়ে দেওয়া হয়, যার ফলে বাচ্চাকে বারবার ইঞ্জেকশন পুশ করার দরকার হচ্ছে না। এছাড়া তো আপনার ইয়ে দিচ্ছে একটা নিউমোনিয়ার ভ্যাকসিন দিচ্ছে, তাহলে বাচ্চাকে বারবার ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তা আমরা দশটা টিকা দিচ্ছি বাচ্চাকে এবং ন মাসে এবং পনেরো মাসে এটা বললাম আমরা এমআরটা দিচ্ছি, এমআরটা দেওয়ার সুবিধা অনেক বেশি।
2: এরপরে আপনার কাছে জানতে চাই যে টিকা দেওয়ার সুবিধা এবং অসুবিধাটা।
3: টিকা দেওয়ার সুবিধাটা বাচ্চাকে আপনি সেভ করে ফেললেন, অর্থাৎ মনে করেন যে আল্লাহ না করে ও যদি হাম হতে পারত, ও যদি রুবেলা হতে পারত, কারণ মনে করেন হামের থেকে অনেক কমপ্লিকেশন হয়। সাধারণত যদি হাম হলো কারো, মনে করেন হাম যদি আমার মানে কারো হয়ে যায় এত জটিল হতে পারে যে মানে এনকেফালাইটিস, নিউমোনিয়া, ডায়রিয়া, তারপর আপনার ইমিউন সাপ্রেশন সব হয়ে যায়, মানে এত মারাত্মক রোগ যে হাম, এবং সে নিজে তো আক্রান্ত হলো এবং সে আরেকজনকে আক্রান্ত করে ফেললো, কারণ এটা ভীষণ সহজের। এখন এই রোগ থেকে যদি আপনি মানে প্রতিরোধ চান তাহলে আপনার সুযোগটা কোথায়? একমাস সুযোগ হচ্ছে আপনার টিকা দিতে পারেন, আপনি মনে করেন সেফ জায়গায় চলে গেলেন।
2: প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু আমাদের আজকের আলোচনা থেকে জেনে নিলাম যে শিশুকে গুরুত্বপূর্ণ কেন সময় মতো টিকা দেওয়াটা, আর টিকা না দিলে কি কি অসুবিধা হতে পারে, টিকা দেওয়ার সুবিধাটা কি, এগুলো কিন্তু আমরা জেনে নিলাম। তাই আমরা আরো বেশি সচেতন হব এবং শিশুকে সময় মতো টিকা দান করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন বিপ্লব খান, তিনি প্রশ্ন করেছেন যে আমার ছেলে তাহসিন আহমেদ আয়ানকে নয়টা টিকা দেওয়া হয়েছে, এখন কি আরো কোন টিকা দিতে হবে?
3: ধন্যবাদ প্রশ্নের জন্য। একটা হচ্ছে টিকাগুলো যদি দিয়ে থাকেন আপনি, সেটা সম্ভবত সরকারি পর্যায়ে টিকা দেওয়া হয়েছে এবং সরকারি পর্যায়ে আমরা মোটামুটি অনেকগুলো টিকা দিয়ে দেওয়া হয়। এরপরে যদি আপনি টিকা দিতে চান সেজন্য আপনার চিকেন পক্সের টিকা আছে, টাইফয়েড টিকা আছে, মেনিনজাইটিসের টিকা আছে, এগুলো সে দিতে পারবে।
2: এরপরে আমাদের কাছে জানতে চেয়েছেন দীপক চক্রবর্তী, দীপক তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে জানতে চেয়েছেন যে যদি কোন শিশুকে টিকা দেওয়া হয় এবং টিকা দেওয়ার পরে যদি তার বমি হয় তাহলে কি কোন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?
3: একটা জিনিস হচ্ছে টিকা দিলে সাধারণত কোন বড় ধরনের সমস্যা আসলে হয় না, যেটা হতে পারে একটা সাময়িক অল্প দুই একদিনের জন্য জ্বর আসতে পারে এবং জ্বরের জন্য মানে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো দিলে জ্বরটা কমে যাবে, বাচ্চা আরাম পাবে, এছাড়া অন্য কোন মানে অসুবিধা হওয়ার সম্ভব থাকে না।
2: জুবায়াল ফাহাদ গফরগাঁও থেকে আমাদেরকে জানতে চেয়েছেন যে বয়স অনুসারে শিশুদেরকে কোন কোন টিকাগুলো দিতে হয়।
3: আসলে আমরা সরকারিভাবে যে টিকাগুলো দেওয়া হয় এটা ফিক্স করা আছে এবং এই জন্য মানে আপনার বাচ্চা, অন্য বাচ্চা যারা পাচ্ছে ইপিআই প্রোগ্রামে সবাই একই টিকা পাচ্ছে। এই জন্য মানে আপনার মনে করেন প্রথম যে ইঞ্জেকশন একটা দেওয়া হয় সেটা থেকে ছয়টা টিকা কভার করে ফেলা হয়, ন মাসে যে আমরা এমআর দিচ্ছি, পনেরো মাসে যে একটা সেকেন্ড ডোজ এমআর দিচ্ছি, আর এছাড়া পোলিও বিসিজি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যার ফলে এটা একটা প্যাকেজের মতো, অর্থাৎ সবাই একই রকম ভ্যাকসিন পাচ্ছে, টিকা পাচ্ছে, এমন টিকাগুলো একটা নির্দিষ্ট সময় আমরা শুরু করতে পারি, একটা নির্দিষ্ট সময় আমরা শেষ করতে পারি আমরা।
2: এরপরে আমাদের কাছে জানতে চেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম বগুড়া থেকে, তিনি জানতে চেয়েছেন যে সঠিক সময় যদি শিশুকে টিকা না দেওয়া হয় তাহলে কি কি অসুবিধা হতে পারে?
3: আপনি যদি সময় টিকা না দেন, যদি আপনার বাচ্চা কোনো কারণে ধরেন হামের টিকা দিলেন না, যদি কোনো কারণে সে হামে আক্রান্ত হয়ে যায় তার একটা কমপ্লিকেশন অনেক বেশি হতে পারে।
4: বাংলাদেশ বেতার ওয়ালামাকুম বিদুয়াই কারাব্বি শাকিয়া, হে আমার রব তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সূরা আল মারিয়াম আয়াত ৪। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
5: আল্লাহু আকবার আল্লাহ

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: যে শিশুদেরকে সরকারিভাবে কোথায় কোথায় বা কোন কোন কেন্দ্রে টিকা দিতে নিয়ে যাওয়া যায়?
5: ধন্যবাদ। এখন সরকারি ভাবে আপনার প্রত্যেকটা জায়গায়, প্রান্তিক পর্যায়ে সমস্ত জায়গায় উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে আছে সরকারি ভাবে, ঢাকা মানে ঢাকা ইউনিভার্সিটি চিন্তা করেন, বড় বড় হাসপাতাল গুলোতে আছে, আপনার সবুজ সাথে গুলোতে আছে, সব জায়গায় ভ্যাকসিনের সুবিধাগুলো আছে, যার ফলে আপনার নিকটবর্তী যে কোনো জায়গায় আপনি খোঁজ করে দেখবেন আপনার টিকার ব্যবস্থা করা আছে।
4: কেশব চন্দ্র রায় আমাদেরকে লালমনিরহাট থেকে জানতে চেয়েছেন যে শিশু জন্মের কতক্ষণ পরেই টিকা দিতে হয়, সাথে সাথেই কি দিতে হয় না হলে নাকি কিছুক্ষণ পরেও দেওয়া যায়?
5: না, এটা তো সাথে না দিলেও চলবে। অনেক কারণ আপনি যদি বিসিজি ভ্যাকসিনটা দিচ্ছেন, বিসিজি ভ্যাকসিন প্রথমে দিয়ে দেয়, এটা আপনি যার জন্মের পরে যে সপ্তাহ খানেকের মধ্যে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর একটা পোলিও ভ্যাকসিন খাইয়ে দেওয়া হয়। এই জন্য যে যদি কখনো আপনি মিস করে ফেলেন এই বিসিজি ভ্যাকসিন, কিন্তু যখন আপনি 6 সপ্তাহ টিকা শুরু করবেন তখন দেওয়া যাবে।
4: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ আলিফ, তিনি রংপুর থেকে জানতে চেয়েছেন যে অনেক সময় এমন হয় যে এক সেন্টার থেকে বা এক কেন্দ্র থেকে আমরা টিকা নিয়েছি শিশুর জন্য, পরবর্তীতে অন্য কোন সেন্টার থেকে কি সেই কার্ড দেখে আমরা টিকা গ্রহণ করতে পারি?
5: এটা এটা সম্ভব। আসলে আপনার কার্ডটা রাখতে হবে, কার্ডটা যত্ন করে না রাখলে একটু রেফারেন্স থাকেন, আপনি কটা টিকা দিয়েছেন, আপনার নেক্সট ডোজটা কবে, এটা তো সুন্দরভাবে লিখে দেওয়া হয়। এটা যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার আসলে মুশকিল হয়ে যায়। আর টিকা দেওয়ার ব্যাপারে এটা আমরা বলবো যে নির্দিষ্ট সময়, মনে করেন আজকে আপনি টিকা দিন, আপনাকে আমার 4 সপ্তাহ পরে টিকা দিতে বলা হলো, আপনি কিন্তু ওই জায়গাটা ভুল করবেন না। এই জন্য ভুল করবেন না যে একটা ডোজ দেওয়ার পরে সেকেন্ড ডোজ দিয়ে কিন্তু প্রথম ডোজটাকে শক্তিশালী করা হয়। তাহলে যদি প্রথম ডোজটা দিলাম এমন সময় আবার দেখা গেলো নির্দিষ্ট সময় পার হয়ে অনেক পরে দিলাম, তাহলে প্রথম ডোজের শক্তি আর থাকে না ওইভাবে। ওই জন্য যখনই মানে সময় দিয়ে দেওয়া হয় ওই সময় টিকা দেওয়াটা ভালো।
4: এরপরে আমাদেরকে মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিংহ থেকে তিনি লিখেছেন যে শিশুকে অনেক সময় এমন হয় যে অনেক বাবা মারা টিকা দেওয়ার পরে, যে কথাটি আপনি এখনই বলছিলেন যে টিকা দেওয়া হয়েছে তারপরে অনেক দিন পরে হয়তো বা কোনো কারণে ভুলে গিয়েছেন বা মনে না থাকার কারণে টিকা দেওয়া হলো পরবর্তী ডোজটি, তো এটা কি কি কোনো লাভ হয় নাকি কোনো ক্ষতি হতে পারে?
5: মানে মিস করলো আবার পরে
4: আবার পরবর্তীতে,
5: সেটা কিন্তু যদি অনেক বেশি গ্যাপ হয়ে যায় সেটাকে আবার নতুন করে শুরু করতে হবে,
4: প্রথম ডোজ থেকেই শুরু করতে
5: হবে, যদি অনেক বেশি গ্যাপ হয়ে যায়।
4: অধ্যাপক ডাক্তার আব্দুল মতিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে শিশুকে টিকা দেওয়ার গুরুত্ব এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: বিদায় নেব এখন। আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। মতামত পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস betarphnc1207@gmail.com। এছাড়াও কোনো অনুষ্ঠান সময় মতো শুনতে না পারলে পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুনে নিতে পারেন। youtube.com/populationcellbangladeshbetar লিখে সার্চ দিলেই আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বিদায়ের আগে বলে যাই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
6: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজল হোসেন। শুরুতেই শিরোনাম। সরকারি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার, জাতীয় সংসদে জানালেন প্রধানমন্ত্রী। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ আগামীকাল, এটি হবে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। সশস্ত্র বাহিনীর মর্যাদা রক্ষায় পেশাদারিত্ব, ঐক্য এবং শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ইউনিসেফের মাধ্যমে 412,71,00,000 টাকার টিকা ক্রয়ের অনুমোদন দিল সরকার। মেধার বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান ডাক্তার জুবায়দ রহমানের। আফগানিস্তান সীমান্তে বিমান হামলায় 26 জন তালিবান নিহত, দাবি পাকিস্তানের। এবং আগামীকাল পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার। তিনি আজ জাতীয় সংসদে সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে বিকেল 3টায় স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। তারেক রহমান বলেন ইতোমধ্যেই 5,00,000 সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে 2,879 জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে 60,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আগামী বাজেটে 41,20,000 নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকার সব উন্নয়নে বিশ্বাসে উল্লেখ করে তিনি বলেন বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায়ও সমানভাবে উন্নয়ন করা হবে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বিধায় গঠনমূলক সমালোচনা গ্রহণ করা হবে বলেও সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তিনি দেশকে নতুনভাবে গড়ে তুলতে, অর্থনৈতিকভাবে সুশৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দেশি বিদেশি সবার জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়েও প্রতিশ্রুতি দেন।
2: দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে, সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। যেমন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রপ্তানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠান সমূহকে FOC-র ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো সম্প্রসারিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে।
0: প্রধানমন্ত্রী বলেন তার সরকারের 180 দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী এই 5 জেলায় পরীক্ষামূলকভাবে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার শাকওয়াত হোসেন বলেন পোলট্রি ও মাছের খাদ্য তৈরিতে ক্ষতিকর ট্যানারি বর্জ্যের ব্যবহার ঠেকাতে সরকার ট্যানারি স্থানান্তর, বর্জ্য শোধনাগার স্থাপন এবং কঠোর অভিযান সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান দেশে কুকুরে কামড়ানোর চিকিৎসা নিশ্চিতে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ রয়েছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন 2029 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সব কন্টেইনার টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংসদে জানান, ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনাকে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নমিনেশন ফাইল তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আগামীকাল পেশ করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এই বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপসমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট। এদিকে আগামী অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ বেশ কয়েকটি কর্মসূচির বিভিন্ন ভাতার পরিমাণ ও উপকার ভোগের সংখ্যা বাড়ছে। বিস্তারিত প্রতিবেদনে
3: বৃহস্পতিবার 2026-27 অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সামাজিক নিরাপত্তা খাতে এবার রেকর্ড বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেটে এখাতে মোট বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 1,45,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় 28,000 কোটি টাকা বেশি। সবচেয়ে বড় নতুন উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি। আগামী অর্থবছরে 41 লাখ নারী প্রধান পরিবারকে মাসে 2,500 টাকা করে দেয়া হবে। এখাতে ব্যয় হবে 12,374 কোটি টাকা। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে কৃষক কার্ড, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানী ভাতা, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী, কর্মহীন শ্রমিকদের সুরক্ষা কর্মসূচি, ভিজিএফ কার্যক্রম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি। শুধু নতুন কর্মসূচিই নয়, বাড়ছে বিদ্যমান বিভিন্ন ভাতা। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা বাড়িয়ে 700 টাকা করা হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা 900 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করা হচ্ছে। একই সঙ্গে বাড়ছে উপকারভোগীর সংখ্যা ও শিক্ষাবৃত্তির হার। এছাড়া ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1,00,000 টাকা করার প্রস্তাব রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ ইতিবাচক উদ্যোগ, তবে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন এবং অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি।
4: সামাজিক নিরাপত্তা খাতের পরিধি বাড়ানোর সরকারের উদ্যোগকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই, বিশেষ করে দরিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসূচি চালু করা, এটি অবশ্যই ইতিবাচক দিক। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, প্রকৃত উপকারভোগীদেরকে সঠিকভাবে শনাক্ত করা এবং খাতার অর্থ তাদের হাতে যাতে পৌঁছানো নিশ্চিত করা যায় সেটি বিষয়টি আমাকে দেখতে হবে।
3: নতুন কর্মসূচি সংযোজন, ভাতার পরিমাণ বৃদ্ধি এবং উপকারভোগীর সংখ্যা সম্প্রসারণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা খাতকে আরও শক্তিশালী করতে যাচ্ছে সরকার। এর মধ্য দিয়ে নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুরক্ষা পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। আসাদুজ্জামানুর, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষায় সদস্যদের পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা তৎপরতা বিদ্যমান ছিল, তবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7 নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল বলে জানান তিনি। তারেক রহমান বলেন, শুধুই অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
5: বার্তা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে প্রাচীবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে সমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন অথবা সরকারি কিংবা জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানে এই দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার।
0: তারেক রহমান বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ ও প্রযুক্তির দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারেক রহমান বলেন, এমন পরিস্থিতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র ও পুলিশ বাহিনী আধুনিক করতে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। উল্লেখ্য, প্রতিবছর বিশ্বব্যাপী 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়, তবে এবার ওই সময় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ দিবসটি পালিত হয়। বাজারদর স্থিতিশীল রাখতে এবং সারাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মোট 82,54,00,000 টাকা ব্যয়ে 10,000 মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর জন্য ইউনিসেফের মাধ্যমে 412,71,45,000 টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহের একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই টিকা সংগ্রহ করা হবে। দেশের বিদ্যমান সমস্যা সমাধানে মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার জুবায়দা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার জুবায়দা রহমান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে

0: হচ্ছে বাংলাদেশ বেতার থেকেই।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছে নাজনীন নাহার। তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে সারা দেশে মাত্র ৮টি উপজেলায় ১০০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু রয়েছে। অবশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত করলে জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সারা দেশে উপজেলাগুলোতে চিকিৎসা সেবার পরিধি ও মান বৃদ্ধিতে বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে সরকার, যার মধ্যে অন্যতম হল বিদ্যমান সব ৩১ ও ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা। গেল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ তথ্য জানান।
4: আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে তার মধ্যে মাত্র ৮টা উপজেলায় ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। আমাদের সরকার, এই সরকার, এটা বাকি সব ৩১ শয্যা ৫০ শয্যা, মানে দুরকম ভাবে থাকে, ৩১ শয্যা আছে, ৫০ শয্যা আছে, সবগুলোকেই ১০১ শয্যায় উন্নীত করা হবে। মোট ৪৩৪টি উপজেলা, সেটা খুবই জরুরি ব্যাপার।
3: তবে আরো আগেই এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে বলা হয়েছে এর মাধ্যমে উপজেলা পর্যায়েই উন্নত ও বিস্তৃত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ফোয়ারা তাসমিম জানান, মানুষকে যাতে সাধারণ রোগের জন্য জেলা হাসপাতাল বা ঢাকায় ছোটাছুটি করতে না হয় সেজন্যই এই উদ্যোগ। মা ও শিশু সেবা সহ কিছু রোগ নির্ণয়ের উপযুক্ত করেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে গড়ে তোলা হবে বলে জানান তিনি।
5: মানুষকে যাতে সেবার জন্য বড় বড় টার্শিয়ারি হসপিটালে যাতে না যেতে হয়, যাতে প্রাথমিক চিকিৎসাগুলো এবং আরো কিছু যে সমস্ত এসেনশিয়াল চিকিৎসা আছে, এর মধ্যে মা ও শিশুর স্বাস্থ্য কিংবা যেগুলো আমাদের কমন প্রবলেম বা কিছু নর্ম, এ সমস্ত সার্জারি সম্ভব উপজেলা লেভেলে, সেগুলো যাতে করতে পারে।
3: এদিকে জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় এই অ্যাম্বুলেন্সগুলো তৈরি করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ্যমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের সিএমজি পঞ্চম সম্মেলনের উদ্বোধন করেছেন। এবারের সিএমজি সম্মেলনের প্রতিপাদ্য গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির মধ্যে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির অতিরিক্ত সচিব মোহাম্মদ আসান কিবরিয়া সিদ্দিকি এবং এআইআইবির পক্ষে পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট রিজিয়ন ১ এর মহাপরিচালক রজত মিশ্র চুক্তিতে স্বাক্ষর করেন। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান জানিয়েছে আফগান সীমান্তে পাকিস্তানি বিমান হামলায় অন্তত ২৬ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ এক্স পোস্টে একথা জানান। তিনি বলেন, পাকিস্তানি তালেবানের গোপন আস্তানা ও নিরাপদ ডেরা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে আফগান সরকার বলছে নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক, যাদের অধিকাংশই শিশু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি চুক্তিতে পৌঁছাতে দীর্ঘসূত্রতার জন্য ইরানকে

0: মূল্য দিতে হবে। তিনি আজ তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান সম্পূর্ণ পরাজিত হয়েছে এবং তাদের কাজের চেয়ে কথা বেশি। একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জেরে যুক্তরাষ্ট্র আজ ভোরে ইরানে বিমান হামলা চালায়। জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা চালায় ইরান। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের একটি বস্তিতে বন্দুকধারীদের গুলিতে অন্তত 12 জন নিহত ও 9 জন আহত হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই 8 জন পুরুষ ও 3 জন নারী প্রাণ হারায় এবং আরও 1 জন পুরুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র একদিন বাকি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে করাবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের আসরের আয়োজন করেছে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। ক্রিকেট। আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। 3 ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার, জাতীয় সংসদে জানালেন প্রধানমন্ত্রী। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ আগামীকাল, এটি হবে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। সশস্ত্র বাহিনীর মর্যাদা রক্ষায় পেশাদারিত্ব, ঐক্য ও শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। মেধার বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান ডাক্তার জুবায়দা রহমানের। আফগানিস্তান সীমান্তে বিমান হামলায় 26 জন তালেবান নিহত, দাবি পাকিস্তানের। এবং আগামীকাল পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ। দেশে তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে বিদ্যমান সকল 31 ও 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উপনীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে সারাদেশে মাত্র 8টি উপজেলায় 100 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু রয়েছে। মূলত জনগণের স্বাস্থ্যসেবার পরিধি ও মান বাড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যা বাড়ানো হবে এবং এজন্য একটি উপজেলাকে মডেল ধরে এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। চলতি মাসের 6 তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পর্যায়ক্রমে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তটি গতকাল সচিবালয়ে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। উপদেষ্টা ব্রিফিংয়ে বলেন, সরকার জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় এই অ্যাম্বুলেন্সগুলো তৈরি করা হবে। উল্লেখ্য, গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর বা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করছেন। উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রান্তিক পর্যায়ের মানুষের চিকিৎসার প্রধান ভরসা স্থল। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক, জরুরি চিকিৎসা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করে জাতীয় স্বাস্থ্যসেবা শক্তিশালী করা হয়। একেবারে তৃণমূল পর্যায়ে অর্থাৎ কমিউনিটি ক্লিনিক বা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে আসা জটিল বা জরুরি রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনবোধে উন্নত চিকিৎসার জন্য জেলা বা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মূলত শহরের হাসপাতালগুলোর উপর নির্ভরতা কমিয়ে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দেয়। তবে বাস্তবতা হচ্ছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নানাবিধ সমস্যা ও সংকটে জর্জরিত। এর মধ্যে অন্যতম হচ্ছে রোগীর তুলনায় অপর্যাপ্ত শয্যা। এর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, সাধারণ চিকিৎসক, নার্স, ঔষধপত্র ও চিকিৎসার সামগ্রীও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপজেলা পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রগুলো জরুরি প্রয়োজনগুলোর এই ঘাটতি নিয়ে প্রান্তিক পর্যায়ে বিপুল সংখ্যক রোগীর যথাযথ চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর এই সমস্যা নিরসনের প্রয়াস হিসেবেই সরকার সেখানে শয্যা সংখ্যা পর্যায়ক্রমে 101 উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নিয়ে চিকিৎসা সেবার সুযোগ সুবিধা বৃদ্ধিকে প্রাধান্য দিয়েছে। দেশের 5টি বিভাগীয় শহর বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও কুমিল্লায় 200 শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে এসব হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের, যেখানে প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। এদিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সক্ষমতা বাড়াতে 344 কোটি টাকার একটি সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে গতকাল একনেকে অনুমোদিত হয়েছে। 2026 সালের জুলাই থেকে 2028 সালের জুন মেয়াদে বাস্তবায়িতব্য এই প্রকল্পগুলোর আওতায় হাসপাতালগুলোতে 106টি নতুন শয্যা এবং 5টি অপারেশন থিয়েটার যুক্ত করা হবে। পাশাপাশি সরকার চীনা অর্থ সহায়তায় দেশের 5 বিভাগীয় শহরে 1000 শয্যার মহিলা হাসপাতাল নির্মাণেরও পরিকল্পনা নিয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় দেশের 6 থেকে 10টি ইউনিয়নে স্বাস্থ্য পরীক্ষা কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় টুল কিটস বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা কেন্দ্র, তাই এখানে এমন সব সুবিধা থাকতে হবে যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সার্বিক চিকিৎসা চাহিদা মেটে তারা সেখানে প্রয়োজনীয় জরুরি বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবার বড় অংশই পাবেন। আরও উন্নত সেবার প্রয়োজন হলে তারা যাবেন জেলা বা বিভাগীয় হাসপাতালগুলোতে, সেখানে এই চিকিৎসা পাওয়া সম্ভব না হলে তাদেরকে যেতে হবে বিশেষায়িত হাসপাতালে। এমনটাই হওয়া উচিত স্বাস্থ্য ব্যবস্থার পর্যায়ক্রমিক পরিষেবা কাঠামো, আর এজন্য প্রয়োজন রোগীর আধিক্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় শয্যার ব্যবস্থা রাখা, জনবল বাড়ানো, প্রয়োজনীয় ঔষধপত্র, আনুষঙ্গিক যন্ত্রপাতি ও পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা, উপজেলা হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়িয়ে 100তে উন্নীত করা ও প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করার মাধ্যমে উপজেলাতেই পূর্ণাঙ্গ একটি স্বাস্থ্য ইউনিট গড়ে উঠলে প্রান্তিক জনগণ জেলা বা বিভাগীয় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার ভোগান্তি থেকে রেহাই পাবেন। অর্থ এবং সময় বাঁচানোর পাশাপাশি তারা তাদের নিজের এলাকাতেই একটি পরিপূর্ণ স্বাস্থ্যসেবা উপভোগ করবেন। এভাবেই দেশে সর্বাঙ্গীনভাবে একটি বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা শৃঙ্খলার সঙ্গে নিশ্চিত করা সম্ভব হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। সুধিশ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। শিল্পী আবিদা সুলতানা, কথা সাজিয়েছেন মাসুদ করিম।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন পর্যন্ত আপনারা শুনলেন মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান। মিডিয়াম ওয়েভের এখানেই দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। এর পরপরই শুনবেন এফএম 88.8 মেগাহার্জের অনুষ্ঠান। শুনতে

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন পর্যন্ত আপনারা শুনলেন মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান। মিডিয়াম ওয়েভের এখানেই দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। এর পরপরই শুনবেন এফএম 88.8 মেগাহার্জের অনুষ্ঠান। শুনতে থাকুন।

0: দেশের গানটি শুনলেন। শিল্পী ছিলেন নাহিদ মিমি, ফারহানা হক ও আজিজুর রহমান জালাল। গানটির গীতিকার মুখলেসুর রহমান বাবলু।
1: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর 2026-2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শুনতে পাবেন বেলা 3টায় মিডিয়াম ওয়েভ 558 কিলোহার্জে এবং FM 88.8 মেগাহার্জে, এবং শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। হামদনাথ শুনবেন দুপুর 12:50। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15 এবং রাত 9:20। বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনবেন সকাল 8:30। এছাড়া আধুনিক গান ঝুমরানী গাইনের কণ্ঠে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। নজরুল সঙ্গীত দুপুর 12:20, শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান তুষার। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30, শিল্পী মঞ্জুরা রহমান। লোকগীতি শুনবেন দুপুর 12:40, শিল্পী শঙ্কর দাস। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: তিলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামান আহ

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন FM 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এ পালায় অনুষ্ঠান ঘোষণায় ছিলাম শেখ আসাদুজ্জামান মিথুন, তানিয়া সুলতানা এবং আমি ইফফাত সানিয়া ন্যান্সি। অধিবেশন তত্ত্বাবধানে SM শাহরুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আতর রহমান গাজী, প্রকৌশল সহযোগিতায় ছিলেন রকিবুল হাসান এবং মোহাম্মদ আহমেদ হাসান। দেখতে দেখতেই আমরা আজকের অনুষ্ঠান মালার প্রান্তিকে চলে এসেছি। আমাদের আগামী দিনের প্রথম অধিবেশন শুরু হবে 7:59। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

দিনের প্রথম অধিবেশন শুরু হবে 7:59। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।